আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, 25শে ভাদ্র, 26শে রবিউল আউয়াল, 9ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি পারভিন আহসান। শুরুতেই শিরোনাম। শনিবার থেকে শুরু হচ্ছে 3 মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান। এতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে 9 জনের মৃত্যু। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্ব আরো বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বন্টন সহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণ। ভারতের গণমাধ্যমে

0: মারাত্মক শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রদান অপ্রত্যাশিত মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। জাতিগত নিধনের অভিযোগে অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডা সহ 12টি দেশ। এবং দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে 34 রানে পরাজিত করে নারী এশিয়া কাপ টি টোয়েন্টির সেমিফাইনালে উঠল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী 3 মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরুর নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী 3 মাস ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেন। কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এই অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর BNCC, গার্লস গাইড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসা বাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। এদিকে গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে ডেঙ্গু রোগ সারাতে কোনো নির্দিষ্ট ওষুধ কিংবা টিকা না থাকায় ডেঙ্গু প্রতিরোধের সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আরো শুনুন প্রতিবেদনে।
2: সাধারণত বর্ষাকালে এবং বর্ষার পরে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বা মৌসুম সবচেয়ে বেশি। এর মধ্যে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই 3 মাসে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিও অনেক বেশি। ফলে দেশে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত 9 জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,571 জন। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান বলছেন, ডেঙ্গু রোগ সারাতে কিংবা প্রতিরোধে নির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিন নেই, তাই সচেতনতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন,
3: আসলে এটা তো কোনো এরকম কোনো প্রতিকার নাই, কারণ যেহেতু এর কোনো ভ্যাকসিন নাই এই ডেঙ্গুর। কিন্তু সাধারণত দেখা যায় যে আমাদের যে দেহের যে প্রতিরোধ ব্যবস্থা তাতে কিন্তু 99% রোগী কিন্তু সেরে ওঠে। ডেঙ্গুতে গ্লোবালি মৃত্যুর হার বৈশ্বিকভাবে 1% মধ্যে, আর বাংলাদেশে কিন্তু এই মৃত্যুর হারটি আরো কম। আমাদের ডেটা যেটা দেখায় যে আমাদের সাধারণত 0.3 থেকে 0.6 মধ্যে এটা বিভিন্ন সময় দেখা গেছে যে মৃত্যু হার, যে কারণে আতঙ্কিত হওয়ার আসলে এরকম কিছু নাই। 0.3 থেকে যে 0.6% যে একটা মৃত্যুর হার আছে, তো এর মধ্যে তো আমরা যে কেউ পড়ি। এই কারণেই আমাদের কিন্তু ডেঙ্গুর ব্যাপারে এতখানি সচেতনতা।
2: বাংলাদেশ বেতারকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ আব্দুল হাদী খান ডেঙ্গু হলে রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। এডিস মশার বংশবৃদ্ধি রোধে এলাকা ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়ে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরো বলেন,
3: তাকে হয় কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে অথবা যদি ব্যক্তিগত কোনো প্রাইভেট ফিজিশিয়ানের কাছেও যায় কিন্তু তাকে যেতে হবে। এটা কেন যেতে হবে? কারণ তাকে অসুখটা কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমার যে আমি যে সন্দেহ করছি অথবা এখন ডেঙ্গু মৌসুম চলছে আমার অসুখটা ডেঙ্গু হয়েছে কি ডেঙ্গু হয়নি। মশা বংশবিস্তার করছে কিভাবে? সে একটা কোনো বদ্ধ জায়গায় যে পানি জমে থাকে সেখানে সে ডিমটা পারছে এবং টলটলে পানি। এই পানিগুলো সাধারণত কোন সব জায়গাতে জমা হয়? যেমন ফুলদানি, টব, ফেলে রাখা টায়ার, ফেলে রাখা পরিত্যক্ত ক্যান, সেই বালতির মধ্যে থাকতে পারে, এরকম বিভিন্ন জায়গায়। আমরা যদি আমাদের নিয়মিত ভাবে আমরা যদি এটা পরিষ্কার করি অর্থাৎ এই জায়গাগুলোতে পানি জমতে সুযোগ না দিই তাহলে কিন্তু আমরা ওর যে চেইনটা বংশবিস্তার ওটাকে কিন্তু কেটে দিলাম।
2: এদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সচেতনতামূলক র্যালি, বাউল গানের মাধ্যমে প্রচারণা, সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা অভিযান, কমিউনিটি মিটিং এবং উত্তম বৈঠক সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
0: বিদ্যমান সম্পর্ক আরো জোরদার ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ন্যায়সঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করা গেলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। অভিন্ন নদ নদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের জনগণের জীবন ও জীবিকার স্বরে সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আলমগীর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির 12 সদস্যের একটি দল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের নিজেদের সুরক্ষার লক্ষ্যে অনিয়ম ও গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ইতালির ভেনিসে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনের উপর হামলার ঘটনাটি ইতালীয় কর্তৃপক্ষের কাছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব ও জোরালোভাবে তুলে ধরা হবে। গতকাল জাতীয় সংসদে দুজন সংসদ সদস্য বাঁধনের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলে তিনি একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গতকাল তিনি বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং এ বিষয়ে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
4: একজন জুলাই যুদ্ধের উপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপর হামলা। মিস্টার স্পিকার, আই হ্যাভ স্পোকেন টু দ্য ফরেন সেক্রেটারি এন্ড শেয়ার্ড দি কনসার্ন এন্ড ইনস্ট্রাকশন দ্যাট উই টেক দি স্টার্নেস্ট অ্যাকশন, যাতে ইটালিয়ান পুলিশ অথরিটিস কে আমরা অবগত করি এবং মিস বাদনকে সর্বোচ্চ কাউন্সিলর সহযোগিতা আমরা এক্সটেন্ড করি। অন বিহাফ অফ দি প্রাইম মিনিস্টার, আই হ্যাভ স্পোকেন to Ms. Badon and assured her of our full support in this matter. Honorable Speaker, Honorable Pradhan Mantri Netritte, Bangladesher Nirbachito Sarkar will not hesitate to use the long hand of justice to claw back these terrorists who have fled our country, looting our exchequer, killing people. Amra ederke ei deshe firaiya anar sorboccho byabostha inshallah nibo.
0: উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় বাঁধন তার ভাই, ভাইয়ের স্ত্রী ও চার বছর বয়সী এক শিশুকে নিয়ে ভেনিসের একটি পার্কে হাঁটছিলেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থগিতকৃত কিছু কর্মী ও সন্ত্রাসী একটি দল তার উপর হামলা চালায়। এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন প্রশ্নোত্তর পর্বে সংসদকে জানান, শিক্ষকদের ডিজিটাল ডিভাইস প্রদান এবং আধুনিক প্রযুক্তি নির্ভর পাঠদানে তাদের সক্ষমতা বাড়াতে এক শিক্ষক সংসদের বৈঠক আজ বেলা 3:30 আবার বসবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছে খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি গণমাধ্যম ও সদস্য দেশগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ ও বহুপাক্ষিকতার সম্মুখীন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সংলাপ, সহযোগিতা ও অভিন্ন অবস্থান খুঁজে বের করতে হবে। ডক্টর খলিলুর রহমান বলেন, জাতিসংঘ ও সামগ্রিকভাবে বহুপক্ষীয় ব্যবস্থা এমন সব পরীক্ষার সম্মুখীন হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। তবে তিনি এর মধ্যে বিশেষ করে উদীয়মান প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগও দেখছেন বলে জানান। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ডক্টর খলিলুর রহমান বলেন, কেবল একতরফা প্রেস ব্রিফিং এর উপর নির্ভর না করে নিয়মিতভাবে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখবেন ও তাদের মতামত জানতে চাইবেন। ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশটির প্রতিষ্ঠিত গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ প্রদানকে অত্যন্ত অপ্রত্যাশিত ও অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার ডাক্তার জাহিদুর রহমান। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে ডাক্তার জাহিদুর রহমান বলেন,
6: সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় কিনা, কেউ কেউ এই ধরনের স্পেকুলেট করছেন, এটা আসলে চায় না ইন্ডিয়ার উপর একটা চাপ তৈরির জন্য। আমরা একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের সাথে যখন এটাকে কন্ডিশন হিসেবে দেওয়া হয়েছে, উইল হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। এই জন্য আমরা প্রায় বলছি, শেখ হাসিনা আপনার আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এবং আপনারা খেয়াল করেছেন আইসিটির আমাদের চিফ প্রসিকিউটর জানিয়েছেন তার এখন আর আপিল করার সুযোগ নাই। তার মানে ব্যাপারটা টেকনিক্যাল এখন এরকম, তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছেন। সাম্প্রতিক সময় আবার তিনি একটা সময় প্রেস কনফারেন্স করেছিলেন, যেটি আমরা খুব স্ট্রংলি রিয়াকশন দিয়েছি। এখন তিনি কিছু মিডিয়ার সাথে কথা বলছেন, সাক্ষাৎকার দিচ্ছেন ভারতের প্রতিষ্ঠিত মিডিয়ার সাথে। এটা আনএক্সপেক্টেড, আমরা তাকে প্রত্যর্পণের আগ পর্যন্ত অন্তত তিনি যেন এগুলো করতে না পারেন আমরা এক্সপেক্ট করেছিলাম, এক্সপেক্ট করব ভারত সরকার এই ব্যাপারে তাকে একটা বার দেবেন।
5: প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরো বলেন, আওয়ামী লীগ কোন স্বাভাবিক রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া গ্যাং, তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নেই। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও সুসংগত করে জনগণের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রায়ের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার বদ্ধপরিকর। দেশের অভ্যন্তরীণ বাজারে চালের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা 50% কমিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবার আন্তর্জাতিক সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা সহ 12টি দেশ যুক্ত হয়েছে। দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, অধিকৃত অঞ্চল থেকে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপে তারা জাতীয় পর্যায়ে পদক্ষেপ নিতে পারে, পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে আরোপিত নিষেধাজ্ঞাকেও তারা সমর্থন জানাতে পারে। বিবৃতিতে আরো বলা হয়, নিজ নিজ জাতীয় নীতির আলোকে দেশগুলো প্রয়োজনে আরো পদক্ষেপ নিতে পারে। এদিকে অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার জবাবে ইসরায়েল পশ্চিম জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তারা ইরানের 5টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। এদিকে জর্ডানের আল আজরা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করে আবারও ওই এলাকায় হামলার হুমকি দেয় আইআরজিসি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মার্কিন বাহিনীর উপর হামলার জবাবে ইরানের তেলবাহী ট্যাঙ্কারগুলোতে হামলা অব্যাহত রাখবে ওয়াশিংটন। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে 34 রানে হারিয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গতরাতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 103 রান করে বাংলাদেশ। জবাবে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 69 রানেই থামে সংযুক্ত আরব আমিরাতের ইনিংস। এদিকে আগামীকাল বাংলাদেশ সময় রাত 8:30 একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:43 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:08। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শনিবার থেকে শুরু হচ্ছে 3 মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান। এতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে 9 জনের মৃত্যু। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টন সহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ। ভারতের গণমাধ্যমে পলাতক শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রদান অপ্রত্যাশিত, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। জাতিগত নিধনের অভিযোগে অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা সহ 12টি দেশ। এবং দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে 34 রানে পরাজিত করে নারী এশিয়া কাপ টি টোয়েন্টির সেমিফাইনালে উঠল বাংলাদেশ। খবর শেষ হলো।
8: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
9: সবার সাথে 90.4।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

চার, তারপরে কেটে গেল মাস চার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পাশ তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পাশ তুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা করে।

0: তো ভাই হয়, এ আমার কেউ নয় কিস্তু তো ভাই হয়। শুনে তাই মাথা ঘরে বন মন মন মন সুইদা I'm sitting alone সুইদা For me there is none সুইদা I'm sitting alone
1: I'm sitting alone
0: সুইদা

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি। আর আমার কথা হয়তো বা ঠিকঠাক শোনা যাচ্ছে আপনাদের কাছে, জানিয়ে দিতে পারেন মানে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। বাই দ্য ওয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে, আমি তানহা আছি, আপনাদের সাথে থাকবো সকাল 11টা পর্যন্ত এবং অনেক আড্ডা দিব, গল্প করব, মজার মজার অনেক গসিপ শেয়ার করব, অনেক কিছু শেয়ার করব। ওকে, তো চলুন শুরু করি আজকের মর্নিং মাইক। তার আগে বলে দিই, আমাকে চাইলে আপনারা লাইভে মেসেজ করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। মর্নিং মাইকের পোস্ট আমি এখনই আপলোড করে দিচ্ছি, আপনারা যে কমেন্ট করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন। ওকে, তো চলুন একটা সুন্দর দুষ্টু মিষ্টি গান দিয়ে আজকের মর্নিং মাইক শুরু করি, সবাই এনজয় করুন। আমি আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামাত্তা।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

night. সীমাহীন খরচের জালে যখন প্রয়োজনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কলারে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসের যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। একটা খুবই মিষ্টি গান শুনছিলাম, তো গানটি আমি আবারও আপনাদের জন্য প্লে করে দিচ্ছি। গানটি শুনে থাকুন, আমি আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি নাবলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

কেউ সাড়া দিক আর না দিক আমি তো সাড়া দিচ্ছি, আই মিন মর্নিং মাইক নিয়ে সকালবেলা সকালবেলার পাখি হয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো আরও একবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি, আপনাদের সাথে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। সো আপনারা যারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা গান এনজয় করতে থাকুন এবং ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকুন। আমি তানহা আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with Tanha Pra. শুনছেন ঢাকা FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে Morning Mike নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আর আমার Morning Mike এর পোস্ট কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। আমি দেখতে পেয়েছি অনেকেই কমেন্ট করেছেন, তো কমেন্টগুলো আমি পড়ব অবশ্যই। তবে এই মুহূর্তে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাচ্ছি। একটা ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিব, মানে গান প্লে করবো আপনাদের জন্য, এবং আপনাদের রিকোয়েস্টের গান কিন্তু প্লে করছি। চাইলে গানের রিকোয়েস্ট আরও বেশি বেশি করে করতে পারেন 01841904904 হোয়াটসঅ্যাপ নম্বরে। আর আমার ফেসবুকের মর্নিং মেকের পোস্ট বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো এই মুহূর্তে গান শুনে আসি, ব্রেক নিয়ে আসি, আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

এই মুহূর্তে আপনারা শুনছেন বুলবুলি গানটি, যেটি ঋতুরাজ এবং নন্দিতা গেয়েছেন। এবং এই গানটির রিকোয়েস্ট এসেছিল আমার কাছে একটু আগে, তাই ভাবলাম যে গানটি প্লে করে দিই। বাই দ্য ওয়ে, আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি মর্নিং মাইক নিয়ে। আবার একটা ছোট্ট ব্রেক নিব এবং আপনারা এই গানটি এনজয় করে থাকুন। আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: Vaccination Act Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কে?
5: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00।

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with Tanha Per. শুনছেন ঢাকা FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে Morning Mike নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে ফেসবুকের কমেন্টগুলো একটু পড়ে ফেলা ভালো হবে। আই মিন অনেকেই কমেন্ট করছেন দেখতে পাচ্ছি। যারা এখনো ফেসবুকের পোস্ট দেখেননি বা কমেন্ট করেননি তাদেরকে বলবো ফেসবুক পেজে চলে যান। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। Morning Mike এর পোস্ট আপলোড করা আছে, সেই পোস্টে কমেন্ট করতে পারেন এবং আমার পোস্টটি বেশি বেশি করে লাইক শেয়ার করে দিতে পারেন। আর দিতে পারেন কি, আমি বলবো যে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে দিয়ে দিবেন। যদি আমাকে ভালোবেসে থাকেন, আমাকে প্রতিদিন ঠিক সময় মতো শুনতে চলে এসে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার পোস্টও লাইক কমেন্ট শেয়ার করে একদম মানে কি বলে ফাটিয়ে দিবেন। যাই হোক, গল্পে ফিরবো, তার আগে কমেন্টগুলো একটু পড়ি। অয়ন রয়, হাই আপু, কেমন আছো? রংপুর থেকে শুনছি, গান শোনাবে জেমসের কণ্ঠে যে কোনো গান? জেমসের গান তো আমি অলরেডি প্লে করেছি, আই মিন একটু আগেই প্লে করেছি, আপনি কি শুনতে পাননি? যদি শুনতে না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবেন যে কি সমস্যা হয়েছিল, কারণ আমি অলরেডি জেমসের গান কিন্তু প্লে করেছি আপনার জন্য। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তাহিদুল ইসলাম, আই এম তাহিদুল, বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন এবং কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। মোহাম্মদ রবিউল হাসান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, কেমন আছেন? দীর্ঘদিন ধরে আপনাকে শুনি বাট কখনো কমেন্ট করা হয়নি, স্মার্টফোন ছিল না তাই চট্টগ্রাম থেকে সাথে আছে। ওয়ালাইকুম আসসালাম রবিউল হাসান, আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন এবং কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ এবং আমার সাথে সবসময় থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। এরপরে কমেন্ট করেছেন মধুর মাস ব্লগ, ওকে, তো কি হয়েছে? ও আচ্ছা, কি হয়েছে, আজকে বুধবার, আমি হঠাৎ করে আজকে সকালবেলা খেয়াল করলাম যে আজকে বুধবার, মনে হলো যে এই তো গত পরশুদিন শুক্রবার গেল, আজকে হঠাৎ বুধবার চলে আসলো কিভাবে, মানে সময় যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। এটা কি আপনারা অনুভব করতে পারছেন কি না সেটাই জানতে চেয়েছিলাম আসলে। ওকে, তারপর কমেন্ট করেছে সোহেল মাসুদ, শুভ সকাল। শুভ সকাল জামাল মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন আহমেদ আরাফাত, হাই গুড মর্নিং। হাই গুড মর্নিং, আজকে একটাই কমেন্ট করেছেন, তার মানে আপনি আমার গত দিনের কথাগুলো শুনেছেন। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এবং একটাই কমেন্ট করার জন্য। তবে আমি তো চাইবো যে বেশি বেশি বেশি বেশি করে কমেন্ট করুন আপনারা, তবে মজার মজার মেসেজ করবেন, তাই না? যে যেমন ধরুন যে আপনার প্রতিদিন কোনো মজার ঘটনা আপনার সাথে ঘটলে বা কোনো মজার কোনো স্মৃতি শেয়ার করতে পারেন, মজার কোনো স্টোরি শেয়ার করতে পারেন, কোনো জোকস শেয়ার করতে পারেন, কবিতা পাঠাতে পারেন বা যে কোনো গল্প আপনারা চাইলে আমাকে পাঠাতে পারেন এবং আমি কিন্তু আপনাদের সাথে সেগুলো মানে কি বলে আমি পড়ে শোনাবো। আর আমার কাছে মনে হয় যে আমি খুব তাড়াতাড়ি একটা নতুন সেগমেন্ট বের করতে যাচ্ছি, সেই সেগমেন্টটা এরকম থাকবে যে আপনারা আমাকে বিভিন্ন ধরনের জোক পাঠাবেন, আমি সেই রাউন্ডে শুধু সেই জোকগুলোই পড়বো। তো দেখা যাক এই রাউন্ড শুরু করার আগে আপনাদের প্রিপারেশন কেমন এবং আপনারা কিন্তু রেডি হয়ে যান এবং যার জোক সব থেকে বেশি ভালো লাগবে বা পছন্দ হবে আমি কিন্তু নিজে ঢাকা এফএম এর পেজে সেই জোক আপলোড করে দিব আমি নাম সহ। ওকে, সো বুঝতেই পারছেন একটা বড় সুযোগ আছে আপনাদের নিজেদেরকে ঢাকা এফএম এর পেজে দেখার, তো সেটা কাজে লাগান অবশ্যই। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
2: Taka FM 90.4
3: Shara Deshe
2: Shabak Shabak Shabak Shabak

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে সকাল 11টা পর্যন্ত থাকবো। এখন বাজছে 10:01, মানে একদম কি বলে এটাকে, মানে সকাল সকালে একটা ভাইব আছে, কিন্তু আকাশের অবস্থা দেখতে পাচ্ছি যে হালকা একটু মেঘলা আছে, কিন্তু সকাল থেকে কিন্তু ভালোই গরম বাইরে। আমি জানি না, আমার কাছে প্রচন্ড গরম লাগছিল বাইরে। কেন হচ্ছে এরকম, মানে ওয়েদারের এই যে আপস অ্যান্ড ডাউন, এর কারণে কিন্তু শরীর অসুস্থ হওয়ার অনেক সম্ভাবনা থাকে। তাই যেটা করতে হবে, অবশ্যই নিজের যত্ন নিতে হবে, হেলদি ফুড খেতে হবে, এবং অবশ্যই নিজেকে অলওয়েজ হেলদি রাখার জন্য নিজের যত্ন নিতে হবে এবং বেশি বেশি করে পানি খেতে হবে। ওকে, তো চলুন এই মুহূর্তে আপনাদের সাথে আরো একটি সুন্দর গান প্লে করে দেই। গানটি শুনে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: Shun 10 Taka FM 90.4. আমার জীবনটাকে পাঞ্চি করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আজকের গরম গরম গসিপ কি? আজকের গরম গরম গসিপ, টলিউডের নির্মাতা সৃজিৎ মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এবার নিজের জীবনে স্ট্যাবল পার্টনারশিপ বা স্থায়ী সঙ্গীর অভাবের কথা জানিয়েছেন সৃজিৎ। তারই মন্তব্যের পর মিথিলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের টক শো স্ট্রেইট আপ উইথ শ্রীতে অতিথি হয়ে নিজের অতীত সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে যোগাযোগ এবং একাকিত্ব নিয়ে কথা বলেন সৃজিৎ। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জীবনের এই বয়সে এসে তিনি স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করেন। সৃজিৎ ও মিথিলার বিয়ের প্রায় 6 বছর পেরিয়ে গেছে, তবে দীর্ঘ সময় ধরে তাদের একসঙ্গে সংসার করা নিয়ে নানান আলোচনা রয়েছে। গত কয়েক বছরেও একাধিকবার তাদের বিচ্ছেদের গুঞ্জন রয়েছে। এবার সরাসরি মিথিলার নাম না নিলেও সৃজিতের স্থায়ী সঙ্গী নেই মন্তব্য সেই জল্পনাকে আরো উস্কে দিয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা আমাকে জানিয়ে দিন হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। চাইলে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করেও আমাকে জানাতে পারেন। এই মুহূর্তে আমাকে হোয়াটসঅ্যাপে একজন মেসেজ করেছে, নাম লিখেননি। ও লিখেছেন, আসসালামু আলাইকুম তানহাপু, কেমন আছেন? অবসান বলছি, উত্তরা থেকে গাজীপুর যাচ্ছি অফিসের কাজে। শুনছি, অনেক ধন্যবাদ অবসান। আপনার নামটা কিন্তু অনেক সুন্দর, অবসান মানে খুব অন্যরকম একটা নাম, সহজে এই ধরনের নাম কিন্তু আমরা শুনতে পাই না। নামটা কে রেখেছে আপনার? এটা নিয়ে চাইলে আপনি আমাদেরকে বিস্তারিত বলতে পারেন, গল্প শেয়ার করতে পারেন, তবে ধন্যবাদ আপনাকে। চাইলে আপনার পছন্দের কোনো গানের রিকোয়েস্ট করতে পারেন। এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: মর্নিং মাইক।
1: আজকের জন্য আমি তানহা এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আজকের মর্নিং মাইক আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আপনারা এনজয় করেছেন। আবার আগামীকাল ঠিক সকাল 8টা বাজে হাজির হয়ে যাব। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। তো যারা যারা আমার সাথে গল্প করতে চান, আমার গল্প আপনাদের ভালো লাগে, যারা সুন্দর সুন্দর গান শুনতে চান, রিকোয়েস্টে গানের রিকোয়েস্ট করতে চান বা মজার মজার গল্প শেয়ার করতে চান, তারা ঠিক সকাল 8টা বাজে চলে আসবেন এবং আমাকে পুরোটা সময় জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে যারা আমাকে শুনছেন এবং যারা পুরোটা সময় জুড়ে আমার সাথে ছিলেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আরও কিছু সুন্দর সুন্দর গান দিয়ে শেষ করব আজকের মর্নিং ওয়াইক। তো গান শুনতে থাকুন ঢাকা FM 90.4 এর সাথেই থাকুন। আমি তানহা আবারও আগামীকাল ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুইজা তামা তামা মগর কি হুলতাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
4: ওহো, লিয়া লিছে রে,
3: দিল দিয়া ফিল করেন।
4: ঢাকা FM 90.4।

জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4 FM
4: শুনছেন, ঢাকা FM 90.4।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: FM 90.4.
1: Midday Feels.
2: Hello, hello.

0: FM 90.4.
1: Midday. Midday Field.
2: হ্যালো হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন।

0: হাজির হয়ে গেছি। শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এবং ঘড়ির কাঁটা দেখতে দেখতে দুপুর দুইটা, আর দুপুর দুইটা মানি কিন্তু মিডডে ফিলস উইথ আরজি রিদম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথেই। লিসেনার্স, দুপুরটাকে রাঙিয়ে তুলতে হবে দুপুরবেলার এই সুন্দর এই মুহূর্তে। বাহিরে আমি যদি বলি একটা মেঘলাটে ওয়েদার, আকাশ ডাকছে, হালকা হালকা আকাশ ডাকছে, এরকম একটা ওয়েদার। সো এই ওয়েদারটাকে, এই এনভায়রনমেন্টটাকে, এই দুপুরটাকে ইন্টারেস্টিং করার জন্য কিন্তু মিডডে ফিল নিয়ে হাজির হয়েছি। অ্যান্ড আশা করছি পুরো আড্ডা জুড়ে সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন মিডডে ফিলদের সাথে। আর শুরু মুহূর্তে আজকে দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে, অনেকেই যুক্ত হয়ে গেছে লিসেনার্স। আচ্ছা, আমি প্রথমেই দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে কিন্তু অনেক আগেই যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে তানজিলা যুক্ত হয়ে গেছে আমার সাথে। এদিকে যুক্ত হয়ে গেছে কিন্তু অলরেডি পল্লবী নাগেশ্বরী থেকে, দেখা যাচ্ছে দাদা কেমন আছো, জিনিয়া চলে এসেছে, মাম্পি চলে এসেছে। এদিকে জামির যুক্ত হয়ে গেছে নারায়ণগঞ্জ থেকে আমার সাথে। এদিকে যুক্ত হয়ে গেছে পাখি রংপুর থেকে, ওয়ারিসা আছে চট্টগ্রাম থেকে। তারপর দেখা যাচ্ছে আমার সাথে আমার মিষ্টি ফ্রেন্ড আছে জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছে। এদিকে যুক্ত হয়ে গেছে নীলাদ্রি ফ্রম রংপুর। বাবারে, অনেক অনেকেই অনেকেই যুক্ত হয়ে গেছেন। যাই হোক লিসেনার্স, আপনিও যদি এই আড্ডায় যুক্ত হতে চান খুব ইজিলি কিন্তু আমার সাথে আড্ডা দিতে পারবেন, আমার সাথে আড্ডায় যুক্ত হতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু আমার মিডডে ফিলসের পোস্টার পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আজকে কিন্তু খুব সুন্দর একটা ছবি আপ করেছি, যারা পোস্টারটা দেখতে চান এক্ষুনি একটু কষ্ট করে চলে আসেন ফেসবুকে, দেখেন আমার ছবিটা কেমন হয়েছে। আর এরকম ছবি যদি আপনারা কেউ চান অবশ্যই আমার কমেন্ট সেকশনে কিন্তু প্রম্পটও দেওয়া আছে, আপনারা যে কেউ চাইলেই কিন্তু প্রম্পট ব্যবহার করে এরকম ইন্টারেস্টিং একটা ছবি কিন্তু বানাতে পারবেন। সো সবাই চলে আসেন ফেসবুক পেজে, আমাদের নাম্বারেও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আর একটি অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ডাউনলোড করে ফেলে কিন্তু খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন মিড ডে ফিলস। সো লিসেনার্স, আশা করছি ফোনটা হাতে নিয়ে সবার যুক্ত হয়ে জানিয়ে দেবেন কোত্থেকে যুক্ত আছেন। আর যারা মেসেজ করছেন, যারা লিখছেন, সবার সাথে কিন্তু আজকে জমিয়ে আড্ডা হবে। আর আজকে হিচকিও নাই, একবারে টোটালি আলহামদুলিল্লাহ বেশ সুস্থ আছি। সো এই সুস্থ শরীর নিয়ে আজকে সবার সাথে আড্ডা হবে। আর এই মুহূর্তে আমরা এই মিডডে ফিলসের দুপুরটাকে একটা সুন্দর গান দিয়ে শুরু করব। আমরা এখন মুজা আর হচ্ছে তোশিবার করা একটা গান শুনবো, নয়া দামান, আইলোরে নয়া দামান। হ্যাঁ লিসেনার্স, খুব ইন্টারেস্টিং একটা গান। এই গানটা আসলে একটা সময় কিন্তু খুবই হাইপ ক্রিয়েট করেছিল। অ্যান্ড মানে মুজার প্রতিটা গানই কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়, তার মিউজিক প্যাটার্নগুলো বা হচ্ছে সেভাবে সে যেভাবে কম্পোজ করে ভালোই হয়। সো এই গানটা দিয়ে আজকে দুপুরটা শুরু করছি, আশা করছি এনজয় করবেন সবাই। অ্যান্ড অবভিয়াসলি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন মিডডে ফিলসের সাথে, যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।
1: I love

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

এমন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: FM 90.4
1: চারাদেশে
0: সবার সাথে
2: Hello, dear listeners. Welcome back again. This is RJ Rhythm here. আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. মিডডে ফিল্ড নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি দুপুর 2টা বাজি দেখতে দেখতে কিন্তু আমাদের প্রথম ঘন্টা কিন্তু ঘন্টার মতো এগিয়ে যাচ্ছে। আর এই সময়ের যে ব্যাপারটা, কোনোভাবেই কিন্তু সময়টাকে আটকে রাখা যাচ্ছে না, সময় সময়ের গতিতে চলে যাচ্ছে। বাট আমাদের আড্ডা কিন্তু থামছে না, আমাদের আড্ডা কন্টিনিউয়াস চলবে বিকাল 5টা পর্যন্ত। অ্যান্ড আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর তখন আমি যেমনটা বলছিলাম যে খুব ইজিলি জয়েন হয়ে যেতে পারবেন, আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, ঢাকা FM 90.4 অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু মিড ডে ফিল্ডের পোস্টার পেয়ে যাবেন। অ্যান্ড যেমনটা বলছিলাম শুরুতে যে খুব সুন্দর একটা ছবি কিন্তু আপলোড করেছি, এই প্যাটার্নে আপনারা যদি কেউ ছবিটা রেডি করতে চান বা আপনিও যদি চান আপনার এরকম একটা ছবি প্রয়োজন, কমেন্ট সেকশনে কিন্তু হচ্ছে প্রম্পট যেটা বা যেটা দিয়ে হচ্ছে আপনি ছবিটা পেয়ে যাবেন সেটা কিন্তু কমেন্ট করা আছে। সো আপনারা গেলেই কিন্তু ফার্স্ট কমেন্টটা পেয়ে যাবেন। আর নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে। আর যেমনটা বলছিলাম অনেকেই যুক্ত হয়ে গেছে, সেই শুরুর মুহূর্তে আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে। তবে এই মুহূর্তে যদি আমি একটু কথা বলি, আমি গতকালকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আড্ডা দিচ্ছিলাম, সেটা হচ্ছে ভ্যানিসে যেই চলচ্চিত্র উৎসব যেটা হয়ে গেল খুব রিসেন্ট, অর্থাৎ এই লাস্ট সানডেতে যেটা হয়েছে আর কি, দ্য ডিফিকাল্ট ব্রাইড, এই ব্যাপারে কথা বলছিলাম। সো এই ব্যাপারে আমি বলছিলাম যে বাকি যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা অবশ্যই কালকে কথা বলবো। মানে এই ব্যাপার, মানে এই যে সিনেমাটা করা হয়েছে এখানে মূলত আসলে কি ব্যাপার তুলে ধরা হয়েছে বা আসলে এই সিনেমাটা অন্য কোন সিনেমার সাথে কি কোনো মিল আছে কিনা বা অন্য সিনেমার সাথে কোনো এটার কোনো সাদৃশ্য আছে কিনা বা এটার মধ্যে কোনো প্যাটার্নে মিল আছে কিনা, এরকম ব্যাপারগুলো নিয়ে কিন্তু গতকালকে আমি বলছিলাম। সো আমি যদি বলি এই সিনেমাটার সাথে কোরালি ফাজার আলোচিত একটা সিরিজ আছে যেটা হচ্ছে ববি হরর সিনেমা, এটার নামটা মোস্ট প্রবাবলি দ্য সাবস্ট্যান্স আই গেস। সো দ্য সাবস্ট্যান্সের সাথে যদি এটা তুলনা করি, হ্যাঁ এইটা হচ্ছে মানে প্রায় বলা যায় যে সেম থিম, বাট এখানে হচ্ছে নিখুঁত জীবনকে আরও নিখুঁত করে তোলার যে একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, গতকালকে আমি যেমনটা বলছিলাম আর কি। আর পার্লারের ম্যানেজারের চরিত্রে আজমেরি হক বাঁধন অভিনীত যে চরিত্রটা ছিল সেখানে জ্যানিনের শরীরের প্রতি তথাকথিত ত্রুটি খুঁজে বের করেন, স্ট্রেচ মার্ক, ত্বকের ছিদ্র, কোনো কিছুই তার চোখ এরা না এতটা। মানে এই মুভিটা, এই সিরিজটা যদি আপনারা কেউ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে প্রতিটা সিকোয়েন্স কিভাবে কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর আমার মনে হয় যে এই যে দ্য সাবস্টেন্সের কথা যদি বলি বা হচ্ছে ধরেন আরও বেশ কিছু কাজ আছে মানে সিমিলার এরকম, ধরেন কাটা মাংস, রক্তাক্ত নখ, গালের সুচ বা হচ্ছে রক্তের ইঞ্জেকশন, ব্যাপারগুলো কিন্তু আসলে অনেক সময় খুব সেন্সিটিভ হয়ে দাঁড়ায়, অনেকে আছে ব্যাপারগুলো কিন্তু নিতেও পারে না। আবার অনেকে আছে এই ব্যাপারগুলো যখন মুভিতে অ্যাড করা হয় সেই মুভির টোটাল যে আউটপুটটা থাকে এই আউটপুট কিন্তু একদম ইনসেন লেভেলে গিয়ে দাঁড়ায়। সো এই ব্যাপারগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, মানে সব মিলিয়ে সৌন্দর্যের নামে শরীরের উপর চালানো এক নির্মমতার ছবি তৈরি হয়। বুঝতেই পারছেন ব্যাপারটা আপনারা, মানে এই কাহিনীটা আসলে কোন দিকে আগাচ্ছে বা কোন দিকে আগাবে। আমি গতকালকে বলেছিলাম যে এই ব্যাপারটা নিয়ে আসলে আপনাদেরকে বলবো না, আপনারা এনজয় করেন, বাট এটা আসলে কবে নাগাদ আপনারা এনজয় করতে পারবেন সেই ব্যাপারটা বলতে পারছি না, যার কারণে আমি ভাবলাম যে হ্যাঁ আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, আমাদের আরও বিস্তারিত কিছু বিষয় আছে সবগুলো নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করবো, বাট এই মুহূর্তে একটা গানে চলে যাচ্ছি। আর আমার সাথে যারা যুক্ত আছেন, মেসেজ করছেন, একটু ওয়েট করেন, আমি আবারও চলে আসবো, এসে সবার মেসেজ করবো, সবার সাথে আড্ডা দিব। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে মেজবাউর রহমান সুমনের করা রিসেন্ট কাজ রোহিত মুভি। সো রোহিতেরই একটা গান শুনবো, রোহিতে আইলা গাজুরাইতে, খুব সুন্দর একটা গান, আমার পছন্দের একটা গান। সো কথা বাড়ছি না, কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথেই যুক্ত থাকবেন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Virgin Taka FM 90.4
1: Time check. এখন সময় বেলা 3টা।

0: midday. Midday feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। So, listeners, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। আশা করছি আমাদের এই পুরো আড্ডা জুড়ে সবাই একদম শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, আমাকে অনেকেই মেসেজ করছেন, লিখছেন, আমি বসে বসে আপনাদের মেসেজই পড়ছিলাম। অনেকেই জিজ্ঞেস করছেন কেমন আছি, কেমন আছি, কেমন আছি। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সালাম ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। আশা করছি আমাদের এই পুরো আড্ডা জুড়ে সবাই একদম শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, আমাকে অনেকেই মেসেজ করছেন, লিখছেন, আমি বসে বসে আপনাদের মেসেজই পড়ছিলাম। অনেকেই জিজ্ঞেস করছেন কেমন আছি, কেমন আছি, কেমন আছি। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সালাম দিচ্ছেন অনেকে, ওয়ালাইকুম আসসালাম। আর যারা লিখছেন

সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আজকে যদি আমার এই ইন্টারেস্টিং আড্ডাটা মিস করতে না চান, অবশ্যই শেষ পর্যন্ত থাকবে, আমি সবার সাথে আড্ডা দিব, সবার সাথে গল্প করব। এই মুহূর্তে একটা গানে চলে যাচ্ছি আমরা। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে মিনার রহমানের করা একটা গান, কারণে অকারণে। কি কারণে আর কোন অকারণে সেটাই আমরা বের করার চেষ্টা করব। এত কথা না বাড়ি সোজা গানে চলে যাচ্ছে, আশা করছি গানটা এনজয় করবেন, আর খুব জলদি আবার ফিরে আসছি। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই রিদমের সাথে যুক্ত থাকবেন, মিড ডে ফেলতের সাথে থাকবেন, আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Midday. Midday Feels.
1: হ্যালো হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে রিদম কিন্তু হাজির আছে। ও গুড পিপলস, ওয়েলকাম ব্যাক এগেইন। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর যে রিদম কিন্তু আছি আপনাদের সাথে। দেখতে দেখতে আমরা দ্বিতীয় ঘন্টার প্রায় মাঝামাঝি অবস্থানে আছি, আর খুব জলদি সময় চলে যাচ্ছে আজকে মনে হচ্ছে। যাক, পুরো সময় জুড়ে আশা করছি থাকবেন সবার সাথে, আজকে জমিয়ে গল্প হবে, আড্ডা হবে আশা করছি। আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে। আমি এখন সরাসরি আমাদের মেসেজ সেকশনে চলে যাব, দেখব আমার সাথে কে কে যুক্ত আছে এই মুহূর্তে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার কমেন্ট সেকশনে কিন্তু আছেন, কে আছেন কমেন্ট সেকশনে, কোথায়। বাই দ্য ওয়ে, আজকে যেই ছবিটা আপলোড করেছি ছবিটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আপনারা যারা দেখতে চাচ্ছেন একটু দেখতে পারেন কষ্ট করে। আচ্ছা, এদিকে কমেন্ট সেকশনে কিন্তু সর্বপ্রথম কমেন্ট করেছেন অমৃত বোস দাদা কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর। শ্যাম সুন্দরী আছে আমার সাথে, 90 দশকের হিরো লাগের মিস্টার আরজে কিং। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, মিন্স আ লট। আজহারুল ইসলাম ফ্লেভার ভাই আছে দেখা যাচ্ছে, ওয়েলকাম টু মিড ডে ফিলস উইথ আরজে রিদম। মুডটা খুবই খারাপ, মানি ব্যাগটা হারিয়ে ফেলেছি, টাকা বেশি না 400-500 হবে, এনআইডি কার্ড ছিল। ওকে, টাকাটা আসলে ডাজন্ট ফ্যাক্ট, এনআইডি কার্ডটা আসলে মেইন ফ্যাক্ট। যদি সেটা স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে তো আরও বেশি পেইন খাবেন, বাট ইনশাল্লাহ নো ওরিজ। ফ্লেভার ভাইয়া দেখেন, কোনো কিছু নিয়ে আসলে আপসেট হতে হয় না, সবই আসলে উপরওয়ালার একটা ন্যাচারাল খেলা। হারিয়েছে, এর পেছনে অবশ্যই ভালো কিছু আছে। বেস্ট উইশেস ফর ইউ, মন খারাপ করবেন না, মন খারাপ করে থাকা যাবে না। জাকারিয়া হোসেন আছেন দেখা যাচ্ছে, আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আয়ান রয় আছে আমার সাথে রংপুর থেকে, কমেন্ট সেকশনে আমার সাথে যুক্ত আছে। গাজীপুর থেকে তুহিন, ইমরান তুহিন, ওকে। এদিকে দেখা যাচ্ছে জারিন তাসনিম জুই কিন্তু যুক্ত হয়ে গেছেন কমেন্ট সেকশনে। এমডি সাব্বির হোসেন তুহিন আছে, রাকিব হোসেন রনি আছে, তারপর এদিকে দেখতে পাচ্ছি মইনুল ইসলাম বিডি আছে আমার সাথে। সবাই 80 দশকে ফিরে গেছে, এখন শুধু বাকি এরশাদ কাকুর ফিরে আসা। যাক, এটা আসলে ফ্যাসিনেটিং কথাবার্তা। আসলে বর্তমানে আমরা ট্রেনগুলো যে ফলো করি, এই এই ব্যাপারগুলো আসলে খুব ইন্টারেস্টিং। মানে হঠাৎ হঠাৎ করে যে ট্রেনগুলো আসছে, দেন আমরা সেই ট্রেন্ডে আগাচ্ছি বা সেই ট্রেন ফলো করছি, এই ব্যাপারগুলো আসলেও ইন্টারেস্টিং। ওকে, এদিকে আমার সাথে কিন্তু মাম্পি যুক্ত আছে। তুমি কি কখনো চিৎকার করে কান্না করেছো? না, কখনো চিৎকার করে কান্না করা হয়নি। কান্নাকাটি আসলে, হ্যাঁ কান্নাকাটি তো হয়েছে, এটা লাইফে কম বেশি সবারই থাকবে। আমার কান্নার ডিফারেন্ট, হয়তোবা যদি হার্ট হই বা দেখা যায় কিছু নিয়ে মন খারাপ বা রাগ মেজাজ গরম, তখন হয়তোবা চোখ দিয়ে একটু পানি পড়তে পারে, বাট সেখানে হাওমাও করে কাদার অভ্যাসটা নেই আর কি। জামির আছেন নারায়ণগঞ্জ থেকে দেখা যাচ্ছে আমার সাথে। এদিকে পাখি যুক্ত আছে রংপুর থেকে। আমি আপনার উপর খুব অভিমান করেছিলাম, কিন্তু আর করবো না অভিমান, করবো না রাগ, শুধু শুনবো আর লিখবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এত রাগ অভিমান নিয়ে কেন কেন আপনারা যে থাকেন, আই ডোন্ট নো। জান্নাতুল হীরা আছে, জানো জিনেরা কিন্তু লোহাকে ভয় পায়, লোহার ধারের কাছেও তারা আসে না। তোমার বারান্দায় যে জিনটা খটখট শব্দ করে তোমায় ডিস্টার্ব করছে, তুমি যদি লোহা জাতীয় কিছু সেখানে লাগিয়ে রাখো তাহলে ওই জিনটা আসবে না। আচ্ছা, লোহার কথা যদি আমি বলি, বারান্দাতে তো এমনিও লোহা আছে, কত ধরনের কত প্রোডাক্টই তো আছে, যেমন এসিটা যেখানে রাখা আছে সেটাও তো লোহার তৈরি। আই ডোন্ট নো আসলে এখানে নেচারের কি এক্সপ্লেনেশন, আর এটার ব্যাপারটা যে আসলে কি, গড নোজ ওয়েল। নীলাদ্রি আছে রংপুর থেকে দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত হয়ে গেছে। আমার জানু যুক্ত হয়ে গেছে। ওকে, আসসালামু আলাইকুম জানু, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভাই আপনি কিসে পড়েন? আমি অনার্সে পড়ছি বর্তমানে, ইংলিশ লিটারেচার নিয়ে পড়ালেখা করছি আর কি। এদিকে দেখা যাচ্ছে আমার সাথে সামিয়া যুক্ত হয়ে গেছে। রংপুর বৃষ্টি হচ্ছে, মনটা কেন জানি ভীষণ খারাপ। বৃষ্টি হলে তো মনটা আরো ভালো হওয়ার কথা, মন খারাপের তো কিছু দেখছি না। আচ্ছা, এদিকে আমার সাথে যুক্ত হয়ে গেছে কে আছে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছে তানজিলা। তানজিলা মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আশা করছি ভালো আছেন, অনেকদিন পরে পেলাম আপনাকে। তোহা যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে, কেমন আছেন ছন্দ ভাইয়া? ছন্দ ভাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, ছন্দ ভাইয়া সবসময় ছন্দে থাকে। পারমিতা আছে সিলেট থেকে আমার সাথে, শুভ দুপুর। এদিকে দেখতে পাচ্ছি এই শোটার নাম মিড ডে ফিলস, চেঞ্জ করে ননস্টপ মিউজিক শো রেখে দেন, তাহলে আর কষ্ট করে আপনাকে কথা বলতে হবে না। ওয়ারিসা, ওয়ারিসার কথাবার্তাগুলো সবসময় একদম স্ট্রেট ফরওয়ার্ড, নাইস ওয়ান। আচ্ছা বড় সাহেব, আপনার সেই হিচকি ভুটটা কি একবারে চলে গেছে? কালকে সিফাত ভাইও ওই হিচকি ভুটটা ধরেছিল, কিন্তু পরে সিফাত ভাইয়ের দুষ্টুমি দেখে সেই হিচকি ভুটটা পালালো। না আলহামদুলিল্লাহ এখন হিচকিটা নেই, অ্যান্ড আমি খুব খুশি, কজ মাঝখানে আমার এই তিনটা দিন খুব বেশি কষ্ট হয়েছে। আমার সাথে মুরাদ চৌধুরী যুক্ত আছে, আমার সাথে এদিকে যুক্ত আছে দেখা যাচ্ছে মারজানা ইসলাম লুৎফা, ওকে, ফ্রম সিলেট। মোস্ট ওয়েলকাম। এদিকে যুক্ত আছে আমার সাথে, দেখা যাচ্ছে ডেমরা থেকে রাহেলা খাতুন অমি আছে আমার সাথে। আমার সাথে এদিকে যুক্ত আছে তাবাসুম রংপুর থেকে, জিনিয়া যুক্ত আছে আমার সাথে দেখা যাচ্ছে। জিনিয়া কোথায়, গতকালকের শেষ মেসেজটার কথা মনে আছে তো নাকি ভুলে গেছো? না, ভুলে যাওয়ার তো কিছু নেই, অবশ্যই মনে আছে। আর যারা কখনো কারো মনে কষ্ট দেয় না, তারাই হয়তো মন থেকে কিছু চাইলে পায় না। হ্যাঁ, এটা আসলে একটা ন্যাচারাল ট্রু, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, এটাই হয় সবার সাথে। আচ্ছা, আর অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে ঈশানা কিন্তু চলে এসেছে। হ্যালো, ও শোনো ব্ল্যাক ডায়মন্ড, আমাদের মেসেজ বেশি বেশি করে পড়বা, তাহলেই না আড্ডাটা জমে উঠবে। আর বেশি বেশি গান করবা না, তাহলে কিন্তু তানহাপুর মতো তোমাকেও কিডন্যাপ করবো। আচ্ছা, কিডন্যাপ করলাম তানহাপুকে আমি, আর আমাকে আবার কিডন্যাপের ভয় দেখাচ্ছেন। নাইস ওয়ান। যাই হোক লিসেনার্স, একটা গানে চলে যাচ্ছি, খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে, আজম খানের করা আগের একটা গান, ও সালেখা মালেকা, খুব সুন্দর একটা গান, সালেকা মালেকা চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: স্পাইডারম্যান স্পাইডারম্যান, তুনে চুড়ে মেড়ে দিল কাচেন। স্পাইডারম্যান স্পাইডারম্যান, তুনে চুড়ে মেড়ে দিল কাচেন। স্পাইডারম্যান স্পাইডারম্যান নিয়ে কেন কথা বলছি? ও স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, খুব খুব সাড়া ফেলেছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু খুব একটা হাইপ ক্রিয়েট করেছে। যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন বক্স অফিস অর্থাৎ মুভি বক্স এবার সর্বকালের রেকর্ড গড়েছে। 1 মে থেকে শুরু করে লাস্ট 7 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 7ই সেপ্টেম্বর পর্যন্ত দেশটির সিনেমা হলে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে $4.76 বিলিয়ন, অর্থাৎ $4.76 বিলিয়ন। বাংলাদেশি টাকায় কত? প্রায় 57,000 কোটি টাকা। জাস্ট ভাবতে পারছেন? হ্যাঁ, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন বক্স কিন্তু এই সুন্দর একটা রেকর্ড কিন্তু করে ফেলেছে। আর আসলে স্পাইডারম্যান নিয়ে মানে কথা বলার মতো কিছু নেই। স্পাইডারম্যান ইজ টোটাল স্পাইডারম্যান, মানে এটা ছোট থেকে আসলে স্পাইডারম্যানের ফ্যান নেই বা মার্বেলের ফ্যান যারা আছেন স্পাইডারম্যানকে ভালোবাসবেন না? ও টোটাল, আপনি তো তাহলে মার্বেল ফ্যানই না। সো স্পাইডারম্যান নিয়ে কিন্তু আমাদের বেশ আড্ডা হয়েছে, আমরা বেশ গল্প করেছি। তবে এই যে রেকর্ডগুলো, এই রেকর্ডের সাথে দুটি বিষয় কিন্তু বিবেচনায় রাখতে হচ্ছে। 2013 সালের আয়ের হিসাব মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হয়নি এই টোটাল ব্যাপারটা। এছাড়া এই বছরের গ্রীষ্মকালীন বক্স অফিসের সময়সীমা ছিল মাত্র 130 দিন, যেখানে 2013 সালে ছিল হচ্ছে মোস্ট প্রবাবলি 120 দিন কি 123 দিন এরকম ছিল আই গেস। আর ক্যালেন্ডারের লেবার ডে ছুটির অবস্থানের কারণেই এবার গ্রীষ্মকালীন মৌসুম কিন্তু দীর্ঘ হয়েছে। মানে বেসিক্যালি আমি যদি যুক্তরাষ্ট্রের কথা বলি, তাদের একটা এই সামার ভ্যাকেশনের যে একটা হিসাব নিকাশ থাকে সেই বেসিসই তো মূলত হচ্ছে সিনেমা হলে মানুষের একটা ছুটে যাওয়া বা মানুষের আনাগোনা থাকে আর কি। সো সেই হিসেবে মানে হচ্ছে 2013 সালের সাথে একটা তুলনা কিন্তু করা হচ্ছে। তবে মানে এইবার কিন্তু হচ্ছে সিনেমা হলের ব্যবসার জন্য এই অর্জনকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই কিন্তু দেখছে যারা এক্সপার্ট যারা আছে আর কি। তবে আমি আমি আসলে কি বলবো, যে 4 মাসে ইনসেন লেভেলের একটা ইনকাম, এটা এটা আসলে ক্রেজি ক্রেজি। আর স্পাইডারম্যানের উপরে এখানে কোনো কথা হতে পারে না, বিকজ মার্বেল যে ক্যারেক্টারগুলো আছে বা মার্বেল অ্যাকশন ক্যারেক্টার যেগুলো আছে এগুলো আসলে সবসময় হয়তো বা আমাদের মনে এভাবেই বেঁচে থাকবে। মানে সেটা অ্যাভেঞ্জার্স হোক, ইনগেম হোক, স্পাইডারম্যানের যে কোনো সিরিজ হোক, মানে এনিথিং, এগুলো তো আসলে আমাদের লাইফের একটা পার্ট। সো এই আর কি। আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, এদিকে দেখা যাচ্ছে সাম্মা তাবাসুম আছে আমার সাথে, পরীক্ষা শেষ হয়েছে, দোয়া রাখবেন, দোয়া রইল, অনেক অনেক দোয়া রইল। সৃষ্টি আছে হাতিবান্ধা থেকে, ওকে মোস্ট ওয়েলকাম। আপনি একটা দুষ্ট কোকিল তাই এমন করছেন, জান্নাত ফ্রম GCA, আমি কি করলাম আবার? তোমার সাথে আড়ি, আর তোমার শো শুনবো না, মেসেজও দিব না, থাকো, অনেক ভালো থাকো, দোয়া করি, আল্লাহ হাফেজ, পড়ি রংপুর থেকে। এই যে দেখেন, এই যে রাগগুলো করছেন, কেন করছেন? রাগ করে মানে রেগে গেলেন তো হেরে গেলেন, এটা তো একটা প্রবাদ বাক্য। ও সিরিয়াসলি, এখানে রাগ করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা, আমার সাথে এদিকে আরও যুক্ত আছে আফরিন, যুক্ত আছে মনে হয়। ও রিদম ভূতদাদা, শুনছি, গান শুনতে ভালোই লাগছে। শিবা আফরিন, শিবাকে, শিবা হু, মিষ্টি ভাইয়া কিছু শোনা যাচ্ছে না? তুয়াজ পাতা তরুল লতা গোলাপ ফুলের বাসনা, কোন কারণে মিষ্টি ভাইয়া তুমি আমার বাড়িতে আসো না? ওরে বাবা, খুব ক্রিটিক্যাল কবিতা দেখা যাচ্ছে। আচ্ছা, আমার সাথে আরও অনেকেই যুক্ত আছে, আমি সবার সাথে গল্প করবো, আড্ডা দিব। এই মুহূর্তে একটা গানে চলে যাচ্ছি, আমি পরবর্তী ঘন্টায় আবারও আসবো। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে লাকি আখন্দর করা একটা গান, এই নীল মণিহার অ্যালবামের খুব আগের একটা গান, মামুনিয়া মামুনিয়া মামুনিয়া মামুনিয়া। এই গানটা বেসিক্যালি আমি তখন ছোট ছিলাম আসলে যখন গানটা শুনতাম, বাট খুব সুন্দর ছিল আসলে, আগেকার কম্পোজিশনগুলো ইনসেন লেভেলের হয়। যাই হোক, আমি গানে চলে যাচ্ছি, পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: I love you.
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি নাবলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: Midday. Midday Feels.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর যে রিদম কিন্তু আছে আপনাদের সাথে এখন পর্যন্ত, দেখতে দেখতে একদম শেষ ঘন্টায় চলে এসেছি। খুব সুন্দর কাটছে, আশা করছি আজকের আমাদের প্লে লিস্টের গানগুলো সবাই এনজয় করছেন। খুব সুন্দর সুন্দর গান কিন্তু প্লে হচ্ছে একের পর এক। আমরা আরও কিছু সুন্দর গান শুনবো, তবে এই মুহূর্তে আমি একটু মেসেজ সেকশনে চলে যেতে চাই, দেখি আমার সাথে কে কে যুক্ত আছে। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি জুয়েল ভাই কিন্তু আছে মালয়েশিয়া থেকে। আসসালামু আলাইকুম আরজি রিদম ভাই। ও হ্যালো হ্যালো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এদিকে দেখতে পাচ্ছি আরও একজন আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মাম্পি আছে, এত গান বাজাও কেন, তোমার বুকের ব্যথা কি কমেছে? হ্যাঁ মাম্পি, বুকের ব্যথা আলহামদুলিল্লাহ এখন কমেছে, এখন আলহামদুলিল্লাহ বেশ সুস্থ আছি, ভালো আছি। হ্যালো হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ? আই এম গুড, ডুইং গুড। জানো আজকে একটা নাটক দেখে অনেক কেঁদেছি। ঈশানা, নাটক দেখে কান্না করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আসলেই জোস। মানে আসলে যে আমার মনে হয় যে নাটক দেখে যে মানুষটা কান্না করে দিতে পারে তার মতো মানুষ আসলে এক্সিস্ট করে না। আই থিঙ্ক সো। রিশা যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে আমার সাথে। হ্যালো রিশা, হ্যালো হ্যালো। রাইসা আছে চট্টগ্রাম থেকে আমার সাথে। সবার জন্যে বিশেষ বিজ্ঞপ্তি, আর যে রিদম ভাইয়া জ্যামে আটকে গেছে তাই উনি আসতে একটু দেরি হচ্ছে আমি জানলাম, কারণ আমি সব জানি। তাই নাকি রাইসা? ওকে ওকে। শ্রীতা আছে আমার সাথে দেখা যাচ্ছে। দাদা ভাই, আমার একটা পছন্দের গান শোনাবেন, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ওরে বাবা, এত এই গানগুলো আসলে খুব সুন্দর কিন্তু এই গানগুলো। আমি চেষ্টা করবো, দেখি আমি যদি আমাদের প্লে লিস্টে থাকে অবশ্যই আমি শোনানোর চেষ্টা করবো। এদিকে দেখতে পাচ্ছি রাতুল যুক্ত হয়ে গেছে রংপুর শাপলা চত্বর থেকে। হাই, জানো আজকে আমি ক্লাস ফাঁকি দিয়ে বৃষ্টিতে ভিজেছি আর এখন আমি নিঃশ্বাস নিতে পারছি না, তোমা ফ্রম রংপুর। এই যে কাজটা করেছেন, ক্লাস ফাঁকি দিয়ে বৃষ্টিতে ভিজেছেন, এটা অবভিয়াসলি কিন্তু একটা রং ডিসিশন। অ্যান্ড এই যে এখন যেটা হচ্ছে যে নিঃশ্বাস নিতে পারছেন না, সো ইউ উইল হ্যাভ টু সাফার, ইউ হ্যাভ নাথিং টু ডু, সো সাফার করেন তোমা। আশা করছি সুস্থ হয়ে যাবেন, দ্রুত সুস্থ হয়ে যাবেন, তবে এরকমটা উচিত। কজ হচ্ছে এই যে এই ক্লাস ফাঁকিটা কি দেওয়া, এগুলো কিন্তু ঠিক না, টোটালি ঠিক না। আর যে কিভাবে বুঝবো সে আমার নাকি না, ক্রিটিক্যাল কোয়েশ্চেন। জানো তুই হিরে লিখেছে, ভাইয়া তোমার ছোটবেলা এমন কোনো ফানি স্টোরি নেই যেটা মনে হলে এখনো তোমার হাসি পায়, থাকলে বলো। আমার এরকম কত স্টোরি আছে। ইভেন আমি যদি মানে আমার বর্তমানেও ভাবে আমার তো তাও হাসি পায়, আমার প্রতিটা স্টেপই আমার হাসি পায়। আচ্ছা, এরকম ছোটবেলার কোনো কাহিনী। আচ্ছা, আমি একটা ঘটনা শেয়ার করি। ইট ওয়াজ লাইক 2014-2015 এরকম হবে, 2014-15 সালের ঘটনা মোস্ট প্রবলি, আমি কোন ক্লাসে পড়ি ঠিক সেটাও মনে নেই। সো আই ওয়াজ, আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে ওই যে বাঙ্ক যে ব্যাপারটা আর কি, মানে পালানোর চেষ্টা করছিলাম আর কি, ক্লাস ফাঁকি দিয়ে স্কুল পালানোর একটা, যে এটা আসলে স্কুল লাইফে প্রতিটা স্টুডেন্টই করে। আমি কিন্তু কাউকে আসলে কোনো ব্যাড আইডিয়া দিচ্ছি না, নেভার ডু দিস, বাট এটা আমার একটা ছোটবেলার স্টোরি আর কি। তো স্কুল পালাচ্ছিলাম কিছু ফ্রেন্ডদের সাথে আর কি। তো আমার ওখানে ব্যাপারটা যেমন ছিল, আমার স্কুলের বিল্ডিংয়ের পিছন সাইড দিয়ে হচ্ছে আমাদের একটা ওয়াল ছিল, অর্থাৎ সেকেন্ড ফ্লোরের যে তাক ছিল সেই তাক থেকে হচ্ছে আমরা ওয়াল ক্রস করতে পারতাম, অর্থাৎ জাম্প করলে আমরা স্কুল থেকে বের হয়ে যেতে পেরেছি, এরকম একটা চিপা গলি ছিল, একটা ওয়াল ছিল। বাট আনফর্চুনেটলি ওই এরিয়াটা এতটাই ন্যারো ছিল যে ওখানে আসলে যাওয়াটা খুবই রাফ অ্যান্ড টাফ ছিল। আর আমি যদি আমার ছোটবেলার কথা বলি, আমি খুবই মোটা একটা ছেলে ছিলাম, আমার ওয়েট ছিল 92। সো এই বুঝতেই পারছেন যে এই একটা বডি নিয়ে আসলে এরকম একটা

মেজ দিয়ে স্কুল ফাঁকি দেওয়া বা পালানোর যে ব্যাপারটা, সেটা আমার জন্য কতটুকু ক্রিটিক্যাল হতে পারে। দেন আই ওয়াজ ডুইং দ্যাট, এবং দ্যাট টাইম আসলে যেটা হয়েছে, আমি যখনই জাস্ট খালি ওয়ালটা ক্রস করব, আমি পাটা উঠালাম, হুট করে আমার প্যান্ট ছিঁড়ে যায় আর কি। দ্যাট মোমেন্ট আমি কখনো ভুলবো না, আমি কখনো ভুলবো না। সো বেসিক্যালি ওই দিন আমার স্কুল পালাতে হয়নি, আমি সেই অবস্থায় হচ্ছে আমার হেড স্যার যে অর্থাৎ আমাদের হেডমাস্টার, তার কাছে যাই এবং গিয়ে বলি যে স্যার অ্যাকচুয়ালি আমার প্যান্টটা তো ছিঁড়ে গেছে, এখন আমি কি করতে পারি। দেন স্যার নিজে থেকেই বললো যে ওকে ইউ মে লিভ, তুমি বাসা চলে যাও, তুমি বাসায় গিয়ে প্যান্ট চেঞ্জ করো। সো এই মোমেন্টটা আমার লাইফে আই গেস এটা সবসময় মনে থাকবে। একদম খুব বাজেভাবেই ছিঁড়ে গেছিল, যদিও ছোট ছিলাম বাট বুঝে নিত আসলে প্যান্ট ছিঁড়ে যাওয়া বা এটা তো অবভিয়াসলি একটু সরম লাগার মতো একটা ব্যাপার। সো এটাই ছিল আমার লাইফে ঘটে যাওয়া একটা ইন্টারেস্টিং মজার ঘটনা বলা যায়। আরও অনেক ঘটনা আছে, এগুলো নিয়ে একটু ভাবতে হবে আর কি, ভাবলে হয়তো অনেক কিছু মাথায় চলে আসবে। যাই হোক, আমার সাথে আরও অনেকে যুক্ত আছে, আমি সবার মেসেজই পড়বো। অনেকে জিজ্ঞেস করছেন আমার মেসেজ কি চোখে পড়ছে না? না, চোখে পড়ছে, অবশ্যই চোখে পড়ছে। একটা গানে যাচ্ছি, গান থেকে আবার মেসেজ পড়বো সবার। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে হাসান জয়ের করা, মাঝখানে খুব চলেছে, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়। কবিতার গান, খুব সুন্দর করেছে গানটা। সো আমি কথা না বাড়িয়ে সোজা কবিতার গানে চলে যাচ্ছি, গানের সুরে সুরে আবারও ফিরে আসবো খুব জলদি।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যা শেষটা কেউ জানে না।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
2: 94.4.

0: Midday. Midday Feels.
1: Hello, dear listeners. Welcome back again. আর যে রিদম কিন্তু এখন পর্যন্ত আছে আপনাদের সাথে, শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি। খুব সুন্দর সময় কাটলো, যদিও হয়তো বা অনেকে আজকে রাগ অভিমান করে বসে আছে আমার সাথে। আসলে বিভিন্ন ব্যস্ততার জন্য হয়তো বা আমাদের আড্ডাটা ওভাবে জমে উঠে না, বাট তারপর আমি কিন্তু চেষ্টা করছি আমার জায়গা থেকে টোটালি সবটা দিয়ে তারপর আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আচ্ছা, আমি এখন সরাসরি আমাদের একটু মেসেজ সেকশনে চলে যাব, দেখি কে কে আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি মিতু আছে আমার সাথে। ওকে, মিতু আমার একটা ছোটবেলার ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে মিতু, আর হঠাৎ করে মনে পড়লো আর কি, মিম মিতু দুই বোন। ওকে, এদিকে আমার সাথে যুক্ত আছে কে আছে, ইশরাত ফ্রম রংপুর, কেমন আছো? আমার SMS পড়ো না কেন ইশরাত, এই তো আপনার মেসেজ পেলাম, পড়লাম, এই তো। আচ্ছা, এদিকে দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে ওয়ারিসা, একটা ঠাড়া পড়ুক মিউজিক বক্সের উপর, শুধু মাইক্রোফোনটা ভালো থাকুক যাতে আপনাকে শুনতে পারি। গান শুনতে শুনতে কান জ্বালাপড়া হয়ে যাচ্ছে, প্রচুর রাগ হচ্ছে, কিন্তু একটু ভালো করে টাইম নিয়ে আড্ডা দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায়। ঘোড়ার ডিমের রিদম। সিরিয়াসলি, অনন্য হয়েছি আজ আমার সাথে। হাই, কি লিখবো মাথায় আসছে না, শুধু বলবো দোয়া করবেন যাতে মরে টরে না যাই। না, মরবেন কেন, ইনশাল্লাহ বেঁচে থাকবেন সবসময়, সাথে থাকতে হবে তো, পাশে থাকতে হবে। অনেক অনেক দোয়া রইল। সাদি আছে চট্টগ্রাম থেকে, কেমন আছেন? আপনার অনেক পুরাতন একজন লিসেনার, বাট ফার্স্ট মেসেজ দিচ্ছি, অবশ্য মেসেজটা পড়বেন। আপনার হিচকি তো থামলো, বাট আমার হিচকি শুরু হয়ে গেছে। বাবারে, হিচকির কথা আসলে এখন মনে পড়লেই কেমন যেন একটা ভয় কাজ করে আর কি। আচ্ছা, এদিকে দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে, কে যুক্ত হয়েছে, এই যে রিদম খন্দকার, আমার আগের জন্মে আমি আপনার শত্রু ছিলাম হয়তো, ঝামেলা হয়েছে, তো এই জন্মে মেসেজ না পড়ে সেগুলো ঝাল উঠাচ্ছেন না। সিরিয়াসলি। ওকে তানজিলা, না ব্যাপারটা এরকম কিছু না, এই তো মেসেজ পড়ছি, সবার মেসেজই পড়ছি। নীলানা আমার তুমি খোঁজ, কি ছিল আমার বলো দোষ, সাথে আছি সানিম। ওকে সানিম, খুব সুন্দর লিখেছেন। ভুদাদা, সালেকা মালেকা গানটা শুনে মামুনি এসে বলল, কি গান বাজাচ্ছিস ফাজলামি? আমি বললাম, আমার দোষ নেই তো, গানটা ভুদাদা বাজাচ্ছে, সব ভূতের দোষ। মামুনি বলছে, ভূত বলতে কিছু আছে নাকি, ভালোই দুষ্ট হচ্ছিস, ভূত গান বাজায়। আমি বললাম, আর কিছু বলে নেই, এখন রান্না করতে গেল। ওকে ওকে, এদিকে জুই আছে আমার সাথে দেখা যাচ্ছে, হ্যালো জুই। মৈত্রী যুক্ত আছে আমার সাথে, ওকেই ওকেই, জিনিয়া আছে। আচ্ছা, জিনিয়া লিখেছে, আর যে এই মেসেজের কথা বলেছিলাম, তোমার কণ্ঠ শোনাও। ওকেই, তোমার ইচ্ছেগুলো, ও ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ইচ্ছেগুলো, এটা তো আসলে আমি বেসিক্যালি মানে আমার এই ব্যাপারটাতে তেমন একটা আইডিয়া নেই, এটার সুরটা আমার ঠিক জানা নেই, তবে এটা আসলে খুব সুন্দর হবে। আচ্ছা, আমি ইউজুয়ালি পড়ি, নর্মালি পড়ি, তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। আর যে সরি, জিনিয়ার এই মেসেজগুলো মানে একদম একদম হার্ট টাচ করে যায়। সুমাইয়া আছে রংপুর থেকে দেখা যাচ্ছে আমার সাথে, মেসেজ করেছেন, খুব খুশি হলাম, তুমি এত গান করো কেন, তোমার ভয়েস শোনার জন্যই FM শুনি। আচ্ছা দেখেন, গান ছাড়া কি লাইফ চলে নাকি, গানের মধ্যে আসলে একটা ভালোবাসা আছে, ভালো লাগা আছে, তো সেই জন্যই আসলে এত গান শোনা, এবং গান মানে বেসিক্যালি হচ্ছে মনটাকে ভালো রাখার জন্যই এই গানগুলো প্লে করি আর কি। যাই হোক, গানের কথাই যখন হচ্ছে, আমরা আরও একটা গানে চলে যাব, আমরা কোক স্টুডিও বাংলার একটা গান শুনবো, আদিতি মহসিন আর বাপ্পা মজুমদারের করা আনন্দধারা, খুব সুন্দর একটা গান, খুব সুন্দর কম্পোজিশন। কথা না বাড়িয়ে সোজা আনন্দধারা চলে যাচ্ছি, আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: কি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন।
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গানে সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: Hello dear listeners, welcome back again on Midday Pills. আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আজ রিদম দুপুর দুইটা থেকে কিন্তু ছিলাম আপনাদের সাথে জমজমাট আড্ডা নিয়ে, আর প্লেলিস্ট জুড়ে কিন্তু সব সুন্দর সুন্দর গানও ছিল। আশা করছি সবার অবশ্যই দুপুরটা খুব সুন্দরভাবেই কেটেছে। অ্যান্ড আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো হয়তো বা বিদায় নিতে হচ্ছে। আমার পরে অবশ্য আপনাদের সবার প্রিয় আর জে সিফাত ভাই কিন্তু চলে আসবে হইতে ঢাকা মেট্রো 9040। সো আশা করছি অবশ্যই সেই আড্ডাতেও সবাই যুক্ত হবেন। আর আমি যাওয়ার আগে একটু দেখতে চাই কে কে আছে আমার সাথে এই মুহূর্তে। প্রথমেই দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে যুক্ত আছে কেউ একজন, কোথায়, তমা যুক্ত আছে। ওকে, বিদায় বেলা আমার সাথে যুক্ত আছে। ওকে, আছে কে আছে, চিটাগাং থেকে, তোমার ভয়েসটা অনেক সুন্দর আয়েশা। ওকে আয়েশা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ইট মিন্স আ লট। তুবা যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে আমার সাথে। স্কুলে যাওয়ার কারণে লাভবার্ড তোমার মিড ডে ফিলসটা মিস হয়ে যায় তুবা, না ইটস ওকে, ইটস ওকে, স্কুলটা তো অবভিয়াসলি আগে, তাই না? ওকে, আসসালামু আলাইকুম মিষ্টি ভাইয়া, কেমন আছো? কালকের এস এম এসে কি পড়েছো? কালকের এস এম এস কোনটা? আপনার আইডির নাম কি? আমার আইডির নাম হচ্ছে রিদম খন্দকার, অর্থাৎ ফেসবুকে মানে রিদম খন্দকার হচ্ছে আমার মেইন প্রোফাইল আর কি, আর আরজে রিদম এটা পেজ। আর ইনস্টার কথা যদি বলি সেটা হচ্ছে রিদম 01। নামের বানানোর জন্য একটু কনফিউশন থাকে, আর ওয়াই টি এইচ ও এম এটা একটু সার্চ করলে হবে। হেচকে ট্রেন্ড চলছে নাকি? হ্যাঁ, হতে পারে, হতে পারে, হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে বনানি। ওকে, খুব সুন্দর নাম আপনার মাশাল্লাহ বনানি। জান্নাতুল হীরা আছে, তোমার স্কুল পালানোর উদ্দেশ্যটা পূর্ণ হয়েছে তবে খুব খারাপভাবে, তাই না? খারাপভাবে না, ইট ওয়াজ টু মাচ ইন্টারেস্টিং অ্যান্ড দ্যাট ওয়াজ এ ফান ফ্যাক্ট। আই থিঙ্ক এটা আসলে পুরো মানে আমার কাছে একটা মজার মোমেন্ট ছিল। এই তো, তোমার কি মনে আছে আমি কে? আপনি কে, উমায়না নাকি? হ্যাঁ, উমায়না, উমায়না। ওকে, মাম্পি আছে আমার সাথে দেখা যাচ্ছে লাস্ট মুহূর্তে। সিফাত ভাইয়া কি তোমাকে কিছু বলেছেন? না, সিফাত ভাইয়া তো আমাকে কিছু বলেনি। কেন, কি হয়েছে সিফাত ভাইয়া? আমাকে কি কিছু বলার কথা ছিল নাকি, নাকি আপনারা আবার সিফাত ভাইয়ের কাছে আমার মানে কোনো বিচার টিচার দিয়েছেন? যাই হোক, আসলে ভয়ই লাগে কখন কে কি বিচার দিয়ে বসেন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে শ্রীতা যুক্ত আছে রংপুর থেকে, ফারহানা যুক্ত আছে, যুক্ত আছে আমার সাথে জিনিয়া। জিনিয়া লিখেছে আপনি কার, আমার কি? আমি যে কার আমি সেটা নিজেও জানি না, আমি নিজেরও না, আমি কারোও না, রিদম যে মূলত কার, গড নোজ ওয়েল। জুই আছে আমার সাথে দেখা যাচ্ছে, প্লিজ রিপ্লাই দেন। হ্যাঁ, এই যে রিপ্লাই দিলাম তো, হ্যালো হ্যালো হ্যালো, হাই। তো একদম শেষ পর্যায়ে আছি, আর কমেন্ট সেকশনে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন কমেন্ট সেকশনে যাচ্ছি না, এখানেই বিদায় জানাচ্ছি। খুব সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নিব আমরা। আমরা এখন লোপা মুদ্রা মিদ্রা করে একটা গান শুনবো, যেটা হচ্ছে ছাতাধর অ্যালবামের রিদমা ছাড়ে রাখবো, খুব সুন্দর একটা গান। আর আজকের মতো বিদায় জানাচ্ছি, আশা করছি আমাদের দুপুরে এই আড্ডাটা সবাই এনজয় করেছেন। আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কিন্তু কথা বলেছি, অ্যান্ড হচ্ছে স্পাইডারম্যান নিয়ে কথা বলেছি আমরা, দেন হচ্ছে আমরা ভেনিস চলচ্চিত্র উৎসব নিয়ে কথা বলেছি, বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলেছি, আর প্লেলিস্ট জুড়ে যে গানগুলো ছিল আশা করছি গানগুলো সব এনজয় করেছেন। সো একদম শেষ পর্যায়ে আছি, আজকের মতো বিদায় জানাচ্ছি। আগামীকাল হাজির হয়ে যাব, আগামীকাল বৃহস্পতিবার, অর্থাৎ পবিত্র বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই কিন্তু উইকেন্ড বাস। সো উইকেন্ড বাস নিয়ে আগামীকাল বিকেল 5টা বাজে হাজির হয়ে যাব ঢাকা এফএম 90.4। সো টিউন থাকতে হবে, টিউন করে রাখতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন, ভালোবাসার স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ, এবং সিফাত হাজির হয়ে গেছে অবশ্যই আপনার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। তবে আজকের আড্ডাটা কিন্তু 7টা পর্যন্ত, কারণ 7টায় আবার আপনি পেয়ে যাবেন ক্যারিয়ার গসিপ। আমার বেশ কিছু বন্ধু আমাকে গত বেশ কিছু এপিসোডে বলছিলেন যে আসলে ক্যারিয়ার গসিপটা কখন হয়, তো ক্যারিয়ার গসিপটা আপনি পাবেন হচ্ছে যে আজকে আমি চলে যাওয়ার পরে সন্ধ্যা 7টায় আপনি পাবেন মাহবুব ভাইয়ের সঙ্গে, এবং একজন অতিথিও থাকছেন। আপনি ইতোমধ্যে আমাদের ফেসবুকে পোস্টও পেয়ে গেছেন, এবং আপনার বা আমার যে যে বন্ধুরা আছেন ক্যারিয়ার নিয়ে অনেক বেশি পরিমাণ সচেতন, অথবা ক্যারিয়ার তো অবশ্যই আপনাকে মানে সময়ের সাথে সাথে এই পথে যেতেই হবে, তো সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক উপকার হতে পারে। সেই ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে আসলে এই জায়গায় কী কী সমস্যা হতে পারে, কী কী সমস্যা মানে আপনার কীরকম সমাধান হতে পারে, এবং আপনার থিঙ্কিংগুলো কীরকম হওয়া উচিত, সব কিছু মিলিয়ে আপনি একটা ভালো সাজেশন আশা করি পাবেন সেই আয়োজনের মাধ্যমে। তবে সেই আয়োজনের আগে আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গেই আছে একেবারে 7টা পর্যন্ত ঢাকা মেট্রো 9040-র আড্ডা নিয়ে। অবশ্যই আমাকে লিখতে পারেন আজকে হোয়াটসঅ্যাপ এবং এসএমএস এর মাধ্যমে, নম্বরটি হচ্ছে 01841904904। ইতিমধ্যে অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছেন, সুবিকাল সাথে আছি পুরো সময়, সানিম আমাদের সানিম যুক্ত হয়ে গেছেন, আরো আছেন আমাদের সঙ্গে সালিহুর রহমান, বৃষ্টি ভেজা বিকেলবেলা যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে, ও ভাই মনটা ভালো তো, হাজিরা দিলাম। কেমন জানি একটা মানে লেজি লেজি একটা ভাব কাজ করছে আসলে এই ওয়েদারের কারণে। আজকেও একটা বৃষ্টি পেলাম কিছুক্ষণ আগে, এবং ওয়েদারটা জানি কেমন আর কি, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে, কিন্তু তারপরেও ঘরে ঘরে অনেক অসুস্থতা। এবং আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, বা আমার আশেপাশে আমার কলিগদের সঙ্গে কথা বলে দেখলাম যে একটু ঘুমের বা খাবার দাবারের কিন্তু একটু কিছুটা প্রবলেম হচ্ছে। সো সবাই একটু বেশি বেশি করে পানি পান করবেন, এবং একটু রেস্টে থাকার চেষ্টা করবেন। রেস্টে মানে কাজ কর্ম বাদ দিয়ে না, অবশ্যই মানে অপ্রয়োজনীয় কাজগুলো থেকে আর কি একটু দূরে থাকার চেষ্টা করবেন। এনিওয়ে আরও আছেন আমাদের সঙ্গে, হাই সিফাত ভাই আমি চিটং থেকে, আয়শা আজ তোমাকে ফার্স্ট এসএমএস করলাম, তোমার ভয়েসটা খুব সুন্দর, থ্যাংক ইউ আয়শা, খুব ভালো লাগলো আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, চিটং এর বন্ধু আমাদের, এবং আশা করি আমাদের সঙ্গে থাকবেন একেবারে 7টা পর্যন্ত, তো অন্তত থাকবেনই, আড্ডাবাজি কথাবার্তা তো হবে। এই কিউট বয় যেন আজকে আমি ক্লাস ফাঁকি দিয়ে বৃষ্টিতে ভিজেছি, তাই নাকি? ভাইয়া আমি তোমায় অনেক বেশি মিস করি, তাই তো আজকে তোমার নামে একটা লেটার লিখতে যে কান ধরে দাঁড়াইছিলাম, আহারে আহারে আহারে, রংপুর থেকে তোমা, তোমাকে লেটার আপনি আর কি একটু দূরে থাকার চেষ্টা করবেন। এনিওয়ে আরও আছেন আমাদের সঙ্গে, হাই সিফাত ভাই আমি চিটং থেকে, আয়শা আজ তোমাকে ফার্স্ট এসএমএস করলাম, তোমার ভয়েসটা খুব সুন্দর, থ্যাংক ইউ আয়শা, খুব ভালো লাগলো আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, চিটং এর বন্ধু আমাদের, এবং আশা করি আমাদের সঙ্গে থাকবেন একেবারে 7টা পর্যন্ত, তো অন্তত থাকবেনই, আড্ডাবাজি কথাবার্তা তো হবে। এই কিউট বয় যেন আজকে আমি ক্লাস ফাঁকি দিয়ে বৃষ্টিতে ভিজেছি, তাই নাকি? ভাইয়া আমি তোমায় অনেক বেশি মিস করি, তাই তো আজকে তোমার নামে একটা লেটার লিখতে যে কান ধরে দাঁড়াইছিলাম, আহারে আহারে আহারে, রংপুর থেকে তোমা, তোমাকে লেটার আপনি ক্লাসে বসে কেন লিখবেন, আপনি বাসায় বসে লিখেন, লিখে আমাকে পাঠিয়ে দেন।

লিখতে চান অবশ্যই লিখতে পারেন। এর মধ্যে আমি বেশ কয়েকটা পেয়েছি, যদি আরো বেশি পরিমাণ পাই সেগুলো নিয়ে আমরা সামনেও কথা বলবো অন ইয়ারে, ঠিক আছে? তো যারা যারা চিঠি লিখতে চান যে না একটা পুরনো, যেমন আজকে আমি ফেসবুকে দেখছিলাম যে সবাই একটু 80s 90s এর ভাইবে চলে গেছে, তো সেই মুহূর্তে বা সেই সময় কিন্তু আসলে SMS বা তারও আগে যদি আমরা যাই তখন কিন্তু চিঠির সময়টা ছিল আসলে। তো চিঠির সময়টাকে আরো উজ্জীবিত করতে বা আবার নতুন করে মনে করাতে আপনি চিঠি লিখতেই পারেন, কোনো সমস্যা নাই। এই মুহূর্তে একটা গানে চলে যাবো, যে গানটা শুনবো। আচ্ছা, তার আগে আমাদের যে বন্ধুরা আবার এই যে আমার অমৃত বোসেরটা না বলে আবার কেমন জানি হয়ে যায় না, এই বন্ধুটা আমার প্রতিদিন একদম প্রথমেই লিখে আর কি, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকাল, শুভ বিকাল অমৃত বোস। ওকে, সো আমরা গানে চলে যাই, জেফার এন্ড মুজার ঝুমকা, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো।
1: কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।
4: Light a point 4 FM.

যাক আজকে সবাই মোটামুটি আশির দশকে চলে গেছে, কি একটা টেকনোলজি চিন্তা করেন, যে সময়টা আমরা একেবারে পার করে এসেছি। হয়তো আমরা অনুভব সেইভাবে আসলে দিনটা দেখতে পারছি না, কিন্তু মানুষকে সেটা দেখাতে পারছি যে এইটিজে আসলে আমাদের লুকটা কিরকম থাকতে পারতো বা আমরা যদি থাকতাম কি হতো। তো এটা একটা হচ্ছে এই সময়ের সাথে সাথে এটা খুব এগোতেই থাকবে। এবং এই কথাটা বলার কারণটা হচ্ছে আপনি দেখবেন যে আপনার ছোটবেলা থেকে এই পর্যন্ত আপনি প্রতি সময়ে কিন্তু নতুন নতুন জিনিস আবিষ্কার করছেন বা ব্যবহার করতে পারছেন অথবা ফেস করছেন। সো টেকনোলজি এটা কিন্তু এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগিয়ে যাবে, যেটা আমরা এখন কল্পনাও করি না সেই জিনিসটা সামনেও হয়ে যাবে। সো নিজেকে আসলে সেইভাবেই গড়ে তুলতে হবে, সেইভাবেই সময়ের সাথে সাথে আসলে চলতে হবে। যেমন একটা সময় মানুষ কখনো কল্পনাই করেনি যে ছবি এইভাবে আসলে মানে প্রম্পট আকারে দিলেই আসলে এটা চলে আসবে বা এভাবে ভিডিও চলে আসবে, কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। এর মানে সামনে আরও হতে যাচ্ছে, আরও আরও আরও হতে যাচ্ছে। সো রেডি তো আপনি? যাই হোক, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, সিফাত আপনার সঙ্গেই আছি এবং ঢাকা মেট্রো 9040 নিয়ে আমার বন্ধুরা লিখছেন কথাবার্তা, অনেক অনেক ধন্যবাদ। এদিকে যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম আশির দশকের সেই সবার ছবি নিয়ে, সেখানে কিন্তু পূর্ণিমা, অপূর্ব, ভাবনা তারাও কিন্তু আসলে প্রথমে আসলে নিজেদেরকে নিয়ে চলে গেছেন এইটিজে এবং বর্তমানে আর কি এইটিজের লুকটা দেখানোর চেষ্টা করেছেন এবং সেটা কিন্তু খুব আসলে ভাইরাল হয়েছে এই লুকগুলো। তো যাক, আমার অনেক বন্ধুরাও করে ফেলেছেন ইতোমধ্যে। আমাদের রিদমকেও দেখলাম, রিদমকে দেখে আমার মনে হলো যে না আচ্ছা সে চলে গেছে, আমাদের বড় ভাই ব্রাদার হবে আর কি। এনিওয়ে, আচ্ছা এখানে যারা আছেন আমাদের সঙ্গে, হেই কি পোকি ব্রো, হোয়াটস ইউর ফেভারিট সিজন? চুইংগাম খাচ্ছি খাবা, চুইংগাম খাচ্ছি খাবা, হ্যাঁ এক্সট্রা আছে চুইংগাম। আচ্ছা এটা আমাদের কোন বন্ধু, বন্ধুর নাম তো দেন নাই, নাম দেন নাই না, আমাদের ঈশানা, ঈশানা আমাদের ঈশানা দিয়েছিল। ওকে, ফেভারিট সিজন, আমার তো উইন্টার ভালো লাগে, উইন্টার আমার খুবই পছন্দ, যদিও উইন্টার আসতে আমি একটু অসুস্থ হই, ঠান্ডা লাগে যেহেতু সাইনাসের সমস্যা, বাট তারপর আমার উইন্টারই ভালো লাগে। আচ্ছা আর এদিকে আরও যারা আছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে, দেখি কে আছেন, অন্তর আছেন আমাদের সঙ্গে, অন্তর কি লিখেছেন, কেমন আছো ভাইয়া, গুড আফটারনুন, আমি অন্তর, গুড আফটারনুন অন্তর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। এদিকে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন হচ্ছে ভাইয়া, আপনার কি প্রতিদিন অফিসে আসেন নাকি শোয়ের দিন আসেন? আমি তো প্রতিদিনই থাকি। এটা হচ্ছে আমাদের বন্ধু নুসাইবা, নুসাইবা আমারই থাকা হয় কারণ অফিসের এই শোয়ের বাইরেও আমার অন্যান্য কাজ থাকে, কিন্তু সবাই, তার মানে এই না যে সবাই প্রতিদিন অফিস করে, কেউ কেউ আছেন যারা শো করেন আর কেউ কেউ আছেন তারা অফিসও করেন শোও করেন, দুইটাই করেন। তো আমি সেকেন্ডটার মধ্যে পড়েছি আর কি। হ্যালো সিবাদ ভাই, আমি রংপুর থেকে সোমালিয়া। বাহ, কেমন যেন একটা সোমা, আরে এটা তো জায়গা একটা দেশই আছে তাই না, সোমালি নামে, এই সোমালি নামেই ডাকবেন, সুন্দর নাম। এইচএসসি 2028, অল্প কিছুদিনের মধ্যেই কলেজে উঠব। ওকে, সো কংগ্রেচুলেশন। আচ্ছা আপনার দোয়া করবেন আমি যেন এইচএসসি সিলেবাসটা দ্রুত কভার করতে পারি আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারি। অবশ্যই, অনেক দোয়া রইল। বাই দ্য ওয়ে ভাই, আপনি এসএসসিতে কি গ্রেড পেয়েছিলেন? আমার এ মাইনাস ছিল এটা সেই সময়, তখন আসলে সৃজনশীল ছিল না, তখন আরও আরেকটু আগে আর কি, আমাদের পরেই আর কি সৃজনশীল শুরু হয়েছে। শুনলাম জিপিএ 5 এর নাকি এবার আমরা ট্যাব ল্যাপটপ পেতে চলেছি, আমি তো আসলে এই ধরনের কিছু শুনি নাই, হলেও হয়তো আপনার আরেকটু খোঁজ খবর নিতে হবে। আর আমি বোর্ড কলেজে করেছি, কাল আমার বোর্ড চ্যালেঞ্জ, আচ্ছা বোর্ড চ্যালেঞ্জ করেছি, বোর্ড চ্যালেঞ্জেও রেজাল্ট, এরও রেজাল্ট, দোয়া করবেন যেন ভালো কিছু হয় ইনশাল্লাহ, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে, অনেক অনেক দোয়া রইল। এত সুন্দর সুন্দর বাংলা গান আছে আগে জানতামই না, থ্যাংক ইউ ঢাকা এফএম 90.4, রায়হান সৈয়দপুর থেকে, রায়হান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চেষ্টা থাকে আমাদের বন্ধুদের কাছে আমাদের যেই দেশীয় গানগুলো আছে এবং ইন্টারন্যাশনাল গানগুলো আছে সেখান থেকে ভালো ভালো কিছু গান আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য, এবং আপনারা সেটা খুব পজিটিভলি গ্রহণ করেন, সেটা আমাদের জন্য, সেটার জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে শেয়ার করার জন্য। আর যে সিফাত ভাই, আমি তোষা, শেষ চিঠি গানটা দেন রূপঙ্করের। বন্ধু আমরা আসলে তোষা রিকোয়েস্টের গান তো আমি আসলে আমার সাথে প্লে করতে পারি না, যদি প্লে লিস্টে থাকে তাহলে প্লে হবে, তবে তোষা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি লিখেছেন আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমিও চুইংগাম খাচ্ছি, ওকে ব্লুবেরি ফ্লেভারে, আরিফ লন্ডন থেকে। আপনিও কি এটা দিতে চাচ্ছেন নাকি? না না না, এটা আপাতত লাগবে না, এই চুইংগাম দেখলেন না, চুইংগাম নিয়ে তো কাহিনী আছে আমার গানের ভিতরেই তো আছে, কথা গানের ভিতরে চুইংগাম নিয়ে লাস্টের সিনে একটা কাহিনী আছে। এনিওয়ে আরিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জয়েন করার জন্য। আছেন আমাদের সঙ্গে ভাইয়া, আপনি এত ভালো কেন? আমি কি করলাম, আমার এমন কোনো মেসেজ নাই যা আপনি পড়েননি, থ্যাংক ইউ। জাহারা ফ্রম সিলেট, ও জাহারা, আমাদের জাহারা আজকে একেবারে অনেক দেরিতে এসেছে, গতকালকে অনেক তাড়াতাড়ি এসেছিল, বিদায় দিতে চাইনি। আচ্ছা এটা গতদিনই লিখেছিল ইনফ্যাক্ট। আচ্ছা হাই ভাই, জয়েন হয়ে গিয়েছি, সাথে থাকবো পুরো সময়। জাহারা ফ্রম সিলেট আজকে অনেক অনেক দেরি করে জয়েন করেছে আমাদের জাহারা, জাহারা আপনাকে ধন্যবাদ, অবশ্যই থাকবেন এবং আজকে 7টা পর্যন্ত আছে কিন্তু, ঠিক আছে? সো তারপরে হবে ক্যারিয়ার গসিপ।
আচ্ছা আয়াপুর সি, আমি বি তোমা ফ্রম সিলেট। তোমা, আমাদের সিলেটি তোমা চলে আসছে। সিলেটি তোমা, স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন আপনি? ওই জায়গার কি অবস্থা সিলেটে বলেন তো? বৃষ্টি আছে আমাদের ঢাকা, কিন্তু ভালোই মোটামুটি বৃষ্টি হচ্ছে। রংপুর থেকে ফারহানা বলছি, আমার মেসেজ কি আপনার চোখে পড়ে না? চোখে পড়ে, পড়লেই আমি পড়ি, আর যদি না পড়ে তখন অনেক সময় পড়া হয় না। তিনি লিখেছিলেন, ভাই আমার মেসেজ কি আপনার চোখে পড়ে না? আপনার গান ছাড়া আর কোনো কথা নাই, বুঝি না এটা, মানে আমার গানের কথা বললেন নাকি গান প্লে করি সেটার কথা বললেন? এর একটু মানে এই লাইনটা শুধু একবার লিখেছে, বাকি তিনটা লাইনই হচ্ছে আমার মেসেজ কি চোখে পড়ে না? পড়েছে, পড়েছে তো পড়েছে, এমন কিছু পড়েছে যেটা আপনি লিখেছেন শুধুমাত্র এইটাই পড়েছে, চোখে পড়ে না, এতটুকুই পড়েছে। ওকে, আজ আমি একটা ছেলেকে প্রপোজ করেছি, তার নামটা কি বলবো? আমেনা সিলেট থেকে। নাম বললে যদি তিনি অ্যাকসেপ্ট করে নেয় এবং আপনাদের যদি সুখের সংসার হয় অবশ্যই বলতে পারেন, এবং যদি আপনি বন্ধু হিসেবে শেয়ার করতে চান সেটা আপনি শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় না, নাম বললে তো ফ্যামিলির মানুষ শুনছে, উল্টা মায়ের খেতে পারি, তাহলে সেক্ষেত্রে না বলাটাই বেটার। আমেনা, তবে আমরা চাইবই বন্ধু হিসেবে তো চাইবই আমরা জানার জন্য, তাই না, যে আমাদের আমেনা কাকে প্রপোজ করলো এটা জানার জন্য। আচ্ছা লক্ষ্মী সোনা, গতকালকে রাতে সিফাত ভাইয়া তোমাকে কিছু বলেছে? মাম্পি, সিফাত ভাইয়া কেমন আছেন? মাম্পি আপনার এসএমএস আমার কাছে চলে আসছে তো, এখন কি হবে এটা? হ্যাঁ অনেক কিছু আমি বলেছি আসলে রিদমকে। এনিওয়ে মাম্পির একটা আসলে কথা ছিল যে রিদমকে যেন না মারা হয়, কিন্তু যাক এটা আমাদের একটা বড় সার্থকতা যে আমাদের মারগুলো আপনারা খুব সিরিয়াসলি নিয়েছেন, এর মানে সিরিয়াসলি লেগেছে, সো এটা ভালো। রিদমের সাথে কিছু নাগা কথা হচ্ছিল হাসতে হাসতে, যাক এখন আরেকটা যে মাইট দিতে হবে রিদমকে, যে মাম্পি তো এরকম এরকম কথা বলছে, ঠিক আছে। যাই হোক, কি যে হবে রিদমের ঈশ্বর জানে। আচ্ছা এই গানটি প্লে করবো, মিলার গান ঈশ্বর জানে, আপনি শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Tarka FM 90.4.

0: Metro 9040.
1: Let's talk more music. Hot, hot music.
2: ঢাকা FM 90.4 এ আপনি অবশ্যই আছেন এবং চলছে ঢাকা মেট্রো 9040 এর আড্ডা। সিফাত আপনার সঙ্গে আছে আপনাদের কথাবার্তাগুলো নিয়েই, তবে সাতটা পর্যন্ত আছি, প্রথম ঘন্টায় আছি আমরা। এই মুহূর্তে আমি একটু কথাবার্তা পড়ে ফেলি আমাদের সঙ্গে যারা যারা আছেন। আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি বেশ কিছু বন্ধু আছেন। আমাদের বন্ধু তহিদুল যুক্ত হয়ে গেছেন। উস্তাদ আছি পুরোটা সময় জোর উস্তাদ, থ্যাংক ইউ তহিদুল। তহিদুল হচ্ছে আমাদের সেই বন্ধু যে বন্ধু আমাদের সঙ্গে এখন নিয়মিত যুক্ত হন, এবং তিনি কিন্তু জানান দেন, প্রথমেও জানান দেন আবার শেষও জানান দেন যে আমি কিন্তু আছি। আচ্ছা ভাইয়া, একদিন আপনি আর রিদম ভাই একসাথে একটা শো করিয়েন, অবশ্যই ইনশাল্লাহ পাবেন, সামনেও পাবেন, কারণ যেহেতু আমরা একসাথে আছি অবশ্যই কথাবার্তা হবে। আর আমি সেদিনই আসলে যাচ্ছিলাম যে মানে ওর যেদিন হিচকি উঠে সেদিন চক্কর বক্কর বাচ্চি ছিল, তো আমি চিন্তা করছিলাম যে ওকে নিয়ে আমি চক্কর বক্কর বাচ্চিতে আসবো, বাট ওর অবস্থা আসলে খুবই সিরিয়াস ছিল। অ্যান্ড পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না, আসলে এটা নিয়ে ফান করার কিছু নাই, ও আগে সুস্থ হোক তারপর এটা নিয়ে ফান করবো, মানে ফান করবোই। যাই হোক, এই কোন ক্লাব সাপোর্ট করেন? আচ্ছা অন্তর, এইটা তো আসলে সাপোর্ট আনসাপোর্টের তো বিষয় না, বিষয়টা হচ্ছে যে কখন কোন খেলাটা আপনার ভালো লাগছে, এটা হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, ডাইহার্ট ফ্যান আছে অনেকে, তারা হচ্ছে দেখা গেছে যে একটা লং টাইম বা সবসময় এটাকে মেনটেন করে চলেন, এটা ভালো, তাদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। আর এদিকে আসলে খেলার কথা বলা থেকে স্পেনের যে মানে আমাদের আর্জেন্টিনার যে লিওনেল মেসি আছেন, তিনি কিন্তু স্পেনে আর কি আরও একটি ক্লাব কেনার একেবারে দাঁড় গড়ে মানে দৌড় গড়ে পৌঁছে গেছেন। সো তিনি কিন্তু কিছু ওয়ার্ল্ড কাপের পরপরই কিন্তু আমরা শুনেছিলাম যে তিনি একটা ক্লাব কিনছেন আসলে, এবং এখন শুনছি আরেকটা কিনছেন, মানে সবই কিনে ফেলবো মানে আস্তে আস্তে, এই পর্যন্ত যত কামিয়েছে আর কি সবই জায়গায় ইনভেস্ট করবে। যাক ভালো, আমরা চাই আর কি ভালো ফুটবল খেলা দেখতে। আচ্ছা নিতে গায়ে আমার সঙ্গে, আমার নাম আচ্ছা এখানে দেখে, আচ্ছা গতকালকে রাতে সিফাত ভাইয়া তোমাকে কিছু বলেছেন? ও আচ্ছা, এটা তোমরা বললামই, মাম্পিট মাম্পিটা বারবার চলে আসে আমার সামনে, আমি কী করবো। আচ্ছা ভাইয়া, আমার নাম রুমি, আমি চট্টগ্রাম থেকে শুনছি, আমি অনেকদিন থেকে শুনি বাট টাকার অভাবে এস এম এস দিতে পারি না। হারে আজ ফার্স্ট এস এম এস দিলাম, আমাকে ওয়েলকাম করো, ওয়েলকাম রুমি। টাকার সমস্যা দূর হয়ে যাক, আমরা দোয়া করি আপনি খুব শীঘ্রই অনেক টাকা কামান, ঠিক আছে, আমাদেরকে ট্রিট দেন। কেমন আছো লাভ বার্ড, তোমার জন্মদিন কবে? তাইবা, আমার জন্মদিন তো কোনটা বলবো, সার্টিফিকেটেরটা নাকি, 22 জুলাই। আচ্ছা চলে গেছে অলরেডি, এই জন্যই বলে দিলাম। আরও সালিহুল লিখেছেন, ঠিক বলেছেন ভাই, আজকে দিনটা লেজি লেজি লাগছে, তবে ঠান্ডা লাগে না, বৃষ্টি হলেও এক একটা ঠান্ডা ভাব থাকা সেটা কিন্তু নাই। হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা সালিহুর, যে নাই, এবং এই কারণে কিন্তু আসলে একটা দেখবেন যে একটা অস্থিরতা কাজ করছে আর কি। ভাইয়া কেমন আছো? সিলেট থেকে হালিমা, হালিমা আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? তহিদুল আমাকে এস এম এসও করেছেন, আজকের প্লেলিস্টের গানগুলো চমৎকার লাগছে, থ্যাংক ইউ তহিদুল। আচ্ছা জানো সিফাত ভাই, আমি মনে করেছি আজকে মেসেজ পড়বে না, এখনও শুনছি মেসেজ পড়ছো। আমি সানিম, সানিম কেন মনে হলো? অবশ্য এটা মনে হওয়ার কারণও আছে, কারণ বুধবারে সবসময় সব বুধবারে আমার তো পড়া হয় না তেমন। আচ্ছা ভাইয়া, ঢাকা এফ এম এর বয়স কত? ঢাকা এফ এম এর অনেক বয়স হয়ে গেছে, একেবারে 14 বছরের উপরে হয়ে গেছে। এদিকে হচ্ছে আমাদের সঙ্গে কিউট বয়, জানো আমি আম্মুকে বলেছি আমার বিয়েতে তোমাকে তোমাদের সবাইকে ইনভাইট করতে। ওহ, তাহলে তো বিয়ের দাওয়াত পাচ্ছি। আচ্ছা আর একেও বলেছি আচ্ছা তোমরা আসবে কি? আসবে তো, তমা ফ্রম রংপুর, রংপুর মানে রংপুর বলে তমা, যাই হোক তমা, মানে আপনার কি বিয়ে ঠিক হয়ে গেছে? মানে ঠিক হয়ে গেলে বলেন যে না ঠিকঠাক হয়ে গেছে, নাকি এখনো দেখছে আর কি? যদি দেখে তাহলে তো আর একটু সময় পাবো, আর যদি মানে না দেখে দেয় ঠিকঠাক হওয়ার জন্য, তাহলে তো এখনই খেপটে আপাতত আর কি শরীরে শক্তি রাখতে হবে। আর যদি দেখে যে খুব রিসেন্ট টাইমে বিয়ে, তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, আপনার বিয়েতে এসেই সব বেশি মানে যত খাবার খাওয়া যায় সেটা খাবো আর কি। এইটা কিন্তু অনেক জায়গায় হয় আর কি, দেখবেন যে হায়ার করে লোক নিয়ে যায়, কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে ওই বাড়িতে খাবারের শর্ট ফেলতে হবে, কি একটা অদ্ভুত। হ্যাঁ যাই হোক, ইউসুফ শিকদার আছেন বিক্রমপুর থেকে, ভাইয়া তোমাকে তোমাকেও বন্ধুদের জানাই সালাম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। ওকে, আমরা পরবর্তী ঘন্টায় এসে বাকি কথাবার্তাগুলো পড়বো, তবে এই মুহূর্তে বাইরে যেহেতু একটু হালকা বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে, বৃষ্টি হয়েও গেছে, তো সেক্ষেত্রে আমরা একটা প্লেলিস্টও একটু বৃষ্টির বন্যা বসিয়ে দিই, মানে বন্যা না, এটা আসলে একদম ঝুম বৃষ্টি বসিয়ে দিই। এটা হচ্ছে মিনারের গান ঝুম, আপনি শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

নতুন ঘন্টায় স্বাগত জানাচ্ছি আপনাকে। অবশ্যই আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং সিফাত আপনার সঙ্গে আছে। এই ঘন্টাটা কিন্তু শেষ ঘন্টা, তারপর আবার কথা হবে আগামী সপ্তাহে, মানে আমাদের চক্কর বক্কর বাতচিতে। তবে এই ঘন্টায় যদি লিখতে চান আপনি অবশ্যই লিখতে পারেন 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। এদিকে আমাদের যেমন, ও আচ্ছা, মাম্পি লিখেছেন কি কথা আমি বলেছিলাম যে শো সং ইত্যাদি, কারণ আপনি আপনার কথাগুলো সব মানে এক রিলেটেড হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আপনাকে বলা যে শো এবং এই রিলেটেড কোনো কথাবার্তা যদি থাকে আপনি শেয়ার করতে পারেন। আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু অবসান, আমাদের অবসান যুক্ত হয়ে গেছেন। কি লিখেছেন অবসান? গাজীপুর থেকে উত্তরা যাচ্ছি, গাজীপুর থেকে আমি যে বাসে উঠেছি এটা গাইবান্ধা থেকে আসছে, গাইবান্ধা আমার দাদার বাড়ি। ওকে, সবাই যখন কথা বলছে গাইবান্ধার আঞ্চলিক ভাষায় শুনতে খুব আপন আপন লাগছে, যদিও আমি গাইবান্ধার আঞ্চলিক ভাষা বলতে পারি না। লোকগুলো সবাই খুব ক্লান্ত, অনেক দূর থেকে আসছে। কত মানুষ শুধু জীবিকার তাগিদে নিজের গ্রাম শহর ছেড়ে কোথায় পড়ে আছে, এটাই জীবন, রাইট? অবসান, আপনি অনেক সুন্দরভাবে এগুলোকে উপলব্ধি করতে পারেন, এজন্যই আপনার কষ্টটা আপনি মানে আপনার কাজগুলোকে আপনি আরও খুব এনার্জি নিয়ে করতে পারেন, এটা আপনার একটা খুব ভালো গুণ। তো এই গুণটা সবসময় থাকুক আপনার মধ্যে, আমরা এটা চাই বা আমরা দোয়া করি এটার জন্য। আচ্ছা ভাইয়া, আপনি সাসোকো সংটা কি শুনেছেন? শুনলে কেমন লাগে জানাবেন। আরশিয়া জাহরা, সাসোকো, এটা তো সাসোকো, আমি পারি না, লিরিক পারি না, আমি জাস্ট শুটটা ই করার জন্য বললাম। যদি ওইটা হয়ে থাকে অবশ্যই শুনেছি এবং খুব সুন্দর গান। এবং লিখেছেন মিনু ভাইয়া, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়েছেন জানাবেন প্লিজ। আমি পড়েছি হচ্ছে, আমার ছিল ম্যানেজমেন্ট। লিখেছেন ভাইয়া জানেন কি হয়েছে? বলবো শুনেন, থাক কিছু না পরে বলবো। ওকে জাহরা, নো প্রবলেম, থ্যাংক ইউ জাহরা আপনার কথা শেয়ার করার জন্য। আর এদিকে আমাদের যে যে বন্ধু আছেন, কেউ কেউ ছবি শেয়ার করেছেন। আচ্ছা, কেমন আছো ভাইয়া? চট্টগ্রাম থেকে প্রিয়া, প্রিয়া কিউট একটা বেবির ছবি দিয়েছে, তিন তিনটা ছবি তিনি আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয়া, এটা আসলে কে, এটা মানে কি হন উনি আপনার, জানাবেন অবশ্যই। অনেক কিউট, মাশাল্লাহ, দোয়া রইল অনেক অনেক। এদিকে এস এম এস এর মাধ্যমে যারা আছেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, শুনি প্রতিদিন, মেসেজ করা হয় না। মেসেজ না করলে কিভাবে বুঝবো আপনি শুনেন কি শুনেন না, এটা জানাতে হবে না? আচ্ছা, চিঠি লেখা যায় তবে আমার হাতের লেখা ভালো না, এটাই তো মজা, চিঠির মজাই তো এটা, যে হাতের লেখা ভালো হবে না, অনেক কষ্ট করে বুঝতে হবে, আবার অনেক সুন্দর হবে, এটা দেখেই মুগ্ধ হয়ে যেতে হবে, এরকমই হবে, মানে ভালো হতেই হবে, নট লাইক দ্যাট। আচ্ছা, আমি লেখালেখি থেকে অনেক দূরে, এই হাতের লেখার কারণে স্যার ম্যামের কথা কত বকা শুনলাম। আর সিফু দাদা, দুইটা প্রশ্ন, এসএসসি এর পর আপনি কোন কলেজে পড়ালেখা করেছেন এবং কি কি বিষয় নিয়ে পড়েছেন? সিভা, সিভা লিখেছেন, আমারটা একটা প্রাইভেট কলেজ ছিল, অ্যান্ড এটা ছিল হচ্ছে মালিবাগের দিকে, বিজ্ঞান কলেজ, অ্যান্ড মানে এটা খুবই না মানে স্ট্রিক্ট ছিল আর কি। তো তারপর আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে বের হতে পেরেছি, এবং অবশ্যই সেখানে অনেক মজার মজার অনেক ভালো ভালো স্মৃতি আছে আমার বন্ধুদের সঙ্গে। আচ্ছা, আর এদিকে আছেন পাগলু ভাইয়া, কেমন আছেন? ভাইয়া গো অসুস্থ হয়ে পড়েছে, আহারে, শরীর খুব দুর্বল হয়ে গিয়েছে, দোয়া করবেন। পাবলিক ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসছি, সেটা যেন পূর্ণ করতে পারি। রানী ফ্রম হাতিবান্ধা, এখন আছি মোহাম্মদপুর, অবশ্যই পূর্ণ করতে পারবেন। আমারটা একটা প্রাইভেট কলেজ ছিল, অ্যান্ড এটা ছিল হচ্ছে মালিবাগের দিকে, বিজ্ঞান কলেজ, অ্যান্ড মানে এটা খুবই না মানে স্ট্রিক্ট ছিল আর কি। তো তারপর আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে বের হতে পেরেছি, এবং অবশ্যই সেখানে অনেক মজার মজার অনেক ভালো ভালো স্মৃতি আছে আমার বন্ধুদের সঙ্গে। আচ্ছা, আর এদিকে আছেন পাগলু ভাইয়া, কেমন আছেন? ভাইয়া গো অসুস্থ হয়ে পড়েছে, আহারে, শরীর খুব দুর্বল হয়ে গেছে, দোয়া করবেন। পাবলিক ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসছি, সেটা যেন পূর্ণ করতে পারি। রানী ফ্রম হাতিবান্ধা, এখন আছি মোহাম্মদপুর, অবশ্যই পূর্ণ করতে পারবেন। অনেক অনেক দোয়া রইল রানী, কারণ আমি জানি

তার দিকে প্রায় এক ঘন্টা বাড়ির উঠানে আমি, আপি ও আম্মু সবাই বৃষ্টিতে গোসল করেছি। আহা, অনেক কাজ করেছি। তবে মজার বিষয় হচ্ছে, আমি একবার কিভাবে যে পিছলে পড়েছি নিজেও বুঝতে পারিনি। যেখানে পড়ে গেছি সেখানে একটা কাটা ছিল, ও নগর মানে কাটা না ছাতা, কোনটা লিখেছেন? আচ্ছা, অবস্থা একেবারে নাজেহাল অবস্থা। আচ্ছা, ছাতা ছিল সম্ভবত, ছাতা লিখতে চেয়েছিলেন, আমি আসলে বুঝতে পারছি না, সিএটিএ তো। যাই হোক, সেটা দেখে আমি ওখান থেকে না উঠে মাটিতে বসেই হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, একটা খুব মজার একটা সময় আপনারা আসলে পার করলেন, যে আপনার আম্মু, আপনার আপু এবং আপনি সবাই মিলে একসাথে বৃষ্টিতে ভেজার যে একটা মজা, বা পরিবারের মানুষগুলো নিয়ে, সেটা অন্যরকম একটা ব্যাপার। এখন তো আসলে যাদের কর্মব্যস্ত জীবন, সব কিছু মিলিয়ে আসলে এই সময়টা হয় কিনা সবার, এবং সবাই যখন একসাথে থাকে তখন আবার বৃষ্টি হয় না, আবার যখন বৃষ্টি হয় তখন আবার সবাই একসাথে থাকে না, তো এটা মিলানোটা আসলে টাফ হয়ে যায়, শিডিউল মিলানোটা। সুমাইয়া আরও লিখেছিলেন যে তাড়াহুড়া করতে যে আগের SMS এর নামটা লেখার মনে নেই। সমস্যা নাই সুমাইয়া, থ্যাংক ইউ, এই যে এখন পেয়ে গেলাম আপনার নামটা। আপনি কত সুন্দর দায়িত্ব নিয়ে আবার নামটা জানিয়ে দিয়েছেন, এত সুন্দর একটা স্মৃতি সুমাইয়ার, খুবই ভালো লাগলো। তো এরকম স্মৃতি সবার জীবনে থাকুক, সবাই হাসিতে খুশিতে থাকুক, এটাই চাই। হালিমা রংপুর থেকে যাচ্ছেন, ও ভাইয়া কেমন আছো? বৃষ্টি মিষ্টি আবহাওয়ায় তোমাকে শুনতে ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু আমাকে শুনতে ভালো লাগছে, আমি আরেকটা সুন্দর গান প্লে করে দিই, গানটা শুনতে অনেক ভালো লাগবে, সেটা হচ্ছে ঈশান মজুমদারের কণ্ঠে তোমার।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
5: Metro 9040.

আবার শুরু হয়ে গেল বৃষ্টি এবং বাইরে কিন্তু বেশ ঝুম বৃষ্টি হচ্ছে ঢাকায়। আমি শিওর মোটামুটি আমার মনে হয় যে বিভিন্ন অঞ্চলেও হচ্ছে এরকম, কারণ ওয়েদারটা পুরো বাংলাদেশে আমার মনে হয় এরকম। যাই হোক, বৃষ্টিটা উপভোগ করেন, তবে খুব প্রয়োজন ছাড়া আসলে বৃষ্টির ভিতরে লাফালাফি করতে যাবেন না, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং সিফাত আপনার সঙ্গেই আছে ঢাকা মেট্রো 9040 নিয়ে একেবারে শেষের ঘন্টায়। আছে আপনাদের কথাবার্তাগুলো, সেই কথাবার্তাগুলোও পড়ব বৃষ্টির সাথে সাথে। বৃষ্টির সাথে খিচুড়ির একটা অদ্ভুত মিল আছে, তাই না? মানে বৃষ্টি আসলেই খিচুড়ির কথা বেশি মনে পড়ে। যাই হোক, আচ্ছা, আমাদের এই বন্ধু প্রিয়া জিজ্ঞেস করেছে যে ছবিটা পাঠিয়ে, ছেলে নাকি মেয়ে? দেখেন, এই বয়সটার ভিতরে যেটা হয় সেটা হচ্ছে যে ছেলেদেরকেও মেয়েদের মতো সাজিয়ে বেশ কিছু ছবি তুলে রাখা হয়। যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, দ্যাট মিনস আমার তো সন্দেহ হচ্ছে যে এটা কোনো ছেলে, আপনি হয়তো বা মেয়ে বানিয়েছেন বা মেয়ে সাজিয়েছেন। এটা কি, যদি ভুল না হয়ে থাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, এদিকে আছেন আমাদের সঙ্গে ভাইয়া কি, প্লিজ দিলকো কারা সংটা শোনাবেন। যাহারা, আমি আসলে রিকোয়েস্টের গান প্লে করতে পারি না, দুঃখিত। যদি প্লে লিস্টে থাকে তাহলে ডেফিনেটলি আমি চেষ্টা করব। আর এদিকে আমাদের নুসাইব একটা চমৎকার কেক বানিয়েছেন এবং তার ফার্স্ট অর্ডার, এবং অসাধারণ। আমার মনে ক্লায়েন্ট অনেক বেশি খুশি হবে আপনাদের কেক থেকে, মানে তার রিভিউ কি জানাবেন। সৌভিকা সিরাজ ভাইয়া কেমন আছেন? আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে যুক্ত হলাম, শুনছি আপনাকে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ অঙ্কুর। বৃষ্টি কেমন উপভোগ করছেন বলেন? ওকে, প্রিয়ার বেবি এটা, এবং আমার ধারণা ঠিকই ছিল যে এটা ছেলে। মাশাল্লাহ, অনেক অনেক দোয়া রইল প্রিয়া, অনেক অনেক ধন্যবাদ। তবে এই ছবিটা যখন ও বড় হলে আপনি দেখাবেন, তখন কিন্তু ও অনেক বেশি পরিমাণ লজ্জা পাবে যে কেন করেছিলে আম্মু তুমি এটা আমার সঙ্গে। আচ্ছা, এখানে আরও আছেন আমাদের সঙ্গে ওয়ানা বি এ আর জে, অবশ্যই চেষ্টা করেন তাসিন, যেহেতু আপনার এটা একটা ইচ্ছা, সো সেক্ষেত্রে সেই অনুযায়ী এগিয়ে যান, আশা করি আপনি অবশ্যই পারবেন। অনন্য ঐশী আছেন আমাদের সঙ্গে, হাই, আমি অনেক অসুস্থ, দোয়া করিয়েন যাতে মরে টরে না যাই, অনেক খারাপ লাগছে। ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ, পজিটিভ চিন্তা করবেন এবং আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন। ডাক্তার দেখান এবং তিনি যেইভাবে প্রেসক্রাইব করেন সেভাবে মেডিসিনটা নেন। আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু বুশরা সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে দেখলাম বুশরাকে। ভাইয়া গো, কেমন আছো তুমি? আর কেমন আছে, এতদিন পর পর এসে দুপুরে লাঞ্চ করেছো? ও ভাইয়া, আমি একা জয়েন হলাম তোমার সাথে, আজ দাদা নেই বাসায়, তো বাসায় নেই। ওকে, জানো ভাই আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে আর কি, আমার অনেক ভালো লাগছে, তো তবে আম্মু আমাকে বৃষ্টিতে ভিজতে দেয় না। ভালোই করেছে, এই সময় বৃষ্টিতে ভিজলে আপনার জ্বর আসতে পারে। আর ভাইয়া, তুমি কতদিন পর, তোমার সাথে জয়েন হয়েছি জানি না, এখন কি তার জন্য সরি? না, সরি না বলে নিয়মিত জয়েন করলে আরো বেশি খুশি হব বলতে হবে। তবে আছি, থাকবো তোমার সাথে পুরোটা সময়, থ্যাংক ইউ। তবে এই মুহূর্তে বৃষ্টি বৃষ্টি যেহেতু একটা ভাব আছে, ভাব না মানে বৃষ্টি হচ্ছে, তো আমার পছন্দের একটা গান আপনার জন্য প্লে করে দিচ্ছি। আমার প্লে লিস্টই ছিল, সেটা হচ্ছে সোনো অ্যালবাম থেকে হাবিব ওয়াহিদের গান এখনই নামবে বৃষ্টি। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঢাকা মেট্রো 9040। Let's talk more music. Hot hot music.
4: এই সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040-র শেষ ঘন্টার শেষ সময় কিন্তু ইতোমধ্যে চলে এসেছি। সিফাত আপনার সঙ্গেই আছি। ঢাকা এফএম 90.4 আপনি টিউন করে আছেন এবং চলছে ঢাকা মেট্রো 9040। বলছিলাম যে আমার বন্ধুদের বাকি কথাবার্তাগুলো পড়বো এবং পরে তারপর আমি বিদায় নিব। তবে এই মুহূর্তে আমি হোয়াটসঅ্যাপে চলে যেতে চাই। আমাদের যে বন্ধুরা আছেন, আমাদের অবসর মনে হয় ছবি পাঠিয়েছেন, কোনো একটা রাতের ঢাকার একটা ছবি পাঠিয়েছেন। এটা কোন জায়গার ছবি আসলে? উত্তরা রাজলক্ষ্মী এসে আটকে গেলাম, ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে আছি, ব্যস্ত শহরে ক্লান্ত শরীরে বৃষ্টি উপেক্ষা করে আছি। ভিজতে ইচ্ছা করছে কিন্তু ভিজা যাবে না, কয়েকদিন আগেই জ্বর থেকে উঠেছি। জ্বর থেকে যেহেতু উঠেছেন, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে, তারপরও না ভেজাই বেটার। তবে দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। আমার এই বৃষ্টির সময় এই যে এই লাইটিং এবং এই যে রাস্তায় যে পানি জমে থাকে বা সেটার ভিতরে যে একটা রিফ্লেক্স হয়, সেটা আমার দেখতে খুব ভালো লাগে। আর এদিকে আমাদের আমাদের প্রিয়া কিন্তু ছবি পাঠিয়েছেন, তিনি এবং তার যেই লাইফ পার্টনার, মাশাআল্লাহ খুবই ভালো, খুবই সুন্দর। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আপনারা সবসময় এইভাবে হাসি খুশি থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এটা অবশ্যই চাইব। তবে আপনাকে যে খুঁজছে আসিফ আকবর, সেটা তো আপনার হাজব্যান্ড নিয়ে কিছু বলে না যে আসিফ আকবর তো তোমাকে বলে যে ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়, তখন এই ধরনের কোনো ফান হয় কিনা। এনিওয়ে, অনেক অনেক ধন্যবাদ প্রিয়া আপনাকে যে আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন আপনার বিভিন্ন ছবি। আমরা কিউট বেবির ছবিটাও কিন্তু পেয়ে গেছি ইতোমধ্যে। আর এদিকে আরও যারা যারা আছেন আমি একটু দেখবো, আমার যে যে বন্ধুরা আছেন, অনেক বন্ধুরা আছেন, কিন্তু এই মুহূর্তে আসলে এতগুলো কথা জমেছে, আমি জানি না আসলে আমি শেষ করতে পারবো কিনা, বাট তারপরেও আমার চেষ্টা অব্যাহত থাকবে। সো তার আগে আরেকটা কথা একটু বলে নিই, তাদের কথাবার্তাগুলো পড়ার আগে, যে যে আমার যে যে বন্ধুরা আছেন ঢাকা এফএম শুনেন, অনেক সময় আপনাদের নেটওয়ার্কে অনেক বন্ধুরা বলে থাকেন যে নেটওয়ার্কে সমস্যা হচ্ছে, ভাইয়া এটা হচ্ছে ওইটা হচ্ছে। তো আপনারা কিন্তু যদি অ্যান্ড্রয়েড ফোন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, এবং অ্যাপটা ডাউনলোড করে নিলে আপনি আসলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব পরিষ্কারভাবে শুনতে পারবেন। সেটা যদি ফ্রিকোয়েন্সির সমস্যা হয় সেই ক্ষেত্রে, বা তরঙ্গের সমস্যা হওয়ার পরও আপনি যদি অ্যাপে থাকেন, অ্যাপ যদি ঠিকঠাক থাকে, অবশ্যই আপনি অ্যাপেও কিন্তু উপভোগ করতে পারবেন প্রত্যেকটা আড্ডা, প্রতিটা আয়োজন। এদিকে যারা আছেন আমাদের সঙ্গে, ইলিয়াস হোসেন আমাদের সঙ্গে ছিলেন, তিনি কি লিখেছেন একটু দেখি আমি। ইলিয়াস হোসেনের কথাবার্তা খটখটিয়া থেকে লিখেছিলেন তিনি, ঢাকাতে কেমন, আচ্ছা আজকের ধাঁধাকে, আজকে তো কোনো ধাঁধা ছিল না বন্ধু, ঢাকাতে কেমন এটা বুঝি নেই আসলে কি বলেছেন। বৃষ্টির কথা বলছেন কি? যদি বৃষ্টির কথা বলেন, কিছুক্ষণ আগে হেভি বৃষ্টি হয়েছে এখানে। আচ্ছা আরও আছেন আমাদের সঙ্গে, হাই বাপ্পি লালমনিরহাট থেকে আছেন তিনি, একটা আচ্ছা রিকোয়েস্ট করেছেন কিন্তু সেটা এই সময় তো সম্ভব না এই মুহূর্তে। জিসান লিখেছেন রংপুর থেকে, ভাইয়া একটু পরে শোনাবেন, একটু না পুরোপুরি পরে শোনাবো, তবে অফ ইয়ারে, কারণ আপনি যেটা লিখেছেন সেটা কোনো মিনিং নাই আসলে, বিভিন্ন শব্দ বা ওয়ার্ড লিখে রেখেছেন। হাই কিউটেড ডিব্বা কেমন আছো, আমি সব সময় শুনি কিন্তু টাকা না থাকায় মেসেজ দিতে পারি না, আহারে কষ্ট, তাই বলে আমাকে ভুলে যেও না, এখানে বৃষ্টি হচ্ছে। তানজিলা ফ্রম নারায়ণগঞ্জ, মানে ঢাকার তাহলে ম্যাক্সিমাম জায়গায় বৃষ্টি হচ্ছে। আচ্ছা সালিউল লিখেছেন, ঢাকা এফএম রেডি আম্বার, তারা দুটি ভাই, ওনারা দুজনে কত কি বছরের ছোট বড়? মোটামুটি ভালোই ছোট বড়, 4-5 বছরের ছোট বড় তো হবেই। আচ্ছা এখানে আরো আছেন আমাদের বন্ধু অন্তরা, জানেন ভাই বাবা হিদল ভর্তা দিয়ে কিছুটা ভাত খেয়ে আমাকে দেয়, পরে ওই ভাত খেয়ে এমন তো আমার কি আফসোস কি, পরে জিলাপি আর মুড়ি এনে দেয়। আচ্ছা মানে আমার মনে ঝাল লাগাবে এরকম কিছু আর কি। এখন কাচ্চি খাবেন নাকি খেলে বলেন পাঠিয়ে? উনি আসলে এসএমএস করি হচ্ছে আমাকে জ্বালানোর জন্য যে খিদা লাগে না। তবে আবার ব্যাপার আছে, পেট ভরা থাকলে আবার কিন্তু কাচ্চি তেহারি এগুলো ভালো লাগবে না, শুধু এগুলো না কোনোটাই ভালো লাগার কথা না। আসমি সিলেট থেকে আছেন, মোবাইল নিয়ে বিজি থাকে থাকে হাবিবা তানহা, তাই রেডিও শুনে না। হ্যাঁ ঠিক বলেছো, আমার প্রতিদিন একরকম থাকতে বোরিং লাগে, তুমি বুঝলা কেমনে ভাইয়া আমার মনের কথা। প্রতিদিন যদি একরকম থাকতে না, এটা মনে হয়েছিল আর কি, আমি আমি অনেক কিছু বুঝি না, কিন্তু যেটা ধারণা করি সেটা মোটামুটি বলার চেষ্টা করি আর কি আমার বন্ধুদের কাছে। তো যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে যে এই যে একঘেয়েমি মনে হচ্ছে লাইফটাকে, এটা একটা সময় মনে হবে, এটা সবসময় মনে হয়। আপনার উচিত হবে আসমি যে এই প্রতিদিনের কাজের মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া, বা এটার ভিতরে এমনভাবে কোনো কিছু অ্যাড করা যেটাতে আপনি খুব বেশি পরিমাণ আনন্দিত হবেন। এদিকে আরও আছেন আমাদের সঙ্গে, আমার বিয়ের কথা হচ্ছে, জানো আমি না কখনো কারো বিয়ে দেখি নেই, কী বলেন, বা বিয়ে বাড়ির মজা কি তাও জানি না, তাই আমি ভাবছি নিজের বিয়েতে নিজেই অনেক এনজয় করবো। তোমা অবশ্যই নিজের বিয়েতে নিজে এনজয় করবেন, নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছেন, এনজয় করবেন না, ওই এনজয় তো করতেই হবে, ঠিক আছে। সো এটা তো একটা ডিফারেন্স যে আপনি এখনো পর্যন্ত বিয়ে দেখেন নাই বা বিয়েতে ওইভাবে এনজয় করেন নাই, যাক সমস্যা নেই, হয়তো বা আপনার বিয়েতে আপনি এনজয় করবেন বিধায় এরকম হয়েছে। বৃষ্টি এলে বৃষ্টি এলো, আচ্ছা বৃষ্টি এলো বৃষ্টি এলো, কাপলো পাতা বাঁশের বন, ঝমঝমে বৃষ্টি এলো তাই না দেখে নাচছে মন। সিলেট থেকে হালিমা, আমি নিজে লিখেছি ভাই, চমৎকার হয়েছে। আপনি মনে কতদিনে একটা কথা লিখেছিলেন, মজা লেগেছে কথাটা। ভাইয়া প্রেম করতে করছি আর আপনাকে শুনছি, বা বা বা একসাথে দুইটা, ইউজুয়ালি তো প্রেম করার সময় আসলে কোনো কিছুতেই মনোযোগ দেয় না, পড়ালেখা পর্যন্ত নষ্ট হয়ে যায়, আর আপনি আমাকেও শুনছেন, আর বাবা। আচ্ছা ভাই আমি সারু ফ্রম সিলেট, জিমে ভর্তি হয়েছি সিক্স প্যাক বানাবো বলে, তো কোন কত প্যাক পর্যন্ত এখনো হলো সেটা জানাবেন। আমরা আজকে জানলাম যে আমাদের বন্ধু সারু জিমে ভর্তি হয়েছে সিক্স প্যাকের জন্য, তো এই পর্যন্ত কয়টা প্যাক হলো সেটা একটু জানাবেন, ঠিক আছে, সামনে জানাবেন, আজকে না জানান। তাসনিম আছেন রংপুর থেকে, প্রায় শুনি তবে টেক্সট করা হয় না, এমনি আগের দিনে টেক্সট করেছি কিন্তু আপনি পড়েননি, আজকে পড়েন, এই যে পড়ে দিলাম তো আজকে। আচ্ছা আরও আছেন আমাদের সঙ্গে, আপনি মেসেজ কেন পড়েন না, আমি মৈত্রী, কে বলল মৈত্রী পড়ি না, আসলে কিছু কিছু এসএমএস বা এসএমএসগুলো সিরিয়ালি পড়তে যে বা যেই এসএমএসগুলো মানে পড়ার মতো বা যেগুলো হচ্ছে আর কি উপকৃত হবেন আপনিও বা মজা পাবেন, এই ধরনের এসএমএস অনেক আসলে আসতে থাকে, সো আপনাদের ভালোবাসা এটা, আমরা অনেক কৃতজ্ঞ। এবং সেখানে যেতে পড়তে পড়তে যেতে যেতে তো একটু সময় লাগবে বন্ধু, এই জন্যই তো শোটা এত বড়, নাহলে তো পাঁচ মিনিটের শো হতো, প্রথমে আসতাম ঢিপধাপ এসএমএস পড়তাম শেষ হয়ে যেত, তাই না, একটু ধৈর্য ধরে থাকতে হবে। আচ্ছা বাবা মা দুজনেই জব করে তাই সারাদিন বাসায় একা থাকি, মন খারাপ লাগলে রেডিও শুনি আর আপনাকে শুনি, মনটা ভালো হয়ে যায়, যাক আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের এভাবে এন্টারটেন করার জন্য, আপনাকেও ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে জানার জন্য এই যে উৎসাহিত হলাম। হ্যালো সিবাদ ভাই কেমন আছেন, আমি সৌমিত্র সিলেট থেকে, সৌমিত্র আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে আমার বন্ধু রয়েছে ভাইয়া তাই না রাকি ফ্রম রংপুর, জি না ভুল হয়েছে আর কি এটা আপনার। আচ্ছা আজকের মতো বিদায় জানিয়েছে সানিম, ওকে। এদিকে আছেন আমাদের ঢাকা বনানী থেকে আমাদের বন্ধু সীমা, তিনি নিয়মিত আমাকে শুনেন, তিনি নাম দিয়েছিলেন বেআই মশাই, ওকে, ভালো আরও বড় হন, পড়ালেখা আরও ভালো করেন। ও আচ্ছা দাঁড়ান আপনি, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনার পড়ালেখা শেষ, ওকে, এই দোয়া দিয়ে এখন কোনো কাজ নেই। আপনাকে শুনতে শুনতে ভাত খেলাম, এখন পানচি ভাই, ওয়াও। আচ্ছা আজ ক্যারিয়ার শো হবে শোনা লাগবে, আর সিফু দাদা আপনাকে বিদায় দিয়ে দেই, সময় নাই, ভালো থাকবেন, আলবিদা আফরিন, ওকে, আপনিও ভালো থাকবেন। আর পানের খিলি একা একা খাচ্ছেন, আমাদের দিবেন না, আমিও খেতাম একটা। আচ্ছা আছেন নি ভালো করছেন নি নাস্তা, ওয়ারিসা ফ্রম চিটাগং, তবে সেফুদা নামটা আমার খুব বেশি আসলে পছন্দ না, মানে এটা একটু আমার কাছে কেন জানি বিতর্কিত মনে হয়, দ্যাটস ওয়াই খুব বেশি পরিমাণ পছন্দ না আর কি নামটা। যাই হোক আমি ওকে এবং আমাকে আগে কি আমি ওকে এবং ও আমাকে আগে ভালোবাসতো, জানি না দুদিন আমার সাথে কথা বলছিল না, তাই আমার সহপাঠীরা বললো আমি ওকে প্রপোজ করব, তাই আমি করলাম, ওর নাম সোহেল লিখেছেন, আচ্ছা আমেনা লিখেছেন। তো আপনি প্রপোজ করার পরে তারপর কি বুঝলেন যে তিনি ভালোবাসেন নাকি বাসেন না, কোনটা, যাক এটা আমরা আবার পরবর্তী এপিসোডে হয়তো বা জানতে পারবো। সিলেট থেকে লুৎফা আছেন আমাদের সঙ্গে, জানো ভাইয়া আমি একজনকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য দোয়া করবে, আমি যেন তাকে আমার করে পাই। অবশ্যই অনেক অনেক দোয়া রইল, তবে পরিবারের সঙ্গে আস্তে আস্তে করে এই ব্যাপারটাকে নিয়ে কথা বলার চেষ্টা করবেন। আচ্ছা আমাদের সিলেটি তোমার সাথে আছি, যখন তখন ঢাকা এফএম শুনি, কোনো কারণবশত একদিন না শুনলে মনে হয় কি যেন মিস করেছি, কেমন যেন খালি খালি লাগে, এত নেশা হয়েছে ভালোই লাগে, বুঝলা ব্রো, আমারও তো খুব ভালো লাগলো শুনে। আর যখন হঠাৎ গান বাজতে বাজতে আতকা বেজে উঠে আমি সাগরের মাঝে তোমাকে খুঁজে ফিরি, আরে মনে হয় আমগো পরিচিত মানুষের গান, নিখোঁজ তোমায়, ইয়াস তো পরিচিত মানুষই তো, আপন মানুষের গান। আরে ভাই সিলেটে খুব গরম, অনেকদিন থেকে বৃষ্টি দেখা নাই তোমা, তাহলে বৃষ্টি হবে, যেহেতু সব জায়গায় হচ্ছে সিলেটেও হবে, আবার সিলেটে যখন হয় তখন তো আমাদের এখানে হয় না। ভাইয়া শেষ টাইমে যুক্ত হলাম, রাগ করিয়েন না, আমি পাখি রংপুর থেকে। আর রাগ করে কি হবে, আপনি তো শেষ সময় যুক্ত হলেন, রাগ করলে তো আর আগে চলে আসতে পারবেন না। বাট সমস্যা নাই, নেক্সট শো গুলাতে ট্রাই করবেন আরো আগে জয়েন করার জন্য। আচ্ছা, আমার রংপুর থেকে আমাদের বন্ধু লামিয়া, লামিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, লামিয়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ভাইয়া বৃষ্টি ভেজা রাতে গানটা দেন, কোনো গানের রিকোয়েস্ট আসলে ওইভাবে রাখতে পারছি না, দুঃখিত। তবে বৃষ্টি একটা গান আমার প্লে লিস্টে ওয়েট করছে, আমি যেতে যেতে সেই গানটা প্লে করে যাব আপনার জন্য। সেটা হচ্ছে শারমিনের গান, অন্তরীপ অ্যালবাম থেকে আকাশে তো মেঘরা, মিউজিক করেছেন রাফা। তো আমরা এই গানটা সুন্দর সুন্দর বিদায় নিচ্ছি, আবারও কথা হবে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে, মানে চক্কর বক্কর বাতচিতে রবিবার দুপুর দুইটায়। তো আমি চলে যাওয়ার পর আবার শুরু হবে ক্যারিয়ার গসিপ, তো অবশ্যই চোখ রাখুন এবং আপনি সঙ্গেই থাকুন ঢাকা এফএম 90.4 এর। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি, টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। ক্যারিয়ার গসিপ, সেট ইওর গোল। ক্যারিয়ার গসিপ, সেট ইওর গোল।

0: প্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ঢাকা FM 90.4 এর ক্যারিয়ার গসিপ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আমি মাহবুব আছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের অনুষ্ঠানটা একটা বিশেষ গুরুত্ব বহন করে আমি মনে করি। আজকে অনুষ্ঠানে আমরা আমাদের যে অতিথিকে পেয়েছি, ওনার কাছ থেকে আমরা এই তথ্যগুলো পাব, যে তথ্যগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, যারা হচ্ছেন এক সময়ে রাষ্ট্রের চালিকা শক্তিতে পরিণত হবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের যে অতিথি আছেন ওনার কথা শুনি, আমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। আমাদের আজকের অতিথি আমাদের জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, FCM এর ভাই। জনাব আলতাফ ভাই কোয়েস্ট এডুকেয়ার অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন। ওনার কাজ, ওনার কাছ থেকেই আমরা শুনবো। আমি একটু বলি, যারা বিদেশে পড়াশোনা করতে যান এবং স্টুডেন্ট কনসালটেন্সি অ্যাডভাইজিং এবং স্টুডেন্ট ক্যারিয়ার বা জব ক্যারিয়ার এসব নিয়ে ওনার কাজ। আলতাফ ভাই FCM এ ভাই, জনাব আলতাফ ভাই কোয়েস্ট এডুকেয়ার অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন। ওনার কাছ থেকেই আমরা শুনবো। আমি একটু বলি, যারা বিদেশে পড়াশোনা করতে যান এবং স্টুডেন্ট কনসালটেন্সি অ্যাডভাইজিং এবং স্টুডেন্ট ক্যারিয়ার বা জব ক্যারিয়ার এসব নিয়ে ওনার কাজ। আলতাফ ভাই কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ।

0: যেভাবে অনুষ্ঠানের বাহিরে ক্যাজুয়ালি যেভাবে বলেন এভাবে বললে আমি খুব খুশি হব। আর আপনাকে অনেক অনেক অভিনন্দন। 90.4 ঢাকা FM এর পক্ষ থেকে আমরা যাই। আমার প্রশ্ন খুব বেশি না আপনার কাছে, কারণ আপনি সব বলবেন। আমার প্রশ্ন শুধু এইটুকু যে প্রথমে আপনার সম্পর্কে জানবো, তারপর হচ্ছে আপনার যে বিশেষ কাজগুলো আপনি করছেন, বিশেষ করে আমি মনে করি যে জাতি গঠনে যদি কিছু কন্ট্রিবিউশন থাকে আপনার অনেক আছে এই জায়গায়। তো প্রথমে আপনার আপনার পরিচয়টা জানি।
1: ধন্যবাদ ভাবুন।
0: কিভাবে বেড়ে ওঠা, কোথায় কি কি কাজ কোথায় করেছেন, এখন কি করছেন?
1: আমি আলতাফ হোসেন। আমার জন্ম মাগুরা জেলার একটা স্বনামধন্য গ্রাম, গ্রামটার নাম সত্যপুর। নামের মধ্যে কিছু মিনিংস আছে, যেটা আসলে আমি আমার সারা লাইফ ধরে এটাকে ক্যারি করার চেষ্টা করে যাচ্ছি। আমার জন্ম মহান মুক্তিযুদ্ধের পরপরই। মুক্তিযুদ্ধের থেকে আমি যখন মুক্তিযুদ্ধের পরে যখন স্কুলিং আমার শুরু হয়, স্কুলটা আমার গ্রামের স্কুল, একান্তই ডিফারেন্স একটা গ্রাম ছিল ওই সময়টাতে। মুক্তিযুদ্ধের পরপর অনেক গ্রামে যেগুলি স্কুল কলেজ এগুলো খুবই কম ছিল, 5-7-10 গ্রাম মিলে একটি স্কুল ছিল। বাট আই এম সো ব্লেসড যে আমার গ্রামে প্রাইমারি স্কুল ছিল, হাই স্কুল ছিল, মাদ্রাসা ছিল, পোস্ট অফিস ছিল, বাট গ্রামটা ছিল শহর থেকে অনেক দূর। তো আমি এদিক দিয়ে খুবই লাকি যে আমার স্কুলিং লাইফটা, প্রাইমারি হোক হাই স্কুল হোক, আমার অনেকের তুলনায় আমি অনেক অ্যাডভান্টেজ পেয়েছি আর কি। স্কুলিং লাইফটা শুরু হওয়ার আগে মানুষের যে জীবন সেই সব কালটা থাকে, সেটা দিয়ে আমি যদি স্টার্ট করি, অ্যাবসলুটলি একটা গ্রামের পরিবেশে, নিতান্তই গ্রামের পরিবেশের একটা মানুষ, যে মানুষগুলো সাধারণভাবে বেড়ে ওঠে গ্রামের, আমি সেরকমই একটা মানুষ। আমার জন্মের সালটা ছিল ইনফ্যাক্ট 1966। স্কুলিং শুরু হয় এই লিবারেশনের পরপরই।
0: আচ্ছা,
1: লিবারেশনের পরপর স্কুলিং শুরু হলেও স্কুলের ইনফ্রাস্ট্রাকচার যদি চিন্তা করি, এগুলো আসলে খুবই ভঙ্গ দশা ছিল। যদিও অনেক কিছুই এস্টাবলিশমেন্ট ছিল গ্রামে গ্রামে, কিন্তু অবস্থা ওইরকম। এখন যেভাবে আমরা দেখি স্কুল কলেজ ইউনিভার্সিটিস অনেক ডেভেলপ, ওই সময়টা তো এরকম ছিল না। তো তারপরেও যেহেতু আমার নিজের গ্রামে স্কুল, আমি সময় এনার্জি অনেক কমফোর্টেবলি অনেক অনেক স্টুডেন্টের তুলনায় আমি একটা অ্যাডভান্টেজ পজিশনে ছিলাম। তো আমার এই ছোটোবেলাটা শুরু হয়েছে স্কুল কলেজ, স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল, যেটাতে আমি বলি না কেন, আমার গ্রামের পরিবেশেই আমি বড় হয়েছি। আসলে অ্যাবসলুটলি গ্রামের মানুষ হিসেবে যা বোঝায় সেটা। তো যখন স্কুল শেষ করলাম, অ্যারাউন্ড 1981 স্কুল শেষ করে আমি যখন কলেজে ভর্তি হই, সেটা আমাদের গ্রাম থেকে অনেক দূর। তো সেটা একটা এই স্কুলিং টাইপে ছিল ভেরি কমফোর্টেবল, কিন্তু গ্রাম আমার বাসা থেকে বাড়ি থেকে, আমরা গ্রামে বলতাম বাড়ি আর কি, বাড়ি থেকে স্কুল সে 200 or 300 গজের মধ্যে ছিল আর কি। তো স্কুলে যাই আসি, বাকি সময় লেখাপড়া খেলাধুলা হইচই এরকম করে শৈশবকালটা বা আর্লিয়েস্টেজটা কাটছে। স্ট্রাগলটা শুরু হয়েছে যখন কলেজ যাই। তো কলেজটা ছিল অনেক দূর স্কুল গ্রাম থেকে, তো ওই সময় রাস্তাঘাট কিন্তু এরকম ডেভেলপ ছিল না। তো ডেভেলপ না থাকার প্রেক্ষিতে আমাদের অনেক এনার্জি এবং সময় যেত, আর এটা ইম্প্যাক্ট পড়তো আমাদের লেখাপড়াতে। তো যাই হোক, এরকম ওই সময়তে যারা লেখাপড়া করছে তাদের স্ট্রাগলটা হয়তো, তাদের লাইফটা এরকমই ছিল, বাট আমরা স্ট্রাগল থাকলে অনেক এনজয় করছি। ছোটবেলায় পুকুরে গোসল করা, মাঠে ঘাটে দৌড়ানো, ফুটবল খেলা, গাছে ওঠা, আম খাওয়া, জাম খাওয়া, এগুলো সবই ছিল আমাদের নৈমিত্তিক একটা বিষয়। আর সন্ধ্যের পরে কিছুক্ষণ লেখাপড়া করা, দেন আফটার একটু আর্লি খাওয়া দাওয়া এবং ঘুমিয়ে পড়া, এবং সকালবেলা আর্লি উঠে আমাদের দিনের কর্মকাণ্ড শুরু, যেটা এখনকার ছেলেমেয়েরা কিন্তু এটার মধ্যে নাই। বেশিরভাগ ছেলেমেয়ে যাদের কাজ নেই তারা অনেক লম্বা সময় ধরে ঘুমিয়ে থাকে, সকালে 10-11-12 পর্যন্ত, যেটা আমরা কখনোই চিন্তাই করতে পারিনি। আমাদের দিন শুরু হয়েছে সকালে এবং শেষ হয়েছে একটু আর্লি, সন্ধ্যার পরপর শেষ হয়ে গেছে।

0: যাই হোক, এটা আমার শৈশবকালটা খুবই খুবই সুন্দরভাবে কাটছে, কিন্তু যখন স্কুল কলেজে গেলাম, কলেজের লাইফটা ছিল বেশ কিছুটা ডিফারেন্ট। আমার আসা যাওয়া স্ট্রাগল, তারপরে ওখানকার যে পরিবেশটা ছিল সেই পরিবেশের সাথে আমার একটু খাপ খাওয়াতে একটু অসুবিধা হতো ডিউ টু ডিফারেন্ট রিজন। আমি আমার কাজিনের সাথে পড়তাম, মানে একই ব্যাচমেট ছিলাম আর কি। তো ওর টিম যারা ওর শহরে পড়তো, ওরা শহরে থাকতো, শহরে পড়তো, তো ওর যে ফ্রেন্ডরা তো ভেরি এক্সেলেন্ট স্টুডেন্ট, আর আমি ছিলাম বিলো অ্যাভারেজ বলা যায়। কিন্তু ফ্রেন্ডশিপ যখন হলো তখন দেখি যে আমি নিজেকে একটু ইনফেরিয়র ভাবতাম আর কি। ছোটবেলা থেকে একটু এরকম ক্যারেক্টার যেন যেভাবে ডেভেলপ হয়ে গেছে, ওদের সাথে আমার মিশতে কষ্ট হতো, কিন্তু ওরা আমাকে বিভিন্নভাবেই ট্রিট করতো। তো যাই হোক, এখনো অনেকের সাথেই আমার যোগাযোগ আছে সেই কলেজ লাইফে যারা আমাকে বিভিন্নভাবে ট্রিট করতো। পরে দেখছি ওরা মজা করে, আমি সে মজাটা নিতে পারতাম আর কি।
1: কি ধরনের একটু শুনি।
0: মজাটা, আমার একটা ফ্রেন্ড আর্মিতে, এখন আর্মিতে রিটায়ার করছে কেবলই, সে আমার নামটা ছিল ভালো নাম হল আলতাফ হোসেন, হ্যাঁ, তো ডাকটা ছিল আলতু, হ্যাঁ, আলতু ভাই বলতো। তো এই নামটাকে একটু বিকৃতি করতো আর কি, ওরা মজা করতো আর কি। তো সেটাকে বলতো ফালতু, কে বলতো আলতো, ডিফারেন্ট ডিফারেন্ট নামে মজা করতো। এবং সেটা আমি প্রথম দিকে খুবই রিয়্যাক্ট করতাম, কিন্তু পরে দিকে দেখছে দেয়ার্স হু আর ভেরি কার্ডিয়াল, এটা মজা করতেছে, আমি ওটার মধ্যে মজা পেতাম। পরের দিকে ওরা যখন যে যার ক্যারিয়ারে গেছে, তো যার ভেরি এস্টাবলিশড এবং উই আর কিপিং ভেরি গুড রিলেশন উইথ দেম। তো যাই হোক, ইন্টারমিডিয়েট লাইফটা আমার যথেষ্ট স্ট্রাগল টাইম গেছে, এবং ইন্টারমিডিয়েট থেকে আমি হচ্ছে যে এটা একটা ফাইন্যান্সিয়াল ইস্যুজও তখন আমাদের তৈরি হয়েছে। আমাদের গ্রামগঞ্জের অবস্থা যদি চিন্তা করি, একটা স্কেল আছে যে যারা একটা সময় অনেক রেস অথবা সলভেন্ট একটা ফ্যামিলি ছিল, একটা সার্টেন পরের জেনারেশন রয়েছে, তাদের ডাউনওয়ার্ড হয়ে গেছে, তারা শিক্ষা দীক্ষা লেখাপড়ায় অর্থনৈতিকভাবে। আমাদের একটা ওই রকম ট্রানজিশন পিরিয়ড যাচ্ছিল আর কি। তো সেই ট্রানজিশন পিরিয়ডে আমি ইন্টারমিডিয়েট দেন তারপরে যে লেখাপড়াগুলি, সে অনার্স মাস্টার্স অথবা অন্য কিছু যেগুলি থাকে আর কি, সেগুলিতে অনেক স্ট্রাগল করে আমাকে এই পর্যন্ত আসা লাগছে। তো আমি আসলে ইউনিভার্সিটিতে চেষ্টা করছি, ইন্টারমিডিয়েট করার পরে ইউনিভার্সিটি চেষ্টা করছি, কিন্তু ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়নি ডিউ টু ফাইন্যান্সিয়াল ইস্যুস। কয়েকবার গেছি ভর্তি হওয়ার জন্য, কিন্তু বিভিন্ন কারণে হয়নি, তার মধ্যে একটা হলো ফাইন্যান্সিয়াল ইস্যুস। কিন্তু ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন আমার মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়েছে, গেটিং ইনফরমেশন ফ্রম মাই কমিউনিটি। কমিউনিটিতে কিছু লোকজন ছিল যারা ওই শহরের কমিউনিটির সাথে মিশার পরে বুঝছি যে লেখাপড়ার ভেরি স্পেসিফিক যদি না হয় তাহলে ক্যারিয়ার শুড বি গতানুগতিক। তো সেখান থেকে একটা ইম্পুলস আমার মধ্যে তখন ঢুকছে, আই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট। আমি তো বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, অলওয়েজ
1: গোল সেট করতে হবে
0: অলওয়েজ। তো গোলটা আসলে ম্যাট্রিক পর্যন্ত কোনো গোল ছিল না, পড়তে হবে, দ্যাটস আই পড়ছি, ইন্টারমিডিয়েট পড়ছি। কিন্তু যখন একটা স্বপ্ন ভিতরে ঢুকছে, আর স্বপ্নটা অটোমেটিক ডিউ টু কামিং ফ্রম কমিউনিটি, দেখছি ইউ আর ডুইং ভেরি গুড, তো সো ওইটাই আমার মধ্যে স্প্রেড হয়েছে। এরকম একটা বিষয় তৈরি হয়েছে যে আমি দুইটা ক্যারেক্টার আমার খুব ভালো লাগতো, এটা আমার মনে হয় ছোটোবেলা থেকে ছিল, পরে এক্সপ্লোর করছে, বাট ওইটা আমি পারি নাই। সেগুলো আমার খুব ইচ্ছা ছিল যে আমি জিডি পাইলট হব, এটা ছোটোবেলার স্বপ্ন, অ্যাবসোলুটলি ছোটোবেলার স্বপ্ন। এই স্বপ্নটারও কারণ ছিল, এটা প্রত্যেকটা মানুষের লাইফে থাকে যে আমি আমার ফ্যামিলির মা বাবাকে সবাই ভালোবাসে, কিন্তু সামহাও কোয়াইট ডিফারেন্ট ভালোবাসা যেটা ছিল, আমি পাইলট হবো, উপর থেকে দেখবো আমার মা বাড়িতে আছে, তো এরকম একটা স্বপ্ন ভিতরে ছিল। তো আমি চেষ্টা করছি কিন্তু হতে পারিনি, আর না পারার কিছু পিছনে আমি এখন বুঝি যে দের ইজ সাম লট অফ প্রেশার, নট অনলি ফাইন্যান্সিয়ালস, আদার ইস্যু ওয়াজ দেয়ার। তো অ্যাট দ্য সেম টাইম আমার মধ্যে যেহেতু ওইটা পারলাম না, চেষ্টা করছি, পারি নাই, ইন্টারমিডিয়েট পরে তো এটা চেষ্টা করার লোকজন ছেলেমেয়েরা। তো আমি চিন্তা করলাম ওই সময় আমার মধ্যে কিছু একটা ঢুকলো, কেউ একজন কমিউনিটি থেকে যেটা পেলাম সেটা হলো এই প্রফেশন যেটাতে আমি আছি বা আমরা লেখাপড়া করছি, সেটা ঠিক আইসিএমএ ছিল না, ছিল আমি চার্টার্ড অ্যাকাউন্ট হব। চার্টার্ড অ্যাকাউন্ট হলে কমিউনিটিতে রেসপেক্ট আছে, পাইলেন্স আছে, কাজের কোনো সমস্যা নেই, দেশে এবং বিদেশে যে কোনো জায়গায় ইচ্ছে মতো কাজ করা যায়, এরকম একটা ইনপুট আমি ওই সময় ইন্টারমিডিয়েট পড়ার সময় দিতে আমি পেয়ে গেলাম। এবং আমার মধ্যে খুবই একটা দৃঢ় বিশ্বাস তৈরি হলো যে আই হ্যাভ টু ডু দিস, যেহেতু আমি এদিকে যেতে পারছি না, আই হ্যাভ টু ডু দিস। তো আমি সায়েন্স পর্যন্ত পড়ছি, ইন্টারমিডিয়েট পড়ে সায়েন্স, যেহেতু আমি জিডি পাইলটে আবার সায়েন্স লাগে, দ্যাটস ওইটুকুন ছিল। তারপরে দেখলাম যে না, আমি তো আমার ক্যারিয়ার লাইন ঘুরাই দিলাম, যে খুব চিন্তা করে ঘুরাইছি তা কিন্তু না, এটা অটোমেটিক টাইম বিং স্বপ্নটা তৈরি হয়েছে, মনে হয়েছে দিস ইজ বেটার। তো দ্যাটস আমি সায়েন্স থেকে কমার্সে চলে গেলাম, কমার্সে পড়লাম। পড়তে পড়তে যেটা বলতেছিলাম সেটা হলো ফাইন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি পার্সন। যার এই প্রবলেমটা নেয় সেটা বুঝতে পারবে না, যার আছে সেটা বুঝে যায় আসলে কতটুকু স্যাক্রিফাইস, কতটা অপরচুনিটি লস হয়ে যায় ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি না থাকে। তো যাই হোক, আমার স্ট্রাগলটা ওই ইন্টারমিডিয়েট করার পরে আমি দেখলাম যে আমি কোনো ইউনিভার্সিটি ভর্তি হতে পারছি না, দেড়শো ভর্তি হলো আমার ফাইন্যান্সের কোনো ইনসিওর নেই। তা আমি নিজের শহরের নিজের কলেজে ভর্তি হলাম, ডিগ্রি বলে তখন বিকম বলে আর কি, আমার স্টুডেন্টস এখন তৈরি হয়েছে, এখন হয়েছে কিন্তু ওই সময় পাশ করছিল আর কি। তো ভর্তি হলাম বিকমে, অনেক ছেলে মেয়ে একসাথে পেরে আমরা অ্যারাউন্ড 200 স্টুডেন্ট বিকমে ভর্তি হলাম। তো সামহাও আমার যেহেতু স্বপ্নের ভিতরে কাজ করছে, আমি একটু সায়েন্সে হলেও পড়ালেখাতে একটু ফোকাস দিলাম যে আমাকে নতুন কিছু শিখতে হবে। তো শিখতে শিখতে আমি যখন বিকম পরীক্ষা দিলাম, তো এই দিনের ঘটনাটা আমার জন্য খুবই, পরীক্ষা দিয়ে যেদিন রেজাল্ট হলো, রেজাল্টের ঘটনাটা আমার জন্য খুবই একটু কোয়াইট ডিফারেন্ট। আমরা 200 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছি, তার মধ্যে রেজাল্ট আসলো, যখন রেজাল্ট বের হয়েছে আমাদের কয়েকজন ক্লোজ ফ্রেন্ড তখন তৈরি হয়ে গেছে, রেজাল্ট বের হয়েছে। তো আমি তো গ্রামের শহর, রেজাল্ট হয়েছে শহরে, তখন তো এরকম মোবাইল ছিল না, কিছুই ছিল না, নোটিশ বোর্ডে টাটাই দেওয়া হতো যে ভাই ঠিক আছে। তো আমার ভিতরে খুব প্যালপিটেশন কাজ করছে, কী রেজাল্ট হয়। আমি তো আমার খবর আসলো যে তোমার রেজাল্ট ভালো না, আমি অর্ধেক রাস্তায় গেছি আর কি, শুনছি ভালো না, তুমি থার্ড ডিভিশন পেয়েছো। আমি আমার ধারণা ছিল যে আমি একটু অলওয়েজ অ্যাভারেজ রেজাল্ট করবো। তো গিয়ে দেখলাম দ্য ইনফরমেশন রং, 800-এর মধ্যে একজন মাত্র সেকেন্ড ডিভিশন পেয়েছে, তার মধ্যে আমি, সেই লোকটাই হলাম আমি। তো রিয়েলি থ্যাংকস টু আল্লাহ যে আমার ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি পর্যন্ত আমি একটা ইকুয়াল রেজাল্টের মধ্যে গেছি, তখন আমার রেজাল্টের খুব বেশি ভাইব্রেশন হয়নি। তো যখন আমি ডিগ্রি পাশ করে ফেললাম, তখন পারিবারিক অনেক অনটনের মধ্যে পরিবারটা চলতেছিল। আমরা আসলে তিন ভাই তিন বোন, আমি ভাইয়ের মধ্যে বড়, ভাই বোনের মধ্যে থার্ড। তো পরিবারের ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি কিছু মিট আপ করার জন্য আমার সামনে বেশ কিছু অপরচুনিটি তখন তৈরি হলো। অপরচুনিটি তৈরি হলো যে আই ক্যান বি এ টিচার, এটা স্কুল, গ্রামের স্কুল থাকে না টিচার। আরেকটি ইস্যু ছিল আই ক্যান বি এ গভর্নমেন্ট সার্ভেন্ট, এবং আই ক্যান গেট এ ভেরি, খুব অল্প আয়সে আমি একটা জব পেতে পারি, একমাত্র সুযোগ তৈরি হয়েছে। সুযোগটা হলো যে আমি যদি সিভি ড্রপ করি আই ক্যান গেট এ জব সরকারি, এরকম একটা সুযোগ আমার সামনে, এবং আমি যদি চাই আমি আর গ্রামের স্কুলে টিচার হতে পারি। আর আমার ব্যাকওয়ার্ডে আমার হিউজ একটা রিকোয়ারমেন্ট, ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে। আর স্বপ্ন হলো আমি আইসিএমএ, কি বলে, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। তো এইটা একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আমি খুব পাজেল হয়ে গেলাম যে মানুষ জব পায় না, আই হ্যাভ টু অপরচুনিটিস, যে আমি চাইলে দুইটা জব জয়েন করতে পারি এবং ইজি টু গেট দ্য জব, যদিও সবার জন্য এটা সহজ ছিল না। কিন্তু আমার স্বপ্ন পূরণ হচ্ছে না দেখে আমি আসলে আমার পরিবারকে বোঝাতে সক্ষম হলাম যে না, আমি আসলে এই মুহূর্তে কি বলে কোনো জবে ঢুকতে চাই না, আমি আরেকটু পড়তে চাই। তো পড়তে চাই কিন্তু আমাকে পড়ার জন্য আমি টাকা পয়সা লাগবে না, লেট ইস আই উইল আর্ন অ্যান্ড আই উইল কন্টিনিউ মাই এডুকেশন। তো এই চ্যালেঞ্জটা নিয়ে আমি আসলে যখন চিন্তা করতেছিলাম, তখন আরেকটা অপরচুনিটি আমার সামনে আসলো। আমার একজন আত্মীয় যে একজন ডাক্তার ছিল ওই সময়, সে আমার এই পাজেল অবস্থা দেখে আমার সাথে একটু কাউন্সিলিং করলো, মিনি কাউন্সিলিং, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার কাছে মনে হয় আমার কেউ একজন গাইড করতেছে হাতে ধরে, তুমি কী করতে চাচ্ছ, কী করবো, ভবিষ্যৎ কী। তো আমি সব বলার পরে বললো যে তুমি তো এক কাজ করো, এগুলো কিছু সব বাদ। তুমি তোমাকে একটা কর্পোরেট জব দিই, যদি করতে চাও তাহলে তুমি একটা লোকের ঠিকানা দিচ্ছি, তার সাথে গিয়ে দেখা করো। হি ওয়াজ জাস্ট ওপেন এ ইন্ডাস্ট্রি। তো এইটা 1987 এর শেষের দিকের কথা, 1987 যখন আমি কেবল ডিগ্রি পাশ করছি, শেষের দিকের কথা। তো গেলাম ভদ্রলোকের সাথে দেখা করলাম, ওই ডক্টরের বন্ধু উনি, আর ডক্টর হলো আমার সম্পর্কের মামা, বাট আমাকে খুব পছন্দ করে, যেহেতু আমি আসলে সারা জীবনই সহজ সরল জীবনযাপন করে অভ্যস্ত, সিম্পলিসিটির জন্য হয়তো সে আমাকে পছন্দ করতো, অথবা আমার মধ্যে একটা একটা ক্যারেক্টার হয়তো মানুষের পছন্দের কিছু একটা ছিল, যে জন্য উনি ভীষণ পছন্দ করত। আমাকে বললো ওনার কাছে যাও। তো গেলাম ভদ্রলোকের কাছে, গেলে বললো যে হ্যাঁ ঠিক আছে, আই ওয়ান্ট টু এস্টাবলিশ, মানে আমি অনেক কিছুই ইম্পোর্ট টিম্পোর্ট করে ফ্যাক্টরি সেট আপ করার জন্য রেডি করে রাখছি, আমি তোমার মতো একটা ছেলেকে খুঁজতেছি, তুমি ইচ্ছা করো তাহলে। 1980 আই স্টার্ট মাই ক্যারিয়ার। ইন দ্য মিন্টে আমি মাস্টার্সে ভর্তি হয়ে গেছি খুলনাতে, যেহেতু আমি ইউনিভার্সিটি পড়তে পারবো না, আমি খুলনায় আজম খানে ভর্তি হইলাম। আজম খান আমার একটা কাজিন ছিল, এই খুলনাতে কাজিন ছিল, ওনার বাসায় থেকে পড়ালেখার একটা সুযোগ তৈরি হয়েছিল আর কি। তো সেই সুযোগে আজম খানে ভর্তি হয়েছি, ভর্তির পর পরে আমার এই জবটা আসছে। তা আমি আজম খানে ভর্তি হওয়ার পরে লেটার চলে আসলাম, জবটা হলো রাজবাড়িতে, রাজবাড়ি এসে জয়েন করলাম। আমার ফার্স্ট ওপেনিং ছিল দুইজন কোরিয়ানের সাথে আমি কাজ করে স্টার্ট করলাম, টু কোরিয়ান ইঞ্জিনিয়ার্স ফ্যাক্টরি এস্টাবলিশ করলো, এবং এই এস্টাবলিশমেন্ট করার পরে চলে গেল। আমি অপারেশনের একটা সময় ওই শূন্য থেকে শুরু করে 3.5 ইয়ার্স পর দিয়ে আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, বুঝলাম, এবং জীবনে একটা বড় স্ট্রাগল টাইমও ছিল এটা। আমি ফ্যাক্টরিতে ঘুমতাম, ফ্যাক্টরিতে থাকতাম, ফ্যাক্টরিতে আসেই পাশ থেকে রান্না হয়ে আসতো, ফ্যাক্টরিতে খেতাম। ওই সময়টাতেই বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের রেগুলেশন, কিন্তু ওই সময়টাতে, কিন্তু ইট ওয়াজ ব্যাড লাক ফর দ্য এন্টারপ্রেনিয়ার, যিনি ভদ্রলোক আমাকে ভীষণ পছন্দ করত। তো রাজবাড়ি এমন একটা ডিস্ট্রিক্ট যেখানে সারা বছরই, মানে বছরে প্রত্যেক বছরই বলা যায় বন্যা হতো আর কি। তো যে বছর উনি ফ্যাক্টরিটা এস্টাবলিশ করলো, সেই বছর একবার পুরা বন্যাতে ফ্যাক্টরি, ফ্যাক্টরির মধ্যে সব মেশিন টেশিন ডুবে গেল 6 মাসের মাথায়। আবার বন্যা শেষ, আবার স্টার্ট, সেকেন্ড ইয়ার বাদ থার্ড ইয়ারে আবার বন্যা ডুবে গেল। অতএব বললো ঠিক আছে, আমার পক্ষে সম্ভব না, আমি একটা ইস্তফা দিতে চাই। তো ইন দ্য মেন টাইম আমি খুলনায় আসা যাওয়া করি, মাঝে মাঝে যাই, ক্লাস করি, ডিউলি পরীক্ষা দিলাম, এবং আমার মাথা মাঝে সবসময় কাজ করতেছে আই ওয়ান্ট টু ডু লিভ ফ্রম হিয়ার। উনিও আমাকে যথেষ্ট অ্যাডভাইস করছে যে দিস ইজ নট ইয়ার ক্যারিয়ার, যেহেতু বারে বারে প্রতিষ্ঠানটা এম্পাওয়ার হয়ে যাচ্ছে, তুমি একটা ভালো কিছু করো আমি চাই। তো এটা করতে করতে আমার মাস্টার্স হয়ে গেল, পরীক্ষা দিলাম, যেদিন মাস্টার্সের রেজাল্ট হলো ঠিক সেদিনই ডিসিশন নিলাম যে আমি ঢাকা চলে যাব। ততদিন রাজবাড়ি থাকতাম, এবং ওই কাজের সুবাদে আমার সপ্তাহে একদিন ঢাকা রাজবাড়ি করা লাগতো, সকালবেলা রাজবাড়িতে ঢাকা আসতাম, আবার সন্ধ্যায় চলে যেতাম, সপ্তাহে একদিন করাই লাগতো এটা। তো ঢাকার সম্বন্ধে মোটামুটি আমার ধারণা হয়ে গেল। আমি যেদিন রেজাল্ট হলো মাস্টার্সের সেদিন ঢাকা চলে আসলাম, এবং সেটা ছিল হোপফুলি জুন মাসে কোনো একটা সময়, একজাক্ট ডেট পড়ে যায়। তো আমি এসে দেখলাম যে জুলাইতে আমার আইসিএমতে ভর্তির দিছে, অ্যাড দিছে। ও, মাঝখানে একটা জিনিস আমার বলতে রয়েছে, সেটা হলো যে আমি যখন ডিগ্রি পাস করি, পাস করার পরে আমি চার্টার্ড অ্যাকাউন্ট হবো, তো সেম কেম টু ঢাকা, পরীক্ষা দিলাম হাওলাদার ইউনিসন কোম্পানি, আপনার ইন্টারভিউ নিল, নিয়েটার পর বললো আচ্ছা ঠিক আছে তুমি আর্টিকেলশিপ হবে, এটা হবে সেটা হবে, অনেক কিছু বলার পরে আমি যদি আর্টিকেলশিপ যাদের হয় তাদের টাকা পয়সা দেয়, আমার ধারণা ছিল দে উইল গিভ সাম মানি, আমি এখানে ঢাকায় থাকতে পারবো, খেতে পারবো, পড়তে পারবো। তো যখন বুঝলাম যে ওইটাতে আমার হবে না, তখন আমাকে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, যে আমি মাস্টার শেষ করে দেন আসি। তো আমার চার্টার্ড অ্যাকাউন্ট পড়া হলো না, আমি চলে গেলাম, এবং আসলাম মাস্টার্স করার পরে এসে ভর্তি হলাম আইসিএমএতে। এই আমার আইসিএমএ যাত্রা শুরু 1991 জুলাই ডিসেম্বর শেষে এটা ভর্তিলাম আইসিএমএ। আইসিএমএতে ভর্তি হওয়ার পরে আমি খুব শর্টলি আমার মোর দেন 50% অ্যারাউন্ড ইন্টারমিডিয়েটটা খুব শর্ট টাইমে হয়ে যায়, কিন্তু মানুষের জীবনে একটা ড্রব্যাক থাকে না, আমার ড্রব্যাকটা তখন তৈরি হয় যে আমি এ পর্যন্ত কিন্তু একটা বলা যায় স্ট্রাগল থাকলে স্মুথ প্রোগ্রেশন ছিল আমার, প্রোগ্রেশনে হ্যাম্পার হয়ে আমি অ্যাট দ্য সেম টাইম পড়ালেখা আইসি ভর্তি হই এবং একটা জবও করি, জব পাই। জব পাওয়ার পরে আমার কিছুটা সলভেন্সি আছে এবং আমার তখন মাথায় কাজ করে যে আই ওয়ান্ট টু ডু সামথিং বিজনেস, পড়াশোনা আছে সামথিং বিজনেস। তো আমি চাকরি করে কি বিজনেস করা যায় সেটা খুঁজতে খুঁজতে আমি দেখি শেয়ার ব্যবসা করা যায়। তো আমার এই সিম্পলিসিটির কারণে এই ঢাকাতে আসার দুই বছরের মধ্যে আমাকে অনেক লোক বলছে তুমি খালি চাকরি করো, ঠিক আছে, লেটস ইউ ক্যান ডু সামথিং। তো ওরা আমাকে বিভিন্নভাবে টাকা দেয়। তার মধ্যে আমার একটা কাজিন ছিল যে ঢাকার বাইরে খুলনায় ছিল, ওনার ছেলেমেয়েরা দেশের বাইরে থাকতো, ওরা ঢাকায় আসতো, ওনার একটা আত্মীয় বাসায় থেকে খুলনায় যেত। তো উনি তখন একটা ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য আমাকে অনেক টাকা গুছাইছে আর কি, যে ফ্ল্যাট কিনবে। তো কিনতে পারতেছে না দেখে আমাকে বললো তুমি কিছু টাকা রাখো, ব্যবসা বাণিজ্য করে তুমি কিছু পারলে করো, আমার আসল টাকাটা যখন দরকার তখন ফেরত দেবা। তো 95.45 আমার কাছে হিউজ অ্যামাউন্ট অফ মানি, একটা ফ্ল্যাট কেনার মতো টাকা। কেবল আমি আইসিএমএতে বোধহয় 700-800 পাস করছি, 10-12 লাখ টাকা আমার কাছে। আর এই টাকার রিফ্লেকশনটা কমিউনিটি বুঝে যায় যে হি হ্যাজ সাম সর্ট অফ মানি। তো কমিউনিটি অনেক লোকই আমাকে তুমি কী করো, আমি তো চাকরি করি, লেখাপড়া করি, আইসিএম পড়ব, আর ইটস ভেরি গুড, আর কি করো, আমরা শেয়ার ব্যবসা করি। এটা একটা প্রাইডের জায়গা হয়ে গেল। তো প্রাইডটা আমাকে একটা টার্নিং পয়েন্ট দিয়েছে আমাকে, ইটস ওয়াজ এ ভেরি মানে প্যাথেটিক বিষয় ছিল আর কি, এই লার্নিংটা ছিল খুবই কষ্টের। আমি 94 স্টার্ট করি, 96 ডিসেম্বর 18 তারিখ মনে আছে, যা শেয়ার ব্যবসায় শর্ট ফল করে। আর তখন হিউজ অ্যামাউন্ট অফ মানি ইন দ্য ফ্রন্ট অফ এই পেপার, পেপারে তখন শেয়ার ছিল, তখন হিউজ অ্যামাউন্ট অফ শেয়ার আমার কাছে, কিন্তু ফেল টু সেল দিস, কোনো সেল করার সুযোগ নেই।
1: তখন তো শুধু পেপারগুলোই সেল হতো, এগুলো কোনো আসলে আমি টাকা দিয়ে কি কিনছি, মানে
0: বুঝতে
1: পারতাম মানুষ,
0: হ্যাঁ এটা শেয়ার, আমি এটা
1: কার মার্কেট থেকে রাস্তার
0: উপর, হ্যাঁ এটা সিমোর থেকে লাইন দিয়ে কিনছি। আর এই 10-12-15 লাখ টাকা আমার হয়ে গেল, অনেক টাকা, যেটা রাতারাতি ওইটা ফেল করতে করতে করতে করতে আমি নেগেটিভ হয়ে গেলাম, কিন্তু আমি আর ওই বিক্রি করতে পারলাম না। এই টার্নিং পিরিয়ডটা গেছে আমার 96-এ, যখন এটা আপ হয় তখন একটা সাংঘাতিক এক্সাইটমেন্ট কাজ করতেছিল, আই এম গোয়িং টু বি এ রিচ ম্যান। তারপরে এটা আমাকে ফল ডাউন করায় দেয়, তখন এই ফল ডাউনটা আমাকে একটা লম্বা সময়ের জন্য একটা আমাকে ডার্ক সাইডে নিয়ে যায়। তখন আমার সব মেন স্বপ্নের জায়গা থেকে আমি বিচ্যুত হয়ে যাই। মেন স্বপ্নটা ছিল যে পড়ালেখা, এবং আমি চাকরিতেও ছিলাম ওই রকম একটা কমফোর্টেবল, আমি সেগুলোকে সেটা জব করতাম, সুমার জীবিততে হাঁটা আসা যাওয়া করতাম, ইট ওয়াজ ভেরি কমফোর্টেবল। লেখাপড়া শুরু করা মানে আইসিএম উত্তর পরপরই আমাকে একজন বললো সোমাটেকে তুমি যাও, মানে এমডি সাহেব একটা ফার্মেসি বানাবে, আমাকে বলছো একটা পেপার মিল শুনলো না, তো উনি লোক খুঁজতেছে, আই থিঙ্ক ইউ মে বি দ্য রাইট পার্সন। আমি কি বলে আমি কিছুই জানি না, কিন্তু আমার জব দরকার ছিল। তো আমি গেলাম, যাওয়ার পরে উনি আমার মধ্যে একটা স্বপ্ন ঢুকিয়ে দিল, হি ওয়াজ এ ভেরি নাইস ম্যান। স্বপ্ন ঢুকালো যে আমি একটা লাইক এজ এ মাল্টিন্যাশনাল টাইপের ফার্মাসিউটিক্যাল কোম্পানি বানাতে চাই, লোকাল বাট ইট শুড বি লাইক এজ এ মাল্টিন্যাশনাল। তো মাল্টিন্যাশনাল বলতে আমি ওর সাথে অতটা বুঝি নাই, বুঝছি এটা খুব ভালো একটা কোম্পানি বানাতে চায়। তো একটা লোক আছে সে চলে যাবে, সে লাইসেন্স এটা সেটা করতেছে, কিন্তু সব এস্টাবলিশমেন্টের কাজ শুরু হয়েছে, তো উনি যেহেতু চলে যাবে আমি তার সেকেন্ড অল্টারনেটিভ লোক খুঁজতেছি, তো আপনি জয়েন করতে পারবেন? আমরা বলি কি আমি তো এক পায়ে খাড়া জয়েন করার জন্য, তো সেটা একটা ইটস অ্যানাদার লাক। তো আমি বললো আজকে তো দুপুরের পর হয়ে গেছে, তো আজকে জয়েন করা যাবে না। কেন? কারণ এখানে নিয়ম আছে 12টার পরে হলে সেকেন্ডে কাউন্ট হয়, তো তোমার সেকেন্ডে দরকার নেই আপনার সত্যি সত্যি, পরের দিন সকালবেলা লেটস ইউ ক্যান জয়েন। তো আই ওয়াজ সো লাকি, আমি ওই সময় খুবই জবের জন্য আমার একটা হাঙ্গরি ছিল, তো আমি খুব কমফোর্টেবল একটা জব পেয়ে গেলাম ফার্মাসিউটিক্যাল। এই শুরু আমাকে দিয়ে শুরু বলা যায়। এই শুরু করতে গিয়ে আমার আর একটা নেশা কাজ করা শুরু করলো, যখনই আমি শুরু করলাম তখন আমাকে বললো কিছু লোক দরকার, লেটস হায়ার, তখন অনেক মানুষের জব দরকার ছিল। তো আমি একদিকে চাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি, আবার মানুষের কাজের সংস্থান করেছি। তো আমি বেশ কিছুদিন বেকার ছিলাম, বেকারের যে স্টোর সেটাই বুঝতে পারছি। এবং বেকার লাইফটা খুবই খুবই প্যাথেটিক ছিল ইনফ্যাক্ট। তো আমি কষ্টটা বোঝার পরে আমি চিন্তা করলাম যারা বেকার আছে যতটা সম্ভব চাকরি দিতে হবে, যে কোনো লেভেলেই হোক। তো আমার ওই সময় যেহেতু নতুন ফ্যাক্টরি হচ্ছে, একটা ফার্মাসিউটিক্যালি হিউজ নাম্বার অফ পিপল মানুষ দরকার থাকে, আমি যাকেই পারছি তাকে ডিফারেন্ট লেভেলে, সে ওয়ার্কার আছে, ওয়ার্কার হোক, এক্সিকিউটিভ হোক, অফিসার হোক, ম্যানেজার হোক, যে যে লেভেল, আমার নেটওয়ার্কে যারা ছিল চেষ্টা করছি সবাইকে অনবোর্ড করার জন্য। এইটা একসময় আমার নেশার মতো হয়ে গেল, আই ওয়াজ টু ডু সামথিং ফর দ্য পিপল ইনফ্যাক্ট। আর একটু ব্যাকগ্রাউন্ড না বললেই না, খুবই
2: সম্পৃক্ত
0: মানে
2: সংক্ষিপ্ত,
0: হ্যাঁ খুবই ব্যাকগ্রাউন্ডটা, যখন আমি রাজবাড়িতে একটা সময় ছিল লম্বা সময়, ওই পিরিয়ডে আমি এক ভদ্রলোকের সহচর্যে আসার সুযোগ হয়। এরা একটা বড় এডুকেটেড কমিউনিটি, একটা গ্রুপ অফ পিপল ছিল ঢাকার, ঢাকার তো ওরা রাজবাড়িতে যেত, আমি যে বাসাটাতে থাকতাম, বাসাতে এক ভদ্রলোক মুরব্বী থাকতো, আমি দেখছি প্রচণ্ড জ্ঞানী একজন মানুষ এবং প্রচণ্ড মানে কি বলে সন্ন্যাসী টাইপের, রাস্তার সন্ন্যাসী না মানে এডুকেটেড সন্ন্যাসী, কোরআন নিয়ে রিসার্চ করতো। তাকে আমি দেখছি যে ওনারা প্রায় 10-12 জন লোক ঢাকা থেকে যেত, যাওয়ার পরে ওনার সাথে বসতো, একটা বসা গিয়েছিল এবং ওনাকে আমি দেখতাম ওনার সেজদা করতেছে, হ্যাঁ সেজদা করতে, অ্যাবসলুটলি আমি কখনো এটা অ্যাকসেপ্ট করতে পারিনি। তা আমি ওই সব ওই ইয়েতে বসতাম কিন্তু আমি কখনো এই কাজটা করিনি, বসে থাকতাম, উনি খেয়াল করতো যে এই ছেলেটা বাদে সবাই এত এডুকেটেড লোক, নামি দামি, এখনও সমাজে অনেক এস্টাবলিশ লোক ছিল, ও ছেলেটা বসে থাকে কিছুই করে না। তোরা যখন উঠে যায় তখন আমাকে ডাকে ভদ্রলোক, অনেক কিছু সবক দেয় আমাকে, বাংলাতে যেটা বলে সবক দেয়, লার্নিং দেয়। তো এই জীবনের একটা টার্নিং পয়েন্ট টু বি হিউম্যান, ওনার কথা হচ্ছে টু বি হিউম্যান, ওরা যা করে সেটা করা দরকার নেই, তোমার ভিতরে একটা জিনিস আছে, সেইটা সেইটার আসপেক্টে তোমাকে বললাম যে মানব সারা জীবন ধরে মানবিক হও। তো মানব ওই কথাটা আমাকে সাংঘাতিকভাবে ইয়ে করে, মিনিংফুল একটা কথা বলছিলাম,
2: খুব ইম্পর্টেন্ট,
0: খুব ইম্পর্টেন্ট। তো আমার যখন এই লোকজনের চাকরি মানে আমার চাকরিদের একটা নেশা পেয়ে বসলো, এই সব মিলাই আমি একটা একটা আপওয়ার্ড পজিশনে যখন শেয়ার মার্কেট ব্রেক হয়ে গেল তখন আমার একটা টার্নিং পয়েন্ট শুরু হলো, যে আমি আলটিমেটলি কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারতেছিলাম না। ইট ওয়াজ এ বিগ ট্র্যাক ডাউন, আমার কাছে যারা টাকা পেত তখন আমাকে সব ধরে টাকা ফেরত দিয়ে দেব, সেটা আমার লেখাটা বন্ধ হয়ে গেল, আমার স্বপ্ন কিন্তু আলটিমেটলি ওখানে বলা যায় ফুল স্টপ। এরপরে আমি অনেক কষ্ট করে ফিরে আসার চেষ্টা করি, কিন্তু ফিরে আসতে অনেক সময় লাগছে, অ্যারাউন্ড 10 ইয়ার্স পরে আবার লেটস আই কাম ব্যাক ICMA অ্যান্ড স্টার্ট করি লেখাপড়া। পরে অনেকে স্ট্রাগল করতে করতে আমি ওই 2012-13 সালে পাশ করছি অনেক লেটে, যেটা আসলে আমার জন্য খুবই দুঃখজনক, আমি অনেক খুবই ভ্যালুয়েবল টাইম নষ্ট করছি, আর নষ্টের পিছনে ওই টার্নিং পয়েন্টে আমি কাজ করছি। আই থিঙ্ক ইট ওয়াজ এ ব্যাড লাক, অথবা আমি যে মাইন্ডসেট আপের লোক, আমার এতগুলি কাজ একসাথে নেওয়া ঠিক হয়নি, আমার ফোকাস নষ্ট ছিল, যে জন্যই আমি আসলে আমার জায়গাতে আজকে যেটা আমি হয়তো চিন্তা করছি যে কাজে আমি আসছি সেই কাজটা আজকে থেকে 15 বছর আগে এই জায়গাতে বা 20 বছর আগে হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু ফোকাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফোকাস যদি ডাইভার্ট হয়ে যায়, আমি একটা কথা, আমি যে ফার্মেসিক্যাল করতে গিয়ে আমি একটা আমার অনেক সময় অনেকের ওই ইউনো দ্যাট যে ফার্মিক্যাল রিক্রুটমেন্ট চলতেই থাকে বিশেষ করে সেলস পিপলের, তো সেলস পিপল রিক্রুটমেন্টে আমার একটা ক্লাস থাকতো ফুল এক মাসের মধ্যে, একটা 4-5টা ক্লাস থাকতো, তার মধ্যে একটা ক্লাস খুবই শেষের দিকে স্ক্রিনিং করার পরে কিছু লোক টিকছে ফাইনালি যারা। তো আমি আমার লার্নিং থেকে বলতাম একটা গল্প না বললি না ছোট্ট করে, সেটা হলো যে আমরা ছোটোবেলা যখন স্কুলে পড়ছি, তুমি করছো কিনা যাই না, স্কুলের মাঠে একজন টিচার আমাদের খুব মোটা কাছের চশমালা টিচার ছিল, এই জানো তুমি তুমি যা কর তোমরা যা করো তোমরা অনেক কিছুই জানো না, হ্যাঁ যেটা সুষ্ঠু অনেক কিছুই করতেছে, তোমার একটা জিনিস তোমাদের শেখায়। তো উনি ওনার চোখের চশমাটা নিয়ে মাঠের মধ্যে অনেকগুলো ছেলে মেয়েকে নিয়ে ছেলেদেরকে নিয়ে আসলো, বাচ্চাদের, তখন স্কুল প্রাইমারি স্কুলে পড়ি, তো বললো একটা কাগজ নিয়ে আসো, কাগজ আনো, একটা কাগজ আনলো, আমরা তো খুশিতে আছি স্যার কি দেখাচ্ছে, তারপরে স্যার রোদের মধ্যে সবগুলো সব গিয়ে দাঁড়াও কিন্তু ছায়া দিব না, হ্যাঁ তো স্যারটা চোষের ইয়েটা খুললো, অনেক মনে হবে গল্প করতো, উনি শুধু গল্প করতে পছন্দ করতো। তো ওনার চশমাটা ধরার পরে ওরা তাকায় থাকবে শুধু, হ্যাঁ কাগজের দিকে তাকায় থাকবে, তো দেখলাম যে কাগজের দিকে তো কিছু দেখা যায় না, তো একটা শুধু ওই আলো দেখা যাচ্ছে কিছু দেখা, কিছুক্ষণ পরে দেখা গেলো যেটা এটাতে একটা আগুন ধরে গেল কাগজটাতে। তো এই যে উনি একটা লার্নিং দিছে, এই যে তুমি ইফ ইউ ফোকাস ইউর তোমার অল ইফোর্ট এবং কনসেন্ট্রেশন যদি করতে পারো তাহলে
1: ওইখানে আগুন জ্বালানো সম্ভব।
0: আমি অনেক কিছু হারানোর পরে, সময় হারানোর পরে আমি বুঝছি যে এটা আমার এই কনসেন্ট্রেশনটা ছিল না, দ্যাটস আই লুজ এ লট অফ টাইম, যেটা আসলে আজকের অবস্থানটা একটা বিশ বছর আগে হয়ে উচিত ছিল। তার জন্য আমি অনেক দুঃখিত না, তারপর এটা হয়তো স্রষ্টার এরকম লেখা থাকে। সবাই জীবন তো প্রত্যেকটা মানুষের জীবনই নির্ধারিত, কিন্তু চাইলে আমরা চেঞ্জ করতে পারি, এটা আমি বিশ্বাস করি। আমাদের কর্মই আমাদের এখানে নিয়ে আসছে। আবার আমার আর একটা বিশ্বাস আছে, সেটা আমি ঠিক ওপেন ফোরামে বলতেও চাই না, আবার সংক্ষেপে যদি বলি আমি একটু রিবাতে বিশ্বাস করি। এটা স্মরণে যাবো না, শুধু রিবাতে বিশ্বাস করি। ওয়াই আই এম হিয়ার, এটা নির্ধারিত। তো নির্ধারিত কেন? যে এটা আমি যা করছি তার রেজাল্ট আমি পাচ্ছি। আমি এসে পড়ছি, তোর বিশ বছর লাগছে পাশ করতে, আমি করছি সেই রেজাল্টই পেয়েছি। আমার লাইফটাই হলো একটা রেজাল্ট, যেটা আমি করছিলাম সেটা রেজাল্ট আমি ভোগ করতেছি, বিষয়টা এরকম। এটা অবশ্য আধ্যাত্মিক কথা, সেটা আধ্যাত্মিক কথার মধ্যে আমি না যাই, আমি আমার প্রফেশনের মধ্যে থাকি। যাই হোক, এটা করতে করতে আমি সময়টাকে একটা লম্বা সময় চাকরি করলাম, দেন ওটা ছেড়ে দিয়ে আমি কিছুদিন এসিতে কাজ করেছি। এসিতে কাজ করতে করতে আবার মনে হলো যে আমি আই ওয়ান্ট টু বি এন্টারপ্রেনিয়র। আমি একটা ছোট্ট ব্যবসার ফ্রেন্ডের ব্যবসাতে যোগ হলাম, সে 24 ইয়ার্স ব্যাক, এমন ছোট্ট অর্গানাইজেশন। কিন্তু এখনও অর্গানাইজেশনে যারা কাস্টমার ছিল, আমি তো এক বছর ছিলাম ওইখানে, তারা এখনও আমাকে ফোন করে, ভাই আমার ওই জিনিসটা লাগবে। তো আমার এটা এইটা মজাটা পাইতাম, কিন্তু আমি চাকরির লাইফ শেষ কর মানে ছাড়তে পারিনি। এন্টারপ্রেনার হওয়ার স্বপ্ন ছিল, হতে পারিনি। এই স্বপ্নটা শেষের দিকে এসে দেখলাম যে চাকরি করতে করতে দেখলাম দেখলাম যেন ম্যাচিউর স্টেজে চলে আসছে, যে ইউ মাস্ট ডু সামথিং ফর দ্য কমিউনিটি, ফর দ্য মাস পিপল। আমার কিছু করা উচিত, আমি আমার গ্রামের বা আমার উপজেলা বা আমার জেলার মধ্যে যদি চিন্তা করি, যদি আমার প্রফেশনাল চিন্তা করলে পাঁচটা লোক পাওয়া যাবে হয়তো, ইটস কোয়াইট ডিফারেন্ট, যারা নলেজেবল স্কিল এবং কমিউনিটিতে কিছু করা উচিত তাদের। যদি আমি কিছু করতে পারতেছি না, আই হ্যাভ সাম ইন্টেনশন এবং আমি এই মুহূর্তে ট্রাই করতেছি বলা যায়, কিন্তু এই এই এই বিশ্বাসটা বা এই দর্শনটা আসছে অনেক পরে, যেটা অনেক আগে আসা উচিত ছিল। আমি এই মাস কমিউনিটি নিয়ে কাজ করার জন্য যখন চিন্তা করলাম, তখন যেসব প্ল্যাটফর্মগুলি আমার সামনে আসছে, আমি সবসময় কিছু বেসিক প্রিন্সিপাল ফলো করার চেষ্টা করছি। সেটা হলো যে অনেস্টি, ইন্টিগ্রিটি, দেন আর কি বলবো, স্কিল, এডুকেশন, এইগুলোর মধ্যে থাকতে চেষ্টা করছি এবং মানুষের কল্যাণ হয় এর মধ্যে থাকতে চেষ্টা করছি। যেমন আমি আমার অ্যাট দ্য সেম টাইম ফার্মাসিতে চাকরি হয়েছে, আমার একটা তামাক কোম্পানিতে চাকরি হয়েছে, ইট ওয়াজ ডাবল ট্রিপল স্যালারি, বাট আই স্যাক্রিফাইস নট টু ডু দিস, ইটস এম্পারিং দ্য লাইফ অফ দ্য হেলথ। তো এইটা আমার ভিতরে ছিল যে হোয়াট এভার আমি যাই করবো, একজন মানুষের যদি উপকার হয় সেটা হতে হবে। এই চিন্তা করতে করতে যখন আমি লিস্ট ফোর ফাইভ ইয়ার্স ব্যাক, আমার মনে হলো যে আমি অনেক বছর চাকরি করছি, চাকরি ছাড়তে হবে এবং আমাকে একটা একটা কিছু করতে হবে ফর মাস পিপল। আমি তখন স্টার্ট করলাম, আমার একটা কলেজ দেশের বাইরে যোগ হওয়ার সুযোগ ছিল, দেশের বাইরে এটা খুলেই বলি, এটা অস্ট্রেলিয়াতে সুযোগ ছিল, ইফ ইউ ওয়াজ টু ইমেজ সামানি তাহলে আমি ওখানে। তা আমি দেখলাম যে অস্ট্রেলিয়াতে করে আমার খুব বেশি লাভ নেই, তো ওয়াই নট ইন বাংলাদেশ, এখানে মাস পিপল আছে যাদেরকে আমি যাদের সাথে বড় হয়েছে, এবং আমার দেশের বাইরে যাওয়ার খুব বেশি ইচ্ছা নেই। একসময় আমার হয়েছিল অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ, কিন্তু আমি যাইনি, এটাও 96-97 কথা। যেহেতু যাইনি, আমি দেশের মধ্যে দেশের মানুষের জন্য যদি যদি কিছু করা যায়, একজন মানুষের জন্য যদি কিছু করা যায়, তো সেই আসপেক্টটা আমি চিন্তা করতেছিলাম কী করা যেতে পারে। তো আমি অনেক কিছু মাথায় ছিল, কিন্তু আমার কাছে এই প্রফেশনটা খুব ভালো লাগছে, যেটা আমি এই মুহূর্তে যে প্রফেশন নিয়ে কাজ করছি সেটার সাথে আমার একটা ইন্টারেস্ট জড়িত আছে। এবং আমি একটা সময় বুঝছি যে এটা আমরা তো কেউই থাকবো না পৃথিবীতে, একটা সময় আমরা চলে যাবো, কিন্তু এই লিগেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমি যদি একসময় বললাম যে আমার স্কুলে টিচার হওয়ার কথা ছিল, যদি এখন এই মধ্যে টিচার না, কিন্তু সামথিং লাইক দ্যাট, যে টিচাররা যা করে এক ধরনের কাজ করে, টিচারদের প্যারালালি কিছু কাজ, টিচারদের অ্যাসোসিয়েটস বা টিচারদের কমিউনিটি কিছু কাজ যারা করে তাদের মধ্যে আমি একজন। আমি এই মধ্যে যে কাজটা করছি সেটা হলো, আমি কি প্রফেশনাল লাইফ সম্বন্ধে কিছু,
1: আমি আসলে যেটা আপনার কাছ থেকে জানার দরকার, যেটা ইম্পর্টেন্ট আজকে ফোকাস করেছি যে জায়গাটাতে অনুষ্ঠানে, সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট পাঠাচ্ছেন বিদেশে পড়াশোনার জন্য, এবং হচ্ছে হ্যাঁ তাদের তাদের এই ক্যারিয়ারটা নিয়ে, স্যার যেহেতু এটা ক্যারিয়ার প্রোগ্রাম আজকে বিশেষত স্টুডেন্টদের জন্য হচ্ছে বেশি ফোকাস করা হচ্ছে, যে ওনাদের দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টরা বেশিরভাগই মানে দেশে কিছু ভালো কিছু করতে না চাইলে চিন্তা করে বিদেশে চলে যাবে, আবার দেখা যাচ্ছে দেশে অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও বিদেশ চলে যেতে চায়। এখানে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, অনেক পাবলিক ইউনিভার্সিটি আছে, তা সত্ত্বেও তারা অনেক কলেজ আছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে তাদের যে বিলো স্ট্যান্ডার্ডের কলেজ ইউনিভার্সিটিতে বিদেশে গিয়ে ভর্তি হচ্ছে, এইটা কেন হচ্ছে, আর কোন ধরনের ফ্যামিলি ছেলেরা যাচ্ছে, কারা ইচ্ছা পোষণ করছে, ওখানে গিয়ে আসলে কি করছে, কিভাবে থাকছে, আসলে ওখানে পড়ে এসে তারা কি করে, এটা তার কি ড্রিম নিয়ে যায়, আমার তো মনে হয় কোনো ড্রিম নাই, এবং ওরা পড়ে কি ওখানে সেটেল হবে বা ওখান থেকে এখানে আসবে এসে কি করবে, এরকম ড্রিম আছে কিনা, মানে এই এই জাতীয় যে প্রশ্নগুলো আছে গার্ডিয়ানদের ভিতর বা স্টুডেন্টদের ভিতর আমাদের ভিতর, এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে চাই।
0: ইউ আর ভেরি রাইট, আসলে এই এই কোশ্চেনের উত্তর খুঁজতে গিয়ে আমার এই প্রফেসরে আসা, ইটস এ ভেরি বিগ কোশ্চেন। আমরা আমাদের পাবলিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে যে যে প্রোডাক্ট বলি বা আমরা যে রিসোর্স পার্সন বলি, যে স্টুডেন্ট পাস করে বের হচ্ছে, আমার সো লাকি যে আমার কিছু সুযোগ হয়েছে কিছু লোককে বিভিন্ন কোম্পানিতে রিক্রুটমেন্ট বোর্ডে থাকার, ইভেন নিজের কোম্পানিতে সুযোগ হয়েছে কিছু লোকের সাথে ইন্টারাক্ট করা, বোঝার জন্য যে আমাকে খুব পারফেক্ট লোকটাকে রিক্রুট করতে হবে। রিক্রুটমেন্টে গিয়ে টেবিলে বসে দেখা গেছে যে মাস্টার্স পাস করে আসছে, বাট হি ইজ নট ফিট ফর দ্য ওয়ার্ক, বাট সে যে সাবজেক্টে পড়ছে সেই সাবজেক্ট রিলেটেডই আমাকে কাজের জন্য আমি লোক করছি। এটা একটা মাস কমিউনিটি, ইভেন অনেক ভালো ইউনিভার্সিটি সরকারি অথবা বেসরকারি যাই বলি না কেন, তাদের স্কিল এত পোর, প্র্যাকটিক্যাল লাইফের যে স্কিলটা দরকার, যেটা আসলে ইউনিভার্সিটিতে পাশ করে এসে ওই স্কিলটা ম্যান্ডেটরি থাকা উচিত ছিল, সেটা নাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এটার এই কাজে আসার ব্যাকগ্রাউন্ড ছিল এটা, যে কাজটা এখন করছে যে স্টুডেন্ট পার্সি দেশের বাইরে, এর ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা যে আই মাস্ট এস্টাবলিশ এ স্কিল ট্রেনিং সেন্টার। স্কিল ট্রেনিং সেন্টার করতে গিয়ে যেটা দেখলাম যে এইটার সাথে এইটার প্রায়োরিটি কিছু কাজ আছে, সেই কাজটা যদি আমি করে স্কুল স্কিল ট্রেনিংয়ে যাই তাহলে আমার জন্য কিছুটা সুবিধা হবে। তো এই চিন্তা থেকে আমি আসলে এই স্টুডেন্ট কাউন্সিলিং এর এই স্কোপটা খুঁজে নিয়েছি, এবং এটার পরের কাজটা হলো স্কিল ডেভেলপমেন্ট, মাস পিপলকে, মাস কমিউনিটিকে কীভাবে আমি স্কিল করবো এবং তাদেরকে ওয়ার্ক ফিল্ডে অ্যাটাচ করবো, দিস ইজ মাই আলটিমেট মিশন। তো আমি আমি বা আমরা যদি বলি, আমরা একটা টিম ইনফ্যাক্ট, যে এই স্টুডেন্ট কাউন্সিলিং বা স্টুডেন্ট কনসালটেন্সি বিজনেস যেটা আমরা শুরু করেছি, এটার অবজেক্টিভ ছিল যে যেটা বললাম যে অনেক প্যারেন্টস আছে যারা তাদের বাচ্চাদেরকে নিয়ে, ছেলেমেয়েদেরকে নিয়ে অনেক টেন্স, কেন এই এই ছেলে মেয়ে এই ছেলেটা বা এই মেয়েটা যে পড়তেছে, ম্যাট্রিক পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, কোন ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে, সে বিগ চ্যালেঞ্জ পাবলিক ইউনিভার্সিটিতে। আবার ইউনিভার্সিটি থেকে বের হয়ে এসে আমরা দেখতেছি যে চাকরি বা কর্পোরেট লাইফে তাদের ঢুকতে গিয়ে আর একটা বড়ো চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জের মধ্যে সবাই চ্যালেঞ্জ ফেস করে, কিন্তু এক একজনের চ্যালেঞ্জ এক এক রকম, কেউ ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ থাকে, কেউ ম্যারিটাল চ্যালেঞ্জ থাকে, কেউ লোকেশনাল চ্যালেঞ্জ থাকে। তো আমরা এই চ্যালেঞ্জটাকে মিটিগেট করার জন্য এবং কমিউনিটিকে একটা গুড সার্ভিস দেওয়ার জন্য, যেটা বলা যায় আমি যেটা করতেছি ভেরি ইনিশিয়াল স্টেজের স্টুডেন্ট দেরকে আমরা সাপোর্ট দিচ্ছি টু সিলেক্ট এ ভেরি গুড ইউনিভার্সিটি, টু অ্যাডমিট এ ভেরি মানে সময়ের সাথে যায় যে জন্য সাবজেক্ট, সেই সাবজেক্টগুলিতে তাদেরকে চয়েস করার জন্য, পড়ার জন্য, এবং এমন একটা সার্ভিসের মধ্যে দিয়ে তাদেরকে যাওয়ার জন্য আমরা গাইড করছি, যে সার্ভিসটা তাদেরকে ওই ইউনিভার্সিটি পাস করে আসার পরে সে দেশ দেশেই পড়ুক অথবা বিদেশেই পড়ুক, সেই জন্য একটা ওয়ার্ল্ড ফিল্ডে সে ভালো প্রোডাক্ট হিসাবে তাকে এস্টাবলিশ করতে পারে। তো আমরা আসলে মাস পিপল নিয়ে কাজ করলেও খুব ন্যারো ফোকাস যদি করি, আমরা খুবই কনসাইজলি আমরা দেশের বাইরে স্টুডেন্ট পাঠাচ্ছি, স্টুডেন্ট কাউন্সিলিং করি, অ্যাট দ্য সেম টাইম ক্যারিয়ার কাউন্সিলিং করি, এই রিলেটেড যে সার্ভিসগুলি আছে সেই সার্ভিসগুলো আমরা এখন দিচ্ছি। তাতে আমার আলটিমেট মোটো যেটা, যে টু সার্ভ দ্য কমিউনিটি, আমি এটার মধ্যে একটা ক্লোজ রিলেশন খুঁজে পাই। দ্যাটস আই এম ভেরি স্যাটিসফাইড, ভেরি কর্ডিয়াল উইথ মাই টিম অ্যান্ড আদার্স পার্সন, যে আমি আমার স্বপ্নের একটা জায়গা যেটা অনেক বছর ধরে পোষণ করতাম, টু সার্ভ দ্য মাস কমিউনিটি, সেটা ইদার ডিরেক্ট অন ইনডিরেক্ট আমি একটা সার্ভিস দেওয়ার সুযোগ পেয়েছি। সেই সার্ভিসটাই হলো স্টুডেন্ট কাউন্সিলিং অ্যান্ড ক্যারিয়ার কাউন্সিলিং সার্ভিস।
1: প্রসেসটা বলেন।
0: প্রসেসটা সে একটা স্টুডেন্ট যখন ম্যাট্রিক পাস করে তখন ইন্টারমিডিয়েট ভর্তি হয়, ইন্টারমিডিয়েট শেষ করার পরে সে ইউনিভার্সিটি যায়। তো ম্যাট্রিক পাস করার থেকে
1: আপনারা কোন কোন কান্ট্রিতে
0: পাঠাচ্ছেন? আমরা মেইনলি স্টার্ট এসে আমরা চার বছর আগে শুরু করি, 2022 সালে যেটা কানাডা দিয়ে শুরু করি, আমার কাজটা খুব স্টার্ট হয় কানাডা।
1: এখন কয়টা কান্ট্রিতে পাঠাচ্ছেন?
0: এখন অনেকগুলো কান্ট্রি, তার মধ্যে যদি আমি খুব ছোট আকারে ছোট করে নিয়ে আসি, ভেরি ইম্পর্টেন্ট, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্ড ভেরি রিসেন্টলি ইস ভেরি গুড মার্কেট যেটা স্টুডেন্ট এবং সবার জন্যই, মালয়েশিয়া অ্যান্ড জাপান। জাপান মার্কেটটা নিয়ে অনেকের একটা ভুল ধারণা, অথবা ধারণা নেই, ভুল না ধারণাই নেয় যে জাপানটা কতটা ভেরি লুক্রেটিভ ফর আওয়ার পিপল, জাপান এ মালয়েশিয়া অলসো। জাপানে যেমন 5 বা 6 বছরে আপনি তুমি হয়তো ইয়ে পেয়ে যাবে, কী বলে, পাসপোর্ট, 5, 6, ম্যাক্সিমাম 7 বছরে কেউ যদি ডেডিকেটেড থাকে জাপানি পাসপোর্ট পেতে চায়। যেমন এখন বাংলাদেশের অনেক অনেক মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে চায় জীবন বাজি রেখে, তো ওখানে এস্টাবলিশ হওয়ার জন্য, কিন্তু তারা হয়তো জানে না যে জাপানটা কতটা ইজি, যে জাপানে যাওয়া, পড়ালেখা করা, ওখানে কাজ পাওয়া, ওখানকার সিটিজেন হয়, ইনফ্যাক্ট ওখানকার পাসপোর্ট পাওয়া, এইটা কিন্তু অনেকে জানে না। তো আমরা এই জিনিসটাকে চেষ্টা করছি এক্সপ্লোর করার জন্য, মাস পিপলের মধ্যে ছড়াই দেওয়ার জন্য, যে কেউ যদি জাপানে যায় জাপান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যেতে পারে, অথবা আন্ডার গ্রেড বলি আমরা, অনার্স পড়ার জন্য যেতে পারে, মাস্টার্স পড়ার জন্য যেতে পারে, এই পড়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে পড়া শেষ করবে, ল্যাঙ্গুয়েজ শিখবে এবং জাপানে কাজ করবে। আফটার মানে কাজ করতে করতে হি ক্যান গেট জাপানি পাসপোর্ট, বাই কিছু কমপ্লেন্স ইস্যু আছে এটা করলে জাপানি পাসপোর্ট হয়ে যায়। এটা আছে, মালয়েশিয়া আছে, মালয়েশিয়া যদিও কাজের সুযোগ নাই, কিন্তু মালয়েশিয়ার পড়ালেখার কোয়ালিটি কিন্তু ইন কন্টেস্ট অফ বাংলাদেশের যে পড়ালেখার যে বেঞ্চমার্ক যদি আমরা করি, মালয়েশিয়া ফার বেটার দেন। মালয়েশিয়াতে আমরা অনেক স্টুডেন্ট পাঠাই, কানাডাতে পাঠাই, ইউকেতে যাই, ইউকেতে যায় যারা তারা একটা রিচ পিপলের ছেলেমেয়ে
1: না এটা পাঠাচ্ছেন তো অনেকেই পাঠায়। আমি যেটা জানতে চাচ্ছি আসলে কোন ধরনের গার্ডিয়ানরা আসলে আপনাদের কাছে আসে, আর গার্ডিয়ানরা না আসলে কোন স্টুডেন্টরা আসে, আপনাদের কাছে এসে কি চায়, সে কোন সাবজেক্টে পড়তে চায়, তার আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, ওর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কেমন, যদি কারো ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ না থাকে সে কি করবে, এবং সে যে সাবজেক্টটা পড়তে চাচ্ছে তার সে মার্কসটা নাই, সে কেনারে পড়তে যাচ্ছে, তা আপনারা তখন তাকে কি করেন, যে সে ওই মার্কস নাই, অন্য একটা কান্ট্রিতে এই মার্কস আবার তাকে ভর্তি করা, এই বিষয়গুলো বিস্তারিত যদি একটু জানান। হ্যাঁ,
0: একটি স্টুডেন্ট কাউন্সিল করতে গেলে বেসিক্যালি তিনটা জিনিস আমরা প্রাইমারি দেখি, একটা হলো তার সিজিপিএ, তার আইএলটিএস ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড তার ফাইন্যান্স। একটা ছেলে মেয়ে যখন দেশের মধ্যে পড়ে তার এই তিনটার ফাইন্যান্সের ইস্যুটা অত চিন্তা করা লাগে না, যেটা বাইরে গেলে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় তার খরচের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমরা কোনো স্টুডেন্টকে কাউন্সিলিং করতে গেলে এডুকেশন কাউন্সিলিং বলি, এবং আফটার অল এটা ক্যারিয়ার কাউন্সিলিংয়ে টার্ন করে। তারপর আমরা স্টুডেন্টকে শুধু এডুকেশন দিয়ে শেষ করি না, ওকে একটা ক্যারিয়ার গাইডলাইন দিয়ে থাকি যে সে পড়ালেখা করবে, তারপরে কী করবে। তো এই তিনটার মধ্যে সিজিপিএ স্টুডেন্টের তার কোয়ালিটি অনুযায়ী অটোমেটিক্যালি চলে আসে, সিজিপিএ গাইডলাইন দেওয়ার খুব কিছু নাই, তার কোনোটা এটা পাশ করার পরে বা পরীক্ষা দেওয়ার পরে আসে ইনফ্যাক্ট। তারপরে কেউ যদি একটু আর্লি আসে তার কোনো গাইডলাইন দিয়ে, সিজিপিএ যদি ভালো হয় ইউ হ্যাভ এ চান্স টু গেট সাম সর্ট অফ স্কলারশিপ, যেটা একটা বিগ অ্যামাউন্ট অফ মানি, তাহলে স্কলারশিপ পেতে পারে যদি এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট থাকে। আর স্কলারশিপের মেন ক্রাইটেরিয়া হলো সিজিপিএ, 1 নম্বর ক্রেডিট সিজিপিএ। তো একটা স্টুডেন্ট যদি 4 আউট অফ 4 হয় যদি, তার স্কলারশিপ মেবি 50% 60% ইভেন কখনো কখনো 100% স্কলারশিপের সুযোগ আছে। আর ওর যদি সিজিপিএ 3 out of 4 তাহলে তার হয়তো শূন্য। তো ইটস এ বিগ গাল্প অফ ডিফারেন্স। টাকার মধ্যে যদি চিন্তা করি সেটা ইট মেবি 25, 30, 40, 50 lakh টাকা হতে পারে, ডিপেন্ডস অন ইউনিভার্সিটি অ্যান্ড কান্ট্রিজ। হ্যাঁ, তো গাইডলাইনটা ওখান থেকে শুরু হতে পারে যে কোনো স্টুডেন্ট যদি বাইরে যাওয়ার চিন্তা করে, আগে থেকে যদি প্ল্যান করে স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্ট যদি চিন্তা করে আমার ছেলেমেয়েকে বাইরে পাঠাবো, তাহলে তার ফোকাসটা থাকা উচিত তার সিজিপিএটা যেন খুব ভালো থাকে, নাম্বার ওয়ান। তার পরের ইস্যুসটা হলো যে একটা বাঙালি কমেডি থেকে যাচ্ছে ডিফারেন্স কমেডিতে, তার জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, ইংলিশটা যেন ভালো থাকে। আর তৃতীয় হলো ফাইন্যান্স, ফাইন্যান্সে ডিপেন্ডস অন প্যারেন্টসের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি, ডিফারেন্ট সর্ট অফ পিপলস আর কামিং। এটা এলিট শ্রেণী আছে আমাদের কাস্টমার যারা টাকার অঙ্কে নো প্রবলেম, যত লাগুক কোনো সমস্যা নেই, আমার ছেলে মেয়েকে বাইরে পাঠাতে চাই, কোনোভাবে না কোনোভাবে যেতেই হবে, তার সিজিপি একটু হয়তো খারাপ আছে, লেটাস একটু ডাউনগ্রেড ইউনিভার্সিটি হলে পাঠাবে সমস্যা নেই, আমার ওর বিদেশি ডিগ্রি দরকার, মানে এইটা একটা ফ্যাশন আছে। আবার বাচ্চাদেরও চাহিদা আছে যারা আমি বাইরে পড়বই পড়ব, তো একটা কমেডি আছে এরকম যাদের জন্য আমাদের একটা প্ল্যান আছে, যে সার্ভিস আছে যারা আমরা দিয়ে থাকি, সেটা ভেরি এলিট শ্রেণী, ওইটা হয়তো আমি একটু বলে শেষ করি।
1: আমি একটা নেগেটিভ কোশ্চেন করবো আপনাকে, যদিও আমার এই প্রশ্নের উত্তরটা মানে আপনি যদি আমাকে দেন সেটা হয়তো আপনার বিজনেসের ক্ষেত্রে নেগেটিভ হতে পারে, বাট আমি রিয়েলিটিটা জানতে চাই। সেটা হচ্ছে যে একটা সময় ছিল যে পাবলিক ইউনিভার্সিটি ছিল এবং তার সিট সংখ্যা সীমিত ছিল, যেখানে অনেকেই পড়তে পারত না। এখন প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, পাবলিক ইউনিভার্সিটির সংখ্যাও 3-4 গুণ হয়ে গেছে। হ্যাঁ, এবং পাশাপাশি কলেজগুলোতে ভালো শিক্ষা দেয়া হয়, এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট ছেলেরা। তারপরেও কোনো বিদেশে গিয়ে পড়তে হবে কেন ইচ্ছাটা জাগে, এইটা জানতে চাই। এইটা রিসার্চ করেছেন কি না আপনারা? আর বিদেশে যে যাচ্ছে যারা, একটা প্রশ্ন তো কেন যেতে চায়, দ্বিতীয়ত হচ্ছে বিদেশে যারা যাচ্ছে ওরা কি গোল নিয়ে যাচ্ছে, বা আপনারা কি গোল সেট করে দিচ্ছেন? ও ওখানে পড়াশোনা করে ওখানে সেট হচ্ছে, ওখানে সে চাকরি করবে, বা ওখানে সে সিটিজেনশিপ নিয়ে চিরতরে ওখানেই থেকে যাবে, নাকি দেশে ব্যাক করে কিছু করবে, বা দেশে কি আদৌ কিছু করতে পারে কিনা, বা তাদের কোয়ালিটিটা কেমন, বা তারা ওখানে পড়ে এসে দেশে এসে সে কি রিটার্নটা দিচ্ছে? এই দুইটা জিনিস
0: ইটস ভেরি ইম্পর্টেন্ট। আসলে আমরা ডিফারেন্ট সর্ট অফ স্টুডেন্ট হ্যান্ডেল করে দেখছি, যে একটা গ্রুপ অফ স্টুডেন্ট আছে যাদের কোনো নো স্পেসিফিক গোল,
1: তাহলে যাচ্ছে কেন বিদেশে?
0: ক্যারিয়ার নিয়ে কোনো পরের স্টেজের কোনো ভাবনা নেই, দে ওয়ান্ট টু গেট এ সার্টিফিকেট, এবং তাদের একটা সার্টিফিকেট থাকতে হবে, পড়তে হবে, বিদেশে পড়তে হবে, এরকম একটা একটা একটা গ্রুপ অফ পিপল আছে যাদের প্যারেন্টসের টাকা পয়সা আছে, এবং ওরা হয়তো দেশের মধ্যে পড়াটাকে মনে করে একটু লোয়ার গ্রেড, সো দেশের বাইরে পড়তে পারলে একটা
1: স্ট্যাটাস মনে করে।
0: স্ট্যাটাস যারা এরকম আছে তাদের মধ্যে ম্যাক্সিমামই আছে যে ক্যারিয়ার ফোকাস না, তারা পড়তে হবে, পড়ে যদি দেশের মধ্যে ফেরত আসলে তাদের প্যারেন্টসের একটা আলাদা এস্টাবলিশমেন্ট আছে, ওইটা নিয়ে তারা বদল করে না ক্যারিয়ার নিয়ে খুব বেশি
1: না। তাদের তার হচ্ছে রিচ পিপল, কিন্তু যারা রিচ পিপল না, যারা আপনার জেনারেল,
0: ক্ষেত্রে ভেরি ভেরি স্পেসিফিক, প্রত্যেকটা দিনই সে প্রত্যেকটা দিনে আমাকে অনেকগুলো স্টুডেন্ট হয়তো হ্যান্ডেল করা লাগে, যে ভাইয়া অথবা আঙ্কেল আমি এই কান্ট্রি যেতে চাই। আমি কেন যেতে চাও? আচ্ছা, আমার তো ওখানে গিয়ে পড়ালেখা করতে হবে, আর্ন করতে হবে, থেকে যেতে হবে, এবং এরপরে আমাকে এর মধ্যে এই প্রসেসের মধ্যে আমাকে কিছু ফ্যামিলিকেও কন্ট্রিবিউট করতে হবে, আই শুড ডু সামথিং। আমি দেখি যে এই ছেলে এই মেয়েগুলিকে যে গাইডলাইন দিয়ে দিব আমরা, ওরা আগের থেকে প্রিপেয়ার্ড হয়ে আসে, ইটস ভেরি ফোকাস, যেটা আমি প্রথমে বলছিলাম যে ভেরি ক্লিয়ার ফোকাস যদি না থাকে তাহলে অনেক সময় টাইম ল্যাপস হয়ে যায়, সময় নষ্ট হয়ে যায় জীবনের। তো আমি আসলে আমার সময় হয়তো কম পাবো, বাট আমি মনে করি যে এই যে গ্রুপ অফ পিপল স্টুডেন্ট যারা ক্যারিয়ার ফোকাস, তাদের কোনো টাইম ল্যাগ নেই, এবং তারা ভেরি ক্যালকুলেটিভ হয়েতে তারা দেশের মধ্যেই হোক দেশের বাইরেই হোক পড়ালেখা করে তারা ওখানে কাজ করে এবং থাকার চেষ্টা করে। তো থাকার ব্যাপারে একটা সমস্যা হলো যে সব কান্ট্রিতে থাকার সুযোগ দেয় না, সেক্ষেত্রে তাদের মধ্যে আবার কমপ্লেক্সিটি বেশি কাজ করে, যে হাউ আই ক্যান স্টে ওভার দেয়ার এখান ওই একটা কান্ট্রি থেকে তো অন্য কান্ট্রিতে চলে যায়, সেক্ষেত্রে কিছু কিছু ক্যারিয়ারের মধ্যে আবার এক ধরনের ড্রব্যাক তৈরি হয়। তো আমার এই ক্ষেত্রে গাইডলাইন থাকে প্যারেন্টস এবং স্টুডেন্টের, তুমি তোমার আগে ক্যারিয়ার লাইন ফিক্স করো। এখন এখন পড়তে যাবা, কেন পড়বা, এটা পড়ে কী হবে, আলটিমেটলি না পড়লে কী হয়, তুমি দেশের মধ্যে থাকো কেন বাইরে যাবো। তো বাইরে গেলে আমি আসলে গল্প চলে বুঝেছি তোকে বাইরে যাবো, কেন বাইরে যাবো, আমি পড়বো ওখানে, এটা করবো, এটা করবো, এটা করবো, এটা তার একটা একটা ক্যারিয়ার প্ল্যান থাকে কিন্তু, এবং সে চেষ্টা করে এই ফোকাসটা ঠিক থাকলে ম্যাক্সিমাম ওখানে সেটেল হয়ে যায়। আর যাদের এই ফোকাসটা থাকে না তাদের মধ্যে ডিডিমা কাজ করে, লেটস কাম ব্যাক, দেশে এসে কিছু যদি পারলাম হলো, না হলে ফোকাস নেই। এরকম একটা গ্রুপ অফ স্টুডেন্ট আছে কিন্তু তাদেরকে আমরা চেষ্টা করি ফোকাসটা ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি আমরা তো অনেক কিছু করে দিতে পারি না, কিন্তু একটা গাইডলাইন দিতে পারে, সেই গাইডলাইন অনুযায়ী ওরা যদি চলে তাহলে খুব ইজি টু রিচ দ্য গোল। তো যেটা বলছিলাম যে মাস কমিউনিটি যাদের যে ছেলেমেয়েরা যেতে চায় তাদের ফাইন্যান্সিয়াল হয়তো অনেক কনস্ট্রেন্ট আছে, প্যারেন্টস হয়তো অতটা শিক্ষিত না, কিন্তু তারা মোর ফোকাস, তাদেরকে আমরা বেশি মাত্রায় একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করি, টু গিভ দ্যাম সার্ভিস, তারা যেন তাদের ক্যারিয়ার ঠিক লেখাপড়া শেষ এবং তাদের ক্যারিয়ার লাইনে এই জন্য কোনো ইন্টারাপশন না হয়, সে দেশেই ফিরে আসুক অথবা ওই দেশেই থেকে যাক। কমপ্লিট একটা ক্যারিয়ার গাইডলাইন পড়ার সাথে আমরা দিয়ে দিই এবং সে মোটামুটি এটা ফলো করলে আমরা মনে করি যে তার ক্যারিয়ারটা নিয়ে খুব বেশি চিন্তা নেই। চিন্তা আছে আমার দেশের লোক নিয়ে, ইউনিভার্সিটি হোক কলেজ হোক যাই হোক, আমি একটা ইনপুট তোমাকে দিতে চাই যেটা নিয়ে আমার কাজ করার খুবই ইচ্ছা, এবং আমি আমার কমিউনিটির দু একজনকে পেয়েছি, বড় ভাই ছোট ভাই, যারা 2000 ভেরি সলভেন্ট অ্যান্ড ভেরি এস্টাবলিশ ইন দিস লাইন। মাস স্টুডেন্ট আছে যারা অ্যাবসলিউট আনস্কিল, ডিগ্রি পাস করছে, অনার্স পাস করছে, মাস্টার্স পাস করছে, 7,000, 8,000, 10,000 টাকার জন্য হুন্নয় চাকরির জন্য ঘুরতেছে, চাকরি হচ্ছে না। তো এই লোকগুলোর জন্য কিছু একটা করার ইচ্ছা আছে, আমার দু একজন ভাইয়ের সাথে কথা হয়েছে, পরে হয়তো অফ দ্য রেকর্ড শেয়ার করুন। এখানে একটা মাস কমিউনিটি আছে যাদের জন্য কাজ করার সুযোগ আমি চিন্তা করতেছি, সেই সুযোগে তুমি সেই জার্নিতে সাথে থাকবা আশা করি।
2: আচ্ছা,
0: এবার সেই গল্পটা অন্যভাবে হতে পারে।
2: আমার আরেকটা আরেকটা ছোট্ট একটা প্রশ্ন ছিল, এইটা কি আপনারা কি এরকম কিছু চিন্তা করছেন যে আমাদের দেশে মাদকের যে একটা অবস্থা, এই জায়গা থেকে যদি আপনি বাচ্চাদেরকে আমরা বাঁচাতে চাই তাহলে আমরা প্যারেন্টসদেরকে এরকম কোনো সলিউশন বা অ্যাডভাইস দিতে পারি কি না যে তাদেরকে কম খরচে বিভিন্ন আশেপাশে অনেক রাষ্ট্র আছে যেসব রাষ্ট্রে পাঠিয়ে একটা ইউনিভার্সিটিতে একটা ডিপ্লোমা বা একটা ছোট ডিগ্রি নিয়ে এসে একটা ভালো কাজ করতে পারবে, তাকে বাঁচিয়ে দিলাম, এরকম কিছু?
0: এটা ইনফ্যাক্ট ভাইস ভার্সা, আমি বাঁচাতে গিয়ে যে খরচটা হবে সে মাস পিপল মাস প্যারেন্টস এই ক্যাপাসিটিটা নাই। এটা আমাদের ক্লোজ কান্ট্রি যদি চিন্তা করে মালয়েশিয়া, উই আর সেন্ডিং লট অফ স্টুডেন্ট মালয়েশিয়া, মালয়েশিয়ার একটি স্টুডেন্ট যদি পড়তে যায় আন্ডার গ্রেড মাস্টার যদি করে এসে এখানে ফিরে আসুক অথবা অন্য কোনো কান্ট্রিতে যাক, এই জার্নিতে তার অন্তত পক্ষে 50 লাখ টাকার একটা অ্যারেঞ্জমেন্ট রাখা লাগে। যদি খুব খুব মিনিমামও চিন্তা করি, সে সিস্টেম করে কাজ টাজ করলো, কিছু আর্ন করলো, কিছু করলো, 30 লাখের নিচে ইউ ক্যান থিঙ্ক। তো 30 লাখ টাকা একটা ফ্যামিলি বাংলাদেশের আসপেক্ট ইস রিয়েলি ডিফিকাল্ট। আমি একটা টক শো অথবা কোনো একটা ডিসকাশন শুনছিলাম, নর্থ সাউথের কোনো একজন বোর্ড মেম্বার, নর্থ সাউথ ইউনিভার্সিটির কোনো একজন বোর্ড মেম্বার বলতেছিলেন যে আমরা স্টুডেন্টদেরকে এখান থেকে পাশ করাচ্ছি 20-30 লাখ টাকা খরচ করে, ও পড়তেছে কিন্তু যখন জব মার্কেটে আসতেছে সে 10,000 টাকা জবের জন্য সে হন্যে ঘুরতেছে। তো আমরা আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে এরকম সিস্টেমটা ডেভেলপ করা দরকার, অথবা আমাদের এই এই প্রসেসের মধ্যে কিছু ভ্যালুয়েশন করা দরকার যে একজন স্টুডেন্ট যখন পড়তেছে সে দেশে পড়ুক অথবা বিদেশেই পড়ুক, সে জন্য একটা প্রোডাক্ট হিসাবে স্কিল মানুষ হিসাবে পড়ালেখা শেষ করে এসে ওয়ার্ক ফিল্ডে সে জয়েন করতে পারে। এটা হলো আমার মোটামুটি একটা অবজারভেশন অথবা ইমপ্রেশন বলতে পারি। হ্যাঁ,
2: থ্যাংক ইউ। আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি অনুষ্ঠানে, আলতাফ ভাই ঢাকা 90.4 পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন বা আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অনেক ভালো ভালো তথ্য পেলাম যা স্টুডেন্টদের জন্য, ক্যারিয়ার ইস্ট্রিক যারা আছেন। সো সবাই ভালো থাকবেন, আজকে এখানে শেষ করতে চাচ্ছি, কানেক্টেড থাকবেন, নেক্সট ডে আমরা আরেকজন অতিথিকে নিয়ে আপনাদের সাথে আজ যুক্ত হব। থ্যাংক ইউ।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজে যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: প্রায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, পাঁচ বছরের মধ্যে কৃষকদের সেচের জন্য সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ তারেক রহমানের। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর, বললেন সিসি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গের পদবীর আগে মহামান্য ও মাননীয় ব্যবহার না করার নির্দেশ। যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী জাহাজে পাল্টাপাল্টি হামলা। এবং আজ চীনে নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। কাল কোয়ার্টার ফাইনালে জাপানের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। তিনি আজ জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা জানান। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। তারেক রহমান অপর এক প্রশ্নের জবাবে সংসদে বলেন,
2: বাংলাদেশের সরকারে উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি সাধারণত একটি মাত্র কারণে হয় না, বেশ অনেকগুলো কারণ থাকে। বরং প্রকল্প প্রণয়ন, অনুমোদন, ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, ক্রয় প্রক্রিয়া, ব্যবস্থাপনার একাধিক দুর্বলতা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই সমস্যা তৈরি হয়। মাননীয় স্পিকার, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি প্রবণতার বিষয়টি বর্তমান সরকারের দৃষ্টিগোচর হওয়ার পর এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
0: সংসদে তা আরেক প্রশ্নের জবাবে সংসদে বলেন, সৌর বিদ্যুৎ সংরক্ষণের জন্য লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উৎসাহ দিচ্ছে সরকার। এসব ব্যাটারি উৎপাদনকারী শিল্পকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে জানান, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিতে প্রায় 7 বছর সময় লাগবে। তিনি আরো বলেন, ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে সেখানে শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্যাস ব্যবহার করে একটি সার কারখানা এবং 500 মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে সরকার।
2: ভোলার, ভেদুরিয়া ও ইলিশা গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক 60 মিলিয়ন ঘনফুট গ্যাস এলএনজিতে রূপান্তর এবং লাইটরেজ অপারেশনের মাধ্যমে খুলনার বিদ্যুৎ হাবে পরিবহনের উদ্যোগ রয়েছে মাননীয় স্পিকার সরকারের। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ভোলার প্রাকৃতিক সম্পদ, গ্যাস সম্পদের যথাযথ ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, আমাদের জাতীয় অর্থনীতিতে সমুদ্র এবং উপকূলীয় সম্পদের অবদান বাড়াতে 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে একটি সামগ্রিক মেরিন স্পেশাল প্ল্যানিং জোন বিন্যাস করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় ভোলা জেলা এবং সংলগ্ন দ্বীপগুলোতে ব্লু ইকোনমির সেন্ট্রাল জোনের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে ঘোষণা করা হয়েছে।
0: চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতের সময় দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রাম ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। এদিকে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির লিখিত প্রশ্নের জবাবে সংসদে জানান, গত দশ বছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে দেশ মোট 84,257,00,000 টাকা আয় করেছে। এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে দেশের সড়ক ও মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গণপরিবহনের অবস্থান ও গতি সহজেই পর্যবেক্ষণ করা যাবে, ফলে গণপরিবহন যত্রতত্র থামিয়ে যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালনেরও নির্দেশনা দেন তিনি। আজ সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু পানি মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রাষ্ট্র কখনোই জুলাই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক রাষ্ট্রপতিকে জুলাই স্মৃতি জাদুঘরে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতির সাথে তার সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্তদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাদুঘর প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন। এছাড়া রাষ্ট্রপতি জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন পুরোপুরি বদ্ধপরিকর। তিনি আজ রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন। সিইসি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা যেমন নির্বাচন কমিশনের সাংবিধানিক ও আইনি দায়িত্ব, তেমনি কমিশনকে সহায়তা করাও পুলিশ ও প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। তিনি জানান, সার্বিক প্রস্তুতি শেষে খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সিইসি আরও জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না। ডিজিটাল প্রযুক্তির আওতায় অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে জাল জন্ম সনদ তৈরি করে বাল্যবিবাহ, অননুমোদিত বহুবিবাহ এবং বিয়ে সংক্রান্ত প্রতারণার কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের বক্তব্যে এ কথা বলেন। উল্লেখ্য, আইন ও বিচার বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর মধ্যে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিক্স বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আগামী পাঁচ বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। তিনি আজ খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড স্থাপিত এক মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। মন্ত্রী বলেন, বাড়ির ছাদ থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অব্যবহৃত জায়গা যেখানেই সুযোগ আছে সেখানেই সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। তিনি আরও বলেন, জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিট 10.50 টাকা হারে মূল্য পরিশোধের নিশ্চয়তাও দিয়েছে সরকার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি নাজমিন নাহার। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক রাজনীতিতে দেশের ভাবমূর্তি ও অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বৈশ্বিক নীতি নির্ধারণী ফোরামে শীর্ষ পদে বাংলাদেশের উপস্থিতি কেবল দেশের কূটনৈতিক সাফল্যই নয়, বরং জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং উন্নয়নশীল বিশ্বের দাবি আদায়ে বড় সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর, বৈশ্বিক কূটনীতির সবচেয়ে বড় এই মঞ্চে আবার উঁচু হল বাংলাদেশের নাম। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আসনে ডক্টর খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক দরবারে দেশের কূটনৈতিক বিশ্বস্ততা ও দূরদর্শিতারই বহিঃপ্রকাশ। বিশ্বমঞ্চে এই নেতৃত্ব বাংলাদেশকে কেবল নীতি নির্ধারণের জায়গায় মূল ভূমিকা পালনের সুযোগ দিচ্ছে না, বরং উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের শক্তিশালী কণ্ঠস্বর হিসাবে আত্মপ্রকাশের পথ খুলে দিচ্ছে বলে মনে করেন সাবেক কূটনৈতিক মাহফুজুর রহমান।
5: বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে সাহায্য করবে প্রতি বছর একটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি এই সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সম্ভবত নবম দেশ যে দেশ থেকে দুজন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, আমরা 40 বছর আগে নির্বাচিত হয়েছিলাম।
4: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় শরণার্থী সংকট, ভূ রাজনৈতিক উত্তেজনার মতো বৈশ্বিক সংকটগুলোর মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব, এমন পরিস্থিতিতে জাতিসংঘের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সংকট সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারবে বলেও মনে করেন তিনি।
5: আমরা আশা করি যে বাংলাদেশ যে সমস্ত সমস্যায় প্রায়োরিটি আছে, যেমন জলবায়ু পরিবর্তন, মিয়ানমার শরণার্থী সমস্যা এবং স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নত দেশের কাতারে যাওয়ার যে অধিকার বা প্রচেষ্টা, সেইটার সমর্থন জাতিসংঘ তার এককালীন মেয়াদ যেটা 1 বছর মেয়াদ সেই মেয়াদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা আমরা আশা করতে পারি।
4: কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে বহুপক্ষিক সম্পর্কের এই সাফল্যকে ধরে রেখে অর্থনৈতিক ও রাজনৈতিক কূটনীতি জোরদার করতে পারলে বৈশ্বিক ফোরামে বাংলাদেশের এই নেতৃত্ব দীর্ঘমেয়াদী সুবিধা এনে দেবে। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান 3 মাস ব্যাপী এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন আগামী শনিবার।
6: আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিই, অবদান রাখি ডেঙ্গু প্রতিরোধে।
3: ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ করাই হচ্ছে একমাত্র উপায়, তবে এটি সরকারের একার পক্ষে সম্ভব নয়, এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান। তার মতে আঙিনাসহ বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সামগ্রিকভাবে পরিবেশকে দূষণমুক্ত রাখা গেলে ডেঙ্গু প্রতিরোধ অনেকটাই সম্ভব। আরও শুনুন প্রতিবেদনে।
7: যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসির গবেষণা বলছে পূর্ণবয়স্ক স্ত্রী এডিস মশা পানি ভর্তি পাত্রের ভেতরের দেয়ালে ডিম পারে, একবার প্রায় 100টি ডিম পারে এবং জীবদ্দশায় 3 বার পর্যন্ত ডিম দিতে পারে। মশার ডিম থেকে লার্ভা বা শূককীট বের হয় এবং সেগুলো পানিতে বাস করে, এরপর লার্ভাগুলো পিউপা বা মুখকীটে পরিণত হয় এবং বড় হয়ে উঠতে সক্ষম মশার সৃষ্টি হয়। এডিস মশা কখনোই নোংরা বা ড্রেনের ময়লা পানিতে ডিম পারে না, বরং বৃষ্টির জমানো পরিষ্কার পানি এদের প্রধান পছন্দ। এক্ষেত্রে টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, ড্রাম, বালতি, এসি বা ফ্রিজের নিচে জমে থাকা পরিষ্কার পানিতে জন্ম নেয় এডিস মশা। ফলে কোথাও যাতে পানি জমে থাকতে না পারে সেটি নিশ্চিত করা গেলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান। তার মতে এই কাজটি কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়, প্রয়োজন নাগরিকদের সবার সচেতনতা।
8: আমরা সমাজের থেকে আমরা উদ্যোগ নিয়ে, আমাদের তো সরকারিভাবে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা আছেনই, আমাদের সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা পৌরসভাগুলোতে কিন্তু তাদের পক্ষে আসলে এত বিশাল কর্মযজ্ঞ সামলানো সম্ভব না অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ এই দেশে আমাদের কমিউনিটি অ্যাপ্রোচ যেটাকে বলি আমাদের সমাজ থেকে এগিয়ে আসতে হবে সবাইকে আমরা দলবদ্ধভাবে যদি ঠিক করে যাচ্ছে আমরা কোন একটা ছুটির দিনকে বেছে নিলাম যে এই দিন আমরা এক থেকে দুই ঘন্টা কোন একটা সময় ঠিক করে যে আমরা পরিচ্ছন্নতা অভিযান চালালাম প্রত্যেকে যে আমার এলাকায় এরকম ডাবের খোসা পরিত্যক্ত ক্যান পরিত্যক্ত টায়ার যার ভাজে পানি জমতে পারে যদি আমরা এগুলোকে পরিষ্কার করতে পারি এর স্পর্শ তো বংশবৃদ্ধি তো করতে হবে তো বংশবৃদ্ধি করার সুযোগই পাবে না
4: 1964 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে প্রথমবার ডেঙ্গু ভাইরাস শনাক্ত হওয়ার ইতিহাস তুলে ধরে ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান বলেন বর্তমানে এডিস মশার বংশ বিস্তারের ক্ষেত্রে বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেকটাই দায়ী
8: এখন যদি আমরা 30-40 বছর পিছনে ফিরে যাই সে সময় কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের জন্য পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা কিন্তু এখন যেতে কম ছিল তখন কিন্তু অনেক শীত ছিল আমার মনে পড়ে কিন্তু সেই শীতটা কিন্তু এখন আর এরকম আগের মতো নাই অর্থাৎ শীতকালটা ছোট হয়ে আসছে যে কারণে আমাদের এই ফ্যাক্টরগুলো মানে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর এই ফ্যাক্টরগুলো কিন্তু অনেকাংশে দায়ী আমাদের মশার বংশবিস্তারের ক্ষেত্রে এই ভাইরাসই শনাক্ত হয় 1964 সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে এবং সেটির একটা নাম দেওয়া হয়েছিল ঢাকা ফিভার এরপরে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়েছে এরকম কিন্তু আসলে দেখা যায়নি প্রথম প্রাদুর্ভাবটা কিন্তু 2000 সালে হয়েছে
4: এদিকে ডেঙ্গু সংক্রমণের হার কমাতে তিন মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিশেষ কর্মসূচি সহ একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 12ই সেপ্টেম্বর এই কর্মসূচির উদ্বোধন করবেন দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক গণসচেতনতা তৈরির লক্ষ্যে সর্বাত্মক প্রচার কার্যক্রমের উপর জোর দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মোহসিন কবির বাংলাদেশ বেতার
3: চলতি মাসের শেষ সপ্তাহে এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গু প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলেও জানান তিনি প্রতিমন্ত্রী আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি বলেন ডেঙ্গু মোকাবেলায় সরকারের দুটি লক্ষ্য হল আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুহার কমানো এ লক্ষ্যে ইতিমধ্যে প্রায় 300 চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ের এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে ডেঙ্গু চিকিৎসায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে একই সময় 1463 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দাপ্তরিক যোগাযোগ নথিপত্র ও সার সংক্ষেপে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবীর আগে মহামান্য ও মাননীয় সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে এতে বলা হয় সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন সব দপ্তরের দাপ্তরিক যোগাযোগ নথিপত্র ও সার সংক্ষেপ প্রেরণের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবীর আগে মহামান্য মাননীয় কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি
3: এবারে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করায় তারা ইরানের অপরিশোধিত তেলবাহী পাঁচটি জাহাজ ধ্বংস করেছে আইআরজিসি জানায় জবাবে তাদের বাহিনী দুটি মার্কিন জাহাজ ও আটটি তেল ট্যাঙ্কারের পাশাপাশি হরমুজ প্রণালীর একটি নিষিদ্ধ ও অনিরাপদ এলাকা অতিক্রমের চেষ্টার অভিযোগে আরও দশটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে বিপ্লবী গার্ড আরও জানায় তারা জর্ডানে মার্কিন সেনাদের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তেহরানকে সতর্ক করে বলেছেন মার্কিন নৌ সম্পদের উপর হামলার চেষ্টার প্রতিশোধ হিসেবে ওয়াশিংটন ইরানে তেল ট্যাঙ্কারের উপর হামলা অব্যাহত রাখবে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর উপর ব্রিটিশ সরকার নিষেধাজ্ঞার কথা ঘোষণার পর ইসরায়েল 30 দিনের মধ্যে পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনসুলেট বন্ধ করতে বলেছে ইসরায়েল যুক্তরাজ্যকে দূতাবাস বন্ধের সময়সীমা সম্পর্কে অবহিত করে বলেছে কনসুলেটে কর্মরত ব্রিটিশ কূটনীতিকরা 30 দিনের মধ্যে তাদের কূটনৈতিক মর্যাদা হারাবেন সম্প্রতি নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে বিধ্বংসী বন্যার পর নেপাল জলবায়ু ন্যায় বিচার ও $2 কোটি ক্ষতিপূরণ দাবি করেছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই বিপর্যয় ঘটেছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন 26 আগস্ট একটি পার্বত্য হিমবাহের অংশ ধসে পড়লে পানি ও কাদা নেপালের রাশুয়া ও নুয়াকোট এবং চীনের তিব্বত অঞ্চলে এই বন্যা হয়। খেলার খবর হকি। চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকি প্রতিযোগিতায় বাংলাদেশ গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। আজ নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব একুশ দল 6-0 গোলে হংকংকে পরাজিত করে। আগামীকাল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জাপান নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 2:45 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পাঁচ বছরের মধ্যে কৃষকদের সেচের জন্য সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ তারেক রহমানের। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর, বললেন সিইসি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গের পদবীর আগে মহামান্য ও মাননীয় ব্যবহার না করার নির্দেশ। যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী জাহাজে পাল্টা পাল্টি হামলা। এবং আজ চীনে নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। কাল কোয়ার্টার ফাইনালে জাপানের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হলো।
10: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: FM 90.4।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Nation X Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Rock Nation X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: 15-16 দিন পরে যখন আমি আবার গাড়ি নিয়ে বের হই, অনেকে বাজে প্রস্তাব দেয়, বলে এগুলো করো কিসের জন্য, তুমি তো ভালো মেয়ে,
1: রিক্সা
0: চালাচ্ছ কেন, আমাকে বিয়ে করো, আমার সাথে না হয় একটা রাত থাকো, আমি তোমার সব চাহিদা পূরণ করে দেবো, তোমার যত আশা স্বপ্ন আছে সব কিছু পূরণ করে দেবো, শুধু আমার সাথে থাকো। একটা কথা বলা আছে যে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে।
1: আচ্ছা, আপনার জন্য দোয়া করতে হবে, আপনিও কষ্ট করছেন, মন খারাপ করবেন না। এই কম বয়সে জীবনটা আসলে অনেক বেশি দেখে ফেলেছেন।
2: সুখ দুঃখ হাসি কান্না উত্থান পতন জীবন গল্প সিজন টু, যার শেষটা কেউ জানে না।
1: প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন গল্প সিজন টুতে। জীবন গল্প যার শেষটা কেউ জানে না, এবং সত্যি তাই, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগের দিনও আমার জীবনে এমন কিছু ঘটতে পারে যে আমি আগে জানি না। এই কারণে আমরা বলি যে যার জীবনের যার শেষটা কেউ জানে না। ওকে, এবং নানা রকম গল্প নিয়ে আমরা জীবন গল্পে হাজির হব, এবং আপনারা গত পর্বে একজনের গল্প শুনেছেন, আজকে আরেকজন গেস্ট আসছে এবং অদ্ভুত তার গল্প, এবং আশা করি যে আপনাদের ভালো লাগবে। এবং শুরুতেই জানিয়ে রাখছি, জীবন গল্প সিজন টু নতুনভাবে আবারও শুরু হলো, এবং এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান, এবং এটা আপনাদের দায়িত্ব আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। আপনারা সবাই আসবেন এই অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠানে আসার জন্য খুবই সহজ, কিছুই না, একটা নাম্বার রয়েছে 01841904904, এই নাম্বারে জাস্ট আপনারা SMS করবেন 01841904904, এই নাম্বারে SMS করবেন, প্রথমে লিখবেন জীবন গল্প, কেননা অনেক SMS আসে আমাদের এই নাম্বারে, এই কারণে জীবন গল্পটা আলাদা করতে হবে। আপনারা লিখবেন জীবন গল্প, স্পেস দিয়ে আপনার নাম, তারপর আপনার বয়স, তারপর আপনার লোকেশন লিখে পাঠিয়ে দিবেন 01841904904 এই নাম্বারে, এবং আশা করছি যে আপনার গল্পের অপেক্ষা রইলাম, আপনারা এসে গল্প করবেন। আজকে আমাদের যে গেস্ট রয়েছে তার মুখ থেকে আমরা গল্প শুনব, আর এখন দেখে ওর সাথে কথা বলার আগে আপনারা একটু চিন্তা করুন যে ওর চুলের কাটিং, হেয়ার স্টাইল সব কিছু দেখে যে ও কি আসলে ছেলে না মেয়ে আমি বুঝতে পারছি না এখনো, এগুলো আজকে রিভিল করব আমরা এই গল্পের মাধ্যমে। ওকে, আজকে আমাদের গেস্টের নাম হচ্ছে লিমা। লিমা, কেমন আছেন আপনি?
0: জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়াই।
1: আচ্ছা, ওকে, আপনি মাইক্রোফোনের দিকে তাকিয়ে কথা বলবেন। আর এই রেডিওতে এসে কেমন লাগছে?
0: অনেক ভালো লাগতেছে।
1: কখনো রেডিওতে কথা বলেছেন আগে?
0: না, বলি নাই, আজকে জীবনের ফার্স্ট।
1: আজকে জীবনের প্রথম আপনি?
0: জি।
1: আপনার জীবনের একটা স্মরণীয় দিন আজকে যে রেডিওতে কথা বলছেন, অনেক দর্শক, লাখ লাখ শ্রোতা আপনাকে দেখবে।
0: জি।
1: ওকে, আমরা শুরু করি। লিমারা, লিমার কি বাবা মা বেঁচে আছে?
0: বাবা মা আছে, কিন্তু সেপারেট, মানে প্রথমে আমার মার অ্যাফেয়ার ছিল, অ্যাফেয়ার থাকার পরে আমার মা অন্য জায়গায় গিয়ে বিয়ে পড়ে,
1: মানে প্রথমে বিয়ে হয়েছে সেই ঘরে আপনি হয়েছেন?
0: হ্যাঁ, আমি তার প্রথম ঘরের সন্তান, কিন্তু মনে করেন যে আমার বাবারে ছেড়ে অন্য ছেলেটে বিয়ে করতে করার কারণে মনে করেন যে এখন দুজন আলাদা। পরে আমার বাবাও প্রতিবন্ধী মানুষ, এখন কি করবে, লাস্টে আমার বাবাও বিয়ে করে এখন সংসার করতেছে, মানে দুজনে আলাদা আর কি।
1: আচ্ছা, এই আলাদা, আপনার বয়স কত ছিল তখন?
0: বয়স তখন এই আমার বিয়ে হওয়ার পরেই, মানে আমার মেয়ে হওয়ার পরেই এগুলা হয়েছে,
1: এই ঘটনা হয়েছে।
0: জি।
1: আচ্ছা, আপনার এখন বয়স কত চলছে?
0: এখন আমার বয়স চলতেছে 22।
1: আচ্ছা, 22 বছরে আপনি জীবনটাকে অনেক দূর দেখেছেন, মানে এত স্ট্রাগল, এই গল্পগুলো তো অবশ্যই শুনবো। আর আপনি তাহলে আপনার বিয়ের পরে আপনার মা চলে যায় অন্য জায়গায়, না?
0: আমার মেয়ে হওয়ার পরে,
1: মেয়ে হওয়ার
0: জন্ম নেওয়ার পরে।
1: আচ্ছা, এখন কি মায়ের সাথে যোগাযোগ আছে?
0: থাকে মাঝে মধ্যে, যখন দরকার পড়ে বা কোনো টাকা পয়সার সমস্যা হয় তখন আমারে ফোন করে, বা মানে যখন মানে কারো যদি আমার হেল্প লাগে, যখন দেখতেছে যে কারোর কাছে কিছু পাইতেছে না, টাকা পয়সা পাইতেছে না, যে একজনরে বললে তো ঠিক পাবেই, যেভাবেই হোক ম্যানেজ করে দিবে, সুদের উপর হোক বা অন্য কোনো ভাবে হোক, টাকা তো ম্যানেজ করে দিবেই। এই জন্য করে মনে করেন যে তখন বিপদে পড়ে আমার কাছে আসে, বিপদ যখন ছেড়ে যায় তখন আমারে আর চেনে না কেউ।
1: ওকে, আর আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে?
0: বিয়ে হয়েছিল 17 বছরে।
1: অনেক কম বয়সে, 17 বছর বয়সে আপনি বিয়ে করেছেন, তা এটা কি প্রেম করে বিয়ে করেছিলেন?
0: না না, আমার বাবা অ্যাক্সিডেন্ট করছিল, মানে ফুল ঘটনাটা আপনাকে বলি, মানে আমাদের গ্রামে কিছু ঋণ ছিল, ঋণ থাকার কারণে আমার ফ্যামিলি সহ আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নাই, তো আমার একটা মানে সৎ ভাই ওই আমার বাবা অ্যাক্সিডেন্ট করার ভিতরে বের হয়েছে আর কি, যেহেতু আপনাদের কোনো ছেলে নাই, আমি আপনাদের হইলো ধর্ম ছেলে হইতে চাই, তো ঠিক আছে, যেহেতু আমাদেরও ভাই নাই, আমার বাবা মারও হইলো মানে ছেলে সন্তান নাই, তো এই জন্য করে আর কি ধর্ম ভাই বানাইছিল। তো আমার বাবা অ্যাক্সিডেন্ট করার পরে হাত কাটে ফেল দেওয়া লাগছে, এটা মনে করেন যে এই যে এত
1: অ্যাক্সিডেন্টটা কিসে হয়েছিল?
0: ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার,
1: উনি ড্রাইভার ছিল
0: জি, এখনো ওই মানে এই অবস্থায় এখনো গাড়ি চালাই।
1: ওই ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্টে তার হাত কেটে ফেলতে হয়
0: জি।
1: আচ্ছা, তারপরে?
0: তারপরে পায়ের ভেতর রড দিছে, দেওয়ার পরে মনে করেন যে
1: অনেক বড় অ্যাক্সিডেন্ট হাতেও হয়েছিল পায়ও
0: জি, মানে ডান সাইডের উপর দিয়ে মাইক্রো গেছিল আর কি।
1: আচ্ছা আচ্ছা,
0: রংপুর পীরগঞ্জে।
1: আচ্ছা,
0: তো এটা হওয়ার পরে আমরা তো তখন ঢাকায় ছিলাম, ঢাকা থেকে যখন আমরা আবার দেখতে গেছি যে আমরা শিওর হইতাম না, মানে হইছিলাম না আর কি, আমরা কাজে ছিলাম, আমার বাবা রাগারাগি করে দুই দিন আগে রাগারাগি করে রাতে রাগারাগি করে গ্রামে গেছে আর কি। তো হঠাৎ করে এই কথা শুনি যে আব্বু নাকি অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমরা বিশ্বাস করি নাই। পরে অনেকক্ষণ যাওয়ার পরে যখন আমি কথা বললাম বাড়িতে আমার দাদির সাথে বা দাদুর সাথে, তখন মানে কনফার্ম হয়ে আমরা গ্রামে গেছি। যাওয়ার পরে তো যত টাকা মানে শর্টকাটে বলি আর কি, যে যত টাকা লাগছে ওই ছেলেটা দিছে, মানে যে আমার হাজবেন্ড আর কি,
1: উনি যে চেয়েছিল আপনাকে বিয়ে করতে আগে,
0: তো উনি দিছে। তো দেওয়ার পরে আমার বাবা যখন সুস্থ হয়ে গেছে, সুস্থ হওয়ার পরে মানে জিয়ারুল মেডিকেল থেকে বাসায় এলো, ইলিশ করে নিয়ে আসছে আর কি। নিয়ে আসার এক সপ্তাহ পরে এখন মানে বলতেছে যে আমার এতগুলো টাকা গেছে, দুই তিন লাখ টাকা গেছে, এই টাকা এখন দিব কে?
1: ছেলে বলতেছে।
0: হ্যাঁ, তো তখন আমি বলতেছি যে কেন, আপনি তো ধর্ম বাপ বানাইছেন, ধর্ম বোন বানাইছেন, মা বানাইছেন, তাহলে বাপ মায়ের কাছ থেকে ওইভাবে টাকা চাই? হপাই মাত্র তো সুস্থ হয়ে আসলো মানুষটা, আর তাতেই আপনি টাকা টাকা করতেছেন, টাকা টাকা করবো না, আমার কি টাকা কি গাছে ফলাই? আমি গাছে ফলাই না, মানে তাহলে দিছেন কেন? তাহলে ওই টাইমে মানে বিপদে আগে আসছেন কেন? তো তখন বলে যে ওইগুলো আমি করছি করছি, এখন আমি আর কিছু করতে পারবো না, আমার টাকা আমার ফেরত দে, নাহলে আমার বিয়া কর। ফার্স্ট আমার বাবা মারে প্রস্তাবটা দিছে, কিন্তু আমার বাবা মা আমার মতামত ছাড়া তো বিয়ে দেবে না। পরে লাস্টে বাধ্য হয়ে আমার হইল মানে বগুড়া জসকোটে নিয়ে গেছে আর কি। জসকোটে নিয়ে গিয়ে মানে আমার জন্ম নিবন্ধন আগে আমার আমার মার সাথে তার হলো মানে সম্পর্ক আছে আর কি, মানে ওইভাবেও পরকীয় সম্পর্ক আছে। আমার মায়া এমন একটা জঘন্য মানুষ, ওর বিষয়ে কথা বলতে চাইলে মানে মুখ দিয়ে হাজারবার থুতু হয়ে যাইব, ফেরত দে নাহলে আমার বিয়া কর। ফার্স্ট আমার বাবা মারে প্রস্তাবটা দিছে, কিন্তু আমার বাবা মা আমার মতামত ছাড়া তো বিয়ে দেবে না। পরে লাস্টে বাধ্য হয়ে আমার হইল মানে বগুড়া জসকোটে নিয়ে গেছে আর কি। জসকোটে নিয়ে গিয়ে মানে আমার জন্ম নিবন্ধন আগে আমার আমার মার সাথে তার হলো মানে সম্পর্ক আছে আর কি, মানে ওইভাবেও পরকীয় সম্পর্ক আছে। আমার মায়া এমন একটা জঘন্য মানুষ, ওর বিষয়ে কথা বলতে চাইলে মানে মুখ দিয়ে হাজারবার থুতু হয়ে যাইব।
1: আরেকটা অনুষ্ঠান করতে হবে এরকম মায়ের গল্প বলতে গেলে
0: জি।
1: আচ্ছা।

0: যখন আমার সাথে বিয়ে হয়েছে আমার তখন 17 বছর, ওনার বয়স হইল 34 বছর।
1: অনেক ডিফারেন্স।
0: জি, তো বিয়ে হওয়ার যেদিন বিয়ে হয়েছে ওদিন আমি ঢাকাতে ব্যাক করে আসছি, মানে কোনো একটা অজুহাত দিয়ে আমি ঢাকাতে আসছি আর কি। আসার পরে তার সাথে আমি কোনো যোগাযোগ রাখি না, মানে সবকিছু বিচ্ছিন্ন, যে জায়গায় ছিলাম ওই জায়গাতেও ছিলাম না, পরে অন্য জায়গায় গেছি, আমার ফ্রেন্ডের বাসায় গেছি, খালার বাসায় গেছি, মানে যার যার বাসায় পারছি নিজে বাসার জন্য করে সব জায়গাতেই গিয়ে থাকছি। থাকার পরে যখন লাস্টে দেখলাম যে না, এরকম করে হইতেছে না, আমার বাসায় যাইতে হইব, মানুষের বাড়িতে কয়দিন থাকবো, মানুষ আজকে না হয় ভালোবাসা দেখাইতেছে, যখন আমার কাছে কিছুই থাকবে না তখন ভালোবাসা দেখাইব কই থেকে। তো এইটা মনে করে আমি গ্রামের বাসায় গেছি। যাওয়ার পরে মানে আমার একটু শরীর খারাপ ছিল, তো তখন মনে করেন যে আমার মায়ে, আমার মায়ে জোর কইরা আমার রুমে আমার জামাইরে ঢুকাই দিছে আর কি। ঢুকাই দেওয়ার পরে তো তখন তো মনে করেন যে সবকিছু শেষ হয়ে গেল, এখন আমি
1: তখন তো বিয়ে হয়ে গেছে।
0: জি,
1: আচ্ছা, এটা তো অন্যায় না, বিয়ে হয়ে গেছে, আপনার স্বামী আপনার সাথে আছে।
0: তারপরে আমি যখন মানে নিজে একটা চিন্তা ভাবনা করে ভাবলাম পরের দিন যে যাই হোক, আল্লাহ যেটা কপালে লিখে রাখছে ওটাই হবে, এটা ছাড়া তো উপায় নাই, যেহেতু একটা ভুল করে ফেলাইছি, যাই হোক এরকম করে সংসার করে খাবো। পরবর্তীতে মানে 2 মাস থাকছে আমার সাথে, মানে ভালোভাবেই ছিল আর কি। 2 মাস পরে ওনার দেখি মানে ব্যবহার চেঞ্জ, মানে অন্য জায়গায় সম্পর্ক, অন্য জায়গায় সম্পর্ক বলতে আমার নিজের আপন খালাতো বোন ছিল, তো ওর সাথে সম্পর্ক ছিল, আমি মানে একটু একটু আন্দাজ করতে পারছি আর কি, কারণ আমার আগেও কিন্তু তার 3টা বউ আছে।
1: ও, আপনি জানতেন না এগুলো?
0: না, এগুলো আমি কিচ্ছুই জানতাম না। এবং ওনার একটা যে মেয়ে আছে আমার বয়সী, সেম বয়সী, আর একটা ছেলেও আছে, একটা ছেলে, একটা মেয়ে বড় বউয়ের পক্ষে আর দ্বিতীয় বউয়ের পক্ষে একটা ছেলে, আর তৃতীয় বউয়ের পক্ষের একটা হইল, 2টা না 3টা এরকম হইব আর কি, অতটা জানি না।
1: মানে তার চরিত্র ভালো না আর কি, সে এতগুলো বিয়ে করেছে।
0: হ্যাঁ, এই যে এত কিছু হয়ে যাওয়ার পরে আমার মেয়ে যে হইছে, 3 মাসের বাচ্চা নিয়ে আমি যে ঢাকা শহরে আসছি, ঢাকা শহরে আসার 1 সপ্তাহ যায় নাই আমার বাপে আমার ফোন দিয়া কয় যে মা তুই গেছস, ভালোই করছস, আমি কে কি হইছে, তুই যদি পালাই না যাইতি তাহলে তোরে এতদিন কি করে খাইতো, তুই বুঝতেও পারতি না। আমার মেয়ের উপর টার্গেট ছিল, আমার জামাইয়ের টার্গেট ছিল, মানে আমার মেয়ের অন্য জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করে দিব।
1: ও মাই গড,
0: এরকম।
1: আচ্ছা,
0: এরকম আমি অনেকজনের কাছ থেকে শুনছি আর কি। তো এই ভয়ে আমি কারো কাছে আমার মেয়ের দিতাম না, সবসময় আমি নিয়ে থাকতাম। যে আমি যদি টয়লেটে যাইতাম, টয়লেটেও লগে করে নিয়ে যাইতাম মেয়েরে, তো কখনো কাছছাড়া করতাম না। তো এগুলো যাওয়ার পরে অনেক কষ্টে স্যাক্রিফাইস কইরা আমি ঢাকাতে আসছি। 3 মাসের বাচ্চা নিয়ে আসার পরে আমি শুনি যে উনি বিয়ে করছে, তাও আবার যার সাথে, মানে আমি যেটা সন্দেহ করছিলাম তার সাথে, আমার খালাতো বোনের সাথেই বিয়ে করছে। তো আমার বাবা কইতাছে যে ওর বড় বউ ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে তুই গেছস, ভালো আছস, আপনার মেয়ে গেছে, আপনার মেয়ে তো অনেক ভালোই আছে, আমাদের শুধু দুঃখ, আমাদের দুঃখ কোনোদিন ফুরাইব না। এখনো ওনার বড় বউ আমার কাছে ফোন দেয়, মাঝে মাঝে ফোন দিয়ে কন্ট্যাক্ট রাখে আর কি, মেয়ের খোঁজ খবর নেই। তারপরে মনে করেন যে আমি একটা মানে 3 মাসের কাটা সিজন নিয়ে আমি কাজে ঢুকলাম ছুটকি কারখানায়, বেতন 6,000 টাকা মাসে।
1: আচ্ছা,
0: তো ঢোকার পরে ওখানে অনেক শুটকির মানে পচা গন্ধ, এত
1: গন্ধ।
0: এটা এই যে বৌবাজার, বৌবাজার ঢালে,
1: মানে বৌবাজার তো অনেক জায়গায় আছে ঢাকা শহরে, কোন জায়গায়?
0: এই হলো হাজারীবাগ বৌবাজার,
1: হাজারীবাজার, হাজারীবাগ বৌবাজার। হ্যাঁ,
0: আমার একটা ফ্রেন্ড ছিল নাম সুরাইয়া, ওর কাছে ছিল, ওর কাছে রাইখা যাইতাম যে তাহলে দেখ, যেহেতু তুই কোনো কাজকাম করতে পারবি না, কিছু করতে পারবি না, তাহলে আমি কাজকাম করি, তুই শুধু আমার মেয়ের দিকে দেখ, তোর কিচ্ছু করতে হবে না, দরকার হলে তোর শরীরের কাপড় পর্যন্ত আমি দিয়া দেবো, তোর রান্না বান্না যা করা লাগে সবকিছু, এভরিথিং সবকিছু আমি করবো, তোর কিচ্ছু করতে হবে না, তুই শুধু আমার মেয়ের দেখে রাখবি। কয় আচ্ছা ঠিক আছে, ওই দেখছে আল্লাহর রহমতে 2টা বছর মানুষ করে দিছে মেয়েরে, দরপর অন্য জায়গায় সম্পর্ক হয়েছে, ওই জায়গায় বিয়ে করে চলে গেছে। এখন বর্তমানে আমার সৎ বোন আছে, এখন আমার সৎ বোন আমার মেয়ের দেখাশোনা করে আর কি। তো যাওয়ার পরে আমি মানে ওইখানে গন্ধর জ্বালায় আমি আর কাজ করতে পারি না। পরে আয়সা অটো রিক্সা নিলাম, যে অনেক মেয়ে তো দেখি যে রোডে ঘাটে হিজাব টিজাব পরে অটো রিক্সা চালায়, তো আমি

0: ভাবলাম যে
1: ওই সুটকির দোকানে চাকরিটা ছেড়ে দিলেন।
0: জি,
1: ওটা ছাড়লেন কেন?
0: গন্ধ
1: পচা
0: গন্ধ না, এই জন্য। আর কাটা তো, কাটার গন্ধ অনেক বেশি। তো তারপরে আমি অটো রিক্সা নিয়ে বের হইলাম, হিজাব টিজাব পইরা। বের হওয়ার পরে আমি মানে বেশ কয়েকদিন ভালোই গেল, 15-16 দিন মতো ভালোই গেল, কেউ কোনো ডিস্টার্ব করলো না, কিছু করলো না, স্বাভাবিক।
1: আপনার তখন চুল টুল বড় ছিল মেয়েদের মতো?
0: আমি হিজাব পরে গাড়ি চালাইতাম। তো তারপরে আমি যখন 15-16 দিন পরে যখন আমি আবার গাড়ি নিয়ে বের হই, অনেকে বাজে প্রস্তাব দেয়, বলে এগুলো করো কিসের জন্য, তুমি তো ভালো মেয়ে, রিক্সা চালাচ্ছ কেন, আমাকে বিয়ে করো, আমার সাথে না হয় একটা রাত থাকো, আমি তোমার সব চাহিদা পূরণ করে দেবো, তোমার যত আশা স্বপ্ন আছে সব কিছু পূরণ করে দেবো, শুধু আমার সাথে থাকো। মানে একটা ছেলে মানুষ কতটা মানে খারাপ হইলে এগুলো কথা বলে আর কি। আমি কিন্তু এই যে কিছুদিন আগে 18 মাসের বাচ্চারে ধর্ষণ করছে
1: দেখলাম তো পত্রপত্রিকায় দেখি সব।
0: তো এইরকম মনে করেন যে আমি বলছি যে দেখেন আমার একটা মেয়ে আছে, আর আমি চাই না আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করতে, আর আমার মেয়ে যাতে ইতিম না হোক, কারণ আমি তো একটা ইতিম হইছি, কারণ বাপে এক জায়গায় মায়ে এক জায়গায়, না পারি বাপের ভালোবাসা পাইতে, না পারি মায়ের ভালোবাসা পাইতে। আমি চাই না যে আমার মেয়ে এরকম হোক, আমি চাই যে আমার মেয়ে আমার কাছেই থাক, একদম মানে ভালোভাবে যাতে মানুষ হয় আর কি, মানুষ যাতে বলতে পারে যে দেখ বাপ ছাড়াও হইলেও মেয়ে মানুষ করছে, কত হ্যাঁ কত আদব কায়দা, কত কি মানে কত ভালোভাবে মানুষ করছে, বাপ ছাড়াও মানুষ করা যায়, এরকম আমি এরকমটাই ভাবে আসছি আর কি আগে থেকে। যেহেতু আজকে হইলেও ওর সাথে আমার সম্পর্ক থাকবে না, কালকে হলেও থাকবে না। তো তারপরে আমি যখন গাড়ি ওগুলো বাদ গেল, যাওয়ার পরে আমি আবার বাসায় আসে আমার দুলা ভাইরে কইলাম যে ভাইয়া এই ঘটনা, আমার বোন আর দুলা ভাই এখানে থাকতো, আমার বড় বোন আর হলো বড় বোনের জামাই, ওর দুইটা মেয়ে, একটা মেয়ে একটা ছেলে। তো দুলা ভাইরে বললাম যে ভাইয়া দেখেন এইরকম তো হইতেছে, এখন সামনে রুম ভাড়াও আইছে, মাসের ভাড়া দিতে হইব, তাহলে এখন কি করব। কয় তোর তো তাইলে এগুলো চাকরি ছাড়া তো আর তো কোনো উপায় নাই, তাহলে তুই একটা কাজ কর, ছেলেদের গেট আপে মানে চুল টুল কাট, কাইটা গাড়ি ঘুড়ি চালা, দেখ আল্লাহর রহমতে যদি সংসারটা চালাইতে পারিস। আমি ঠিক আছে।
1: আচ্ছা, আমি এই জায়গায় একটু থামি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমি শুনছিলাম এবং আপনারাও দেখছেন যে আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম যে লিমা আসলে একজন মেয়ে, এবং তার জীবনের এই বাস্তবতা এবং জীবনের বেঁচে থাকার তাগিদে লিমা ছেলেদের পোশাক, ছেলেদের বেশভূষা ধারণ করেন, এরকম নানা রকম প্রস্তাব দিত যখন মেয়েরা, মেয়ে হিসেবে যখন সে এরকম রিক্সা চালাতো, তারপর সে ছেলেদের মতো চুল কাটে এবং তার ড্রেস আপ দেখতে পাচ্ছেন, সে ছেলে সেজে তারপর সে তার জীবন সংগ্রামকে এগিয়ে নিয়ে যায়। আপনারা দেখছেন জীবন গল্প সিজন 2। এই গল্পের আসলে শেষ নেই, যার শেষটা কেউ জানে না। লিমার মুখে শুনলেন এবং তার যে কষ্টের কথাগুলো, তার বাবা মার বিচ্ছেদ কিংবা দারিদ্রতা, তার বাবার অ্যাক্সিডেন্ট, তারপর যেই লোকটা সাহায্য করেছিল, মানুষ সাহায্যের জন্য হাত বাড়ায়, সে টাকা পয়সা দিয়ে তখন সে তাকে বিয়ে করতে চাইল, তারপরও দেখা গেল যে সে আগেও অনেকগুলো বিয়ে করেছে। তো এইভাবে এই মেয়েটার জীবনটাকে একদম ছন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তারপরে লিমার বেঁচে থাকার গল্পগুলো আমরা শুনছি। লিমা তারপর বলেন, তারপর কি হলো? ওই
0: তারপরে আপনার আমি আবার হলে তখন পায়ের রিক্সা নিছি, কারণ
1: পায়ের রিক্সা,
0: হ্যাঁ, কারণ আমার তো মেল আইডি কার্ড আছে, ছেলে তো ভোটার আইডি কার্ড নাই। তো এখন যদি আমি একটা ইয়েতেও যাই, মানে গ্যারেজেও যাই গাড়ি নিতে, তাহলে বলবে আইডি কার্ড দাও জামিনদারকে, হ্যান ত্যান মানে অনেক কিছু প্রশ্ন করে। একটা গাড়ি যদি নেই, জামিনদার তো অবশ্যই নেবে, যদি হারাই দেয় তাহলে কারে ধরবে। তো এই জন্য আমি পায়ের রিক্সা নিছি।
1: আচ্ছা,
0: তখন আমার 3 মাসের কাটা সেলাই,
1: সিজার।
0: তো ওই অবস্থায় আমি পায়ের রিক্সা চালাইছি টানা 2 বছর। চালানোর পরে কোনো ঝামেলা হয় নাই, কোনো সমস্যা হয় নাই, কিচ্ছু হয় নাই, আল্লাহর রহমতে ভালো হয়েছিলাম। তারপরে এই যে 1 বছর হইলে অটো রিক্সা চালাইতেছি, আল্লাহর রহমতে কিচ্ছু হয় নাই। কিন্তু এই যে এই দিনকা আমার গাড়িটা ট্রাফিক পুলিশে ধরছে, ধরার পরে সাংবাদিক আইসা ভিডিও করছে, এটা ভাইরাল হওয়ার পরে আমার এই অবস্থা।
1: ফেসবুকে দেখলাম আমি আপনার
0: ইয়াটা। হ্যাঁ হ্যাঁ,
1: আপনাকে আমার আগে আর কেউ ফোন দিয়েছিল যে আপনাকে কেউ অন্য কোনো রেডিও কিংবা টিভি থেকে আপনাকে কিছু বলেনি? ভাইরাল হওয়ার পরে কিন্তু অনেক কমেন্ট দেখলাম যে অনেকে অনেক কথা বলেছে, না
0: কথা বলছে এবাদে আপনার, কিছু মানুষ সাহায্য করছে, সকল খবর উনি যে ভিডিওটা করছে, ওনার যে পেজটা, ওনার মাধ্যমে যাই হোক অল্প কিছু টাকা পাইছি, 15-16 হাজারের মতো পাইছি, মানে বিকাশ নাম্বারটা আমার দিয়ে রাখছে আর কি, দেওয়াতে অনেকে অনেক সাহায্য করছে, কিন্তু বাদ বাকি যেগুলো করছে তাদের মাধ্যমে আমি কানা পয়সাও পাই নাই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, লিমার কাহিনী শুনছি আমরা, লিমার এখন এখন কি করছেন, এখন কি আপনি রিকশা চালাচ্ছেন?
0: না, ভাইরাল হওয়ার পর তো আমি গাড়ি নিয়ে রোডঘাটে বের হতে পারতেছিলাম।
1: কারণটা কি, মানে কি
0: কারণটা? এই যে রোডঘাটে বের হইলে অনেক পোলাপাইন তাকায় থাকে যে দেখ এতদিন এই মেয়ে হয়ে ছেলে সেজে আসিল,
1: মানে এটা জেনে গেছে সব। কোন জায়গায় আপনি?
0: আমি থাকি রায়েরবাজার বারুইখালি।
1: বারুইখালি, আর আপনি রিকশাটা চালান কোন এলাকায়?
0: রিক্সাটা আমি আর যখন যেদিকে ভাড়া পাই সেদিকে, গুলিস্তান পর্যন্ত যাই, মানে গাবতলি সব দিকে যাই আর কি।
1: কিন্তু আর বাসা হচ্ছে কিভাবে চলে এখন এই ঘর ভাড়া এগুলো দিয়ে
0: চলে? বলতে এই মাসে রুম ভাড়া তো পেট করে দিছি, এই যে মানুষের যে সাহায্য
1: করছে
0: এই মাধ্যমে আমার রুম ভাড়া 4,000 টাকা রুম ভাড়া দিছি। তারপরে আমার বড় বোন এই জায়গায় আমার এক জায়গায় ছিলাম আর কি, উনি পালাই গেছে বাসা ছাইরা, এখন বাড়িওয়ালা এসে আমারে ধরছে, যেহেতু যে তোর বোন, তোর বোন গেছে এখন তাহলে তুই রুম ভাড়া দিবি, এইটার জন্য করে যে জায়গায় 5,000 টাকা রুম ভাড়া ওই জায়গায় আমার 10,000 টাকা জরিমানা দিতে হইছে।
1: আচ্ছা,
0: কারণ আমার দুলা ভাইয়ের একটাই খারাপ অভ্যাস ছিল কি, ইয়াবা বিক্রি করে, গাঁজা বিক্রি করে।
1: আচ্ছা আচ্ছা,
0: এগুলো আর সে যে পালাই গেছে, যাওয়ার পরে ভালো কি মন্দ, আঙ্কেল আমার এই সমস্যা হয়েছে, আমি এই জন্য আইসি, আমি যাবো না বা টাকা একদিন পর দেবো বা 6 মাস পর দেবো, এরকম কথা আছে না? কিন্তু আমার দুলা ভাই ডাইরেক্ট গালাগালি করছে।
1: আচ্ছা,
0: গালাগালি করার কারণে আমার এই যে বাড়িওয়ালা আঙ্কেল উনি রেগে গেছে আর কি, যে আমার টাকা লাগবে না, আমারে অরে আয়না দে, অরে আয়না দে, না হলে আমারে 10,000 টাকা দিতে হবে।
1: আর বাবা মা তো, মা তো আলাদা হয়ে গেল, সে কই থাকে, যোগাযোগ আছে?
0: আছে যোগাযোগ, আমি বাড়িতে গেছিলাম কিছুদিন আগে।
1: আচ্ছা আচ্ছা, রংপুরে?
0: বগুড়ায়।
1: বগুড়াতে?
0: জি, শিবগঞ্জ থানা।
1: আর বাবার কি অবস্থা?
0: বাবার বাসায় উঠছিলাম, মার বাসায় উঠি নাই, সৎ বাবা দেখতে পারে না। আর সৎ মা যাই হোক একটু একটু দেখতে পারে, মানে যেখানে যখন খরচ পাতি দেবো সেখানে ভালোবাসা পাবো, টাকা হলে ভালোবাসা আছে, টাকা না হলে ভালোবাসা নাই।
1: জীবন গল্প আসলে অদ্ভুত, ওই যে বলি না যে যার শেষটা কেউ জানে না, কি অদ্ভুত তার গল্প, লিমার গল্প আমরা শুনছি। এখন খুব একটা কষ্টের মধ্যে তার জীবন যাপন করছে। আর লিমার বয়স, মেয়ের বয়সটা কত এখন?
0: 4 বছর।
1: 4 বছর হয়ে গেছে বাচ্চার, না? ওকে, আর লিমার কথা শুনে আমার মনে হচ্ছে যে আপনি লেখাপড়া কিছু করেছেন মনে হয়, নাকি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন?
0: এসএসসি পরীক্ষা দেই না, মানে
1: ক্লাস 10 পর্যন্ত পড়ে ফেলছি। এটা কি বিয়ের পরে পড়েছেন? বিয়ের আগে, ওই যে 17 বছর তখন আপনি পড়ছেন, না?
0: আমি তো মনে করেন ছোটবেলা থেকে কাজ করতেই আছি, যখন ক্লাস 5 এ পড়ি তখন মনে করেন যে আমার বড় বোনের, আমার নিজের আপন খালাতো ভাইরে দিয়ে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে ওখানে কিছু একটা ঝামেলার কারণে ডিভোর্স হয়ে যায় আর কি। তো সেখানে আমার এই দোষারোপ করছিল আমার বাবা মা, যে আমার জন্য নাকি আমার বোন তার সংসার ভাঙছে, তো এই জন্য আমার শাস্তি দেওয়ার জন্য আমার করলো কি, আমার বোনের লগে আমার জুত মেলে, সুতলিন মেলে কাছে কাজে ঢুকাই দিল, বস্তার মানে সুতলি বস্তা আছে না, স্প্রিং মেলে, স্প্রিং মেলে কাজ করছি। এই ছোটবেলা থেকে আমি কাজ করতে আছি এখন পর্যন্ত, জীবনে সুখী জিনিস পাইলাম না।
1: আপনারা দেখছেন জীবন গল্প সিজন 2 ঢাকা FM 90.4 এ। আপনারা এই গল্প দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল ঢাকা FM 90.4 এ, এবং ফ্রিকোয়েন্সি তো শুনতে পাবেন 90.4 যে ফ্রিকোয়েন্সি রয়েছে প্রতি বুধবার রাত 11টায়, এবং ফেসবুকেও আপনারা এই গল্প আপনারা দেখছেন এবং আগামী পর্বগুলোও দেখবেন। ফেসবুকও খুব সহজ, আপনাদের জাস্ট সার্চে গিয়ে লিখবেন আই লাভ ঢাকা FM, লিখলে আমাদের ঢাকা FM এর পেজটা পেয়ে যাবেন। এবং আমাদের এই গল্পগুলো আশা করি যে আপনারা ইউটিউব, ফেসবুক যেখানে রয়েছে শেয়ার করে আপনার আরও প্রিয়জন বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিবেন, যাতে এই লিমার গল্পটা আরও অনেকের কাছে পৌঁছে যায় এবং তার এই কষ্টের গল্প আরও অনেকে শুনতে পারে, এবং এখান থেকেও আমাদের অনেক শিক্ষণীয় অনেক কিছু লেসন রয়েছে নেওয়ার। আর লিমা এখন একদমই বেকার, আজকে স্টুডিওতে এসছে, সে তার রিক্সাও চালাতে পারছে না এই ভাইরাল হয়ে যাওয়ার পর, তারপর অনেকেই নানা রকম কথা বলে। আচ্ছা লিমা, এখন এখন আপনার কী করার ইচ্ছা তাহলে? এখন আপনি কি করবেন? আপনার কি দোকান কিংবা কোনো, আপনি ক্লাস টেন পর্যন্ত পড়েছেন, তা এখন আপনার চাওয়াটা কি আমাদের বলেন?
0: এখন যদি একটা ছোটখাটো দোকান, মুদিখানার দোকান বা মানে ফুডকার্ট এরকম একটা যদি দোকান হইতো তাহলে ভালো হইতো।
1: ফুডকার্ট করলে আপনি কি চালাতে পারবেন? আপনি রান্না বান্না জানেন কিছু?
0: জি, আমি রান্না বান্না ইনশাআল্লাহ সবকিছুই জানি।
1: আচ্ছা, আপনি কি বানাবেন ফুডকার্টে বিক্রি করলে?
0: ফুডকার্টে বার্গার, পিৎজা এগুলো সবকিছু পারি, তারপরে রসমালাই যত যা আছে সব।
1: এগুলো শিখেছেন কোথায়?
0: এগুলো আমি আগে ছোটবেলা থেকে আর কি, আমার বড় অভ্যাস ছিল ইউটিউব দেখে দেখে রান্না করে বাবা মারে খাওয়ানো।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ, তারপর থেকে আমি সবকিছুতেই সাকসেস।
1: আচ্ছা, আপনি কানবেন না, আমার খারাপ লাগে, আপনার কষ্টের কথা বুঝতে পারছি, আমরা দর্শকরাও জিনিসটা অনুধাবন করছে। জীবনটা এমন, আসলে এক একজনের জীবন এক এক রকম। আমরা এত ভালো থাকার পরও আমাদের কত আক্ষেপ, কত অনুশোচনা যে এটা নেই ওটা নেই। দেখেন, লিমার আসলে কেউই নেই, মানে বাবা থেকেও নেই, একজন পঙ্গু মানুষ, মাও নেই, মাও আছে, সেও চলে গেছে, একটা বাচ্চা নিয়ে কষ্ট করছে, তার হাজবেন্ড চলে গেছে। আচ্ছা, হাজবেন্ডের সাথে কি আপনি ডিভোর্স হয়েছে?
0: না, হয় নাই।
1: এখন ডিভোর্স নাই?
0: না।
1: এখন ওই কাবিন করেছিল কত টাকা?
0: 2 লাখ টাকা। 2 লাখ করছে 50,000 টাকা, মানে নগদ বাবদ।
1: হ্যাঁ,
0: নগদ বাবদ ধরছে, আর হইলো নাকফুল ধরছে আর কি। কিন্তু আমার জানা মতে আমার একটা টাকাও দেয় না, নাকফুলও দেয় নাই,
1: কিছুই দেয় নাই।
0: হ্যাঁ, শুধু ওই যে আমার বাবার অপারেশনের ভিতর টাকা দিচ্ছে ওটাই।
1: ও, সে তো আসলে আপনাকে এক মানে ব্ল্যাকমেইল না, মানে সে একটা কাজ, একটা টাকার বিনিময়ে সে আপনাকে বিয়ে করলো, যে আমি ওই টাকাটা দিয়েছি, আমাকে বিয়ে করো, তাই না?
0: এরকম।
1: আচ্ছা, এখন সে আপনাকে ডিভোর্স দিচ্ছে না কেন, ওই টাকা দেওয়ার ভয়ে?
0: সম্ভবত, এবার তো বাসায় গেছিলাম, আমার বাবারে এখানে আলাদা ভাবে ডাকছিল আর কি, আমি, আমার বাবা, আমার সৎ মা, আমার মেয়ে, আমরা গেছি মস্তান ঘুরতে আর কি, মানে যাদের ঘর দেখতে গেছি, অনেকদিন পর গেছি, 3 বছর পর। তো তখন আমার বাবারে ফোন দিছে, উনি দেওয়ার পরে বলে যে আব্বু আমার সাথে একটু আলাদা দেখা করেন। তো পরে আব্বুরে বললাম যে ঠিক আছে, যাওয়ার দরকার নাই, ওই যে না ইচ্ছা অনেক জায়গা, ওর সাথে কথা করার দরকার নাই, সম্পর্কের দরকার নাই। বলে যে না, দেখি কি বলে, মানুষ তো একটা কথা যদি ডাকছে ওই জায়গায় যদি না যাই তাহলে কইব যে দেখ ভাব বাইরে গেছে বা ইয়ে বাইরে গেছে।
1: সে আপনার বাচ্চার খবর না এখনো?
0: না,
1: বাচ্চা কোনো খবর নাই না, কোনো ভরণ পোষণ কোনো
0: টাকা। 4 বছর হইলো আমি একাই মানুষ করতেছি,
1: একাই।
0: খায়া না খায়া নিজে মানুষ
1: না, বুঝতে পারছি। আপনার 22 বছর বয়স, 17 বছর বিয়ে হয়েছে, একটা বাচ্চা নিয়ে ঢাকা শহরে থাকা, বুঝতেই পারেন যে একটা ঘর ভাড়া দিয়ে থাকা কতটা কষ্টের, এটা আমরা অনুধাবন করতে পারি। তা এখন আপনি যদি কেউ সহযোগিতা করে, মানে আপনি একটা ফুডকার্ট কিংবা একটা দোকান টোকান দিয়ে রিক্সা চালাবেন না, যদি রিক্সা চালাতে চান আর অটো, অটো এখন তো আর পায়রিয়া নেই।
0: হ্যাঁ, চালালে সমস্যা নাই, তাহলে মনে করেন যে তখন তো আর জমাটা দিয়েও লাগতেছে না, যদি কেউ হেল্প করে এরকম ভাবে।
1: আচ্ছা, কেউ যদি হেল্প করে, আপনি আপনি কি এখন এই ছেলের বেশেই থাকবেন, নাকি আপনি আপনার মেয়ে যে নারী মাতৃত্ব যে একটা, আপনি ওইখানে ফিরে যাবেন যদি আপনাকে কেউ সাহায্য করে কিছু একটা পান, উপযুক্ত কাজ?
0: আমি মেয়ের রূপে ফিরে যাব।
1: আচ্ছা,
0: কারণ মেয়ে তো এখন বড় হইতাছে আমার।
1: হ্যাঁ, আপনার তো মানে মায়ের ইয়াটা থাকা উচিত। আচ্ছা, আপনি যে এখন ছেলের বেশ ধরে থাকেন, আপনার মেয়ে কি বুঝে জিনিসগুলো?
0: না,
1: ও বুঝতে পারে না কিছু, না, ছোট মানুষ দেখলাম আমি। ও মা বলে ডাকে আপনাকে?
0: না, বাবা বলে ডাকে।
1: ও বাবা বলে ডাকে আপনাকে? জিজ্ঞেস করে না যে মা কোথায়?
0: ওই যে আমার সৎ বোন আছে, ওরে মা ডাকে।
1: ওরে মা ডাকে না?
0: জি, বলে খালামুনি মা, খালামুনি হয়েছে তো কি হয়েছে, খালামুনি আমার আম্মু এরা বলে। আগে যখন আমার আর একটা ফ্রেন্ড ছিল সুরাইয়া, ওরে মা বলে ডাকতো ছোটবেলা থেকে, কারণ 3 মাসের বাচ্চা, ওই 2 বছর মানুষ করে গেছে, আর বাকি 2 বছর হইলো আমার এই সৎ বোনের কাছে আসছিল, মানে আমার কাছেই থাকে, আমি উপার্জন করে নিয়ে আসা দিই, ওরা ঘরে বসে খায়।
1: মানে জীবনের মোড় আমি কি বলবো বুঝে উঠতে পারছি না, যে কি অদ্ভুত। দেখেন, মানে মেয়েটাও তাকে বাবা বলে ডাকে আর কি, তার পোশাক আশাকের কারণে, তার অন্য একটা বোনকে সে মা বলে চিনে মেয়েটা। ও যদি একটা ভালো কিছু করতে পারত, তো এখন তাহলে সে আবারও তার নারীত্ব এবং মেয়েদের যে এরকম পোশাক আশাক, তার চুলটাও সে কেটে ফেলেছে, সে আবার তার নারীত্বটা ফুটিয়ে তুলতে পারতো, আমরা সেই প্রত্যাশা করি। তা লিমা, এখন কেউ যদি আপনাকে একটা রিক্সা টিক্সা কিনে দেয়, আপনি সুবিধা হয় আপনার?
0: হ্যাঁ।
1: আচ্ছা, আপনার কেউ যদি সাহায্য করতে চায়, আমরা ঢাকা এফএম কিন্তু এই দায়িত্ব নিতে পারবো না, কেউ যদি আপনাকে সাহায্য করতে চায় তাহলে আপনি আপনার কন্টাক্টের নাম্বারটা বলবেন নাকি?
0: হ্যাঁ, সমস্যা কই,
1: অনেকে তো ফোন দিবে আবার।
0: জি, ফোন দিলে সমস্যা নাই, সবার সাথে কথা বলাটা উচিত।
1: আচ্ছা আচ্ছা, দর্শক আমরা কিন্তু এই দায়িত্ব নিচ্ছি না, লিমার ফোন নাম্বারটা লিমা বলে দিবে, বললে আপনারা যদি কেউ তাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। অনেক ছোট একটা মানুষ, 22 বছর বয়স, 17 বছর বিয়ে হয়েছে, এত স্ট্রাগল করছে। কেউ যদি, অনেকেই আমরা কত রকম ভাবে কত অপচয় করে ফেলি, অনেক ধনী মানুষ রয়েছে কিংবা অনেকে বিদেশে রয়েছে, আমাদের এই প্রোগ্রাম দেখছেন, লিমার ফোন নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করবে লিমা। তা আপনারা, আপনাদের দায়িত্বে, মানে আমরা একদমই এটার সাথে জড়িত না, ঢাকা এফএম কিছু এটা নিয়ে কোনো দায়িত্ব নিবে না, আপনারা লিমার সাথে কথা বলে, আমরা তার গল্প শুনছি, আমরা কিন্তু এখানে বিচার করার কোনো সুযোগ পাচ্ছি না যে তার গল্পটা কতটা সত্য না কতটা মিথ্যা। তা সব কিছু আসলে এই যে ফেসবুকে সে ভাইরাল হয়ে গেছে, আমি তার সাথে কথা বলেছি, আমি বিশ্বাস করি তার গল্পটা সত্য, কারণ আমি তার সাথে অনেকদিন ধরেই যোগাযোগ করে কথা বলেই এই অনুষ্ঠানে তাকে এনেছি, তারপরও কিছু বলতে পারি না। এই কারণে আপনারা যদি সাহায্য করতে চান তাহলে লিমার ফোন নাম্বারটা দিয়ে দিবে, আপনি লিমার সাথে কথা বলে ওকে যদি একটা ভ্যান গাড়ি বানিয়ে দেন, যে ও খাবার বিক্রি করতে চায়, সামান্য একটু পুঁজি হলে ও একটা কিছু করতে পারলো, ওর মেয়েটাকে নিয়েও বেঁচে থাকতে পারলো, ওর একটা সৃষ্টিকর্তা ওকে নারী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, ও পুরুষের বেশ ধারণ করে আজকে আমাদের মাঝে রয়েছে, জীবনের এই বাস্তবতা এবং এই সংগ্রামের কারণে সে আবার তার নারীত্বের জায়গায় ফিরে যেতে পারবে। তো একটা ফুডকার্ট কিংবা একটা অটো যদি তাকে কিনে দেওয়া যায় তাহলে সে আবার অটোটা চালাতে পারলো, এখন তো সে অটো চালাচ্ছে না, একদমই বেকার। তো এটা আপনারা চিন্তা করবেন। তাহলে লিমা, আপনি আপনার ফোন নাম্বারটা দর্শকদের সাথে শেয়ার করেন।
0: 01336937464, এটাই আমার পার্সোনাল নাম্বার।
1: আরেকবার বলেন,
0: 01336937464।
1: আচ্ছা, কেউ যদি আপনাকে এখন সহযোগিতা করে আপনি আবার নারীর বেশে ফিরে আসবেন এবং আপনি কাজ করবেন। আচ্ছা, আর আপনার ভবিষ্যতে কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে? না করতে হবে তো, বয়স তো কম অনেক, বিয়ে করবেন না?
0: না, বিয়ে শাদী করবো না, অনেকেই প্রস্তাব দিয়েছে। না, আমি চাই না আমার মেয়ে মারও হোক, কারণ আমার নিজের চোখেও দেখা, আমার বাপে মায়ে এরকমটা করলো, এই বয়সে আইয়া নাতিপুতি হয়ে গেছে, তারপরে আমার জ্যাঠাতো বোন মানে বড় আব্বার মেয়ে আর কি, ওই একটা বিদেশির সাথে বিয়ে হয়েছে, একটা ছেলে আছে আগের ঘরের, ডিভোর্স হয়ে গেছে, তো ওটাও দেখতেছি মানে সেম কাহিনী, সৎ বাপে দেখতে পারে না, নানা নানির ভেতরেই থাকে, নানা নানির ভেতরেই খায়। তো আমি চাই না যে আমার মেয়ে আমার ভালোবাসা থেকে বঞ্চিত হোক, আমার কলিজার ধন আমার থেকে আলাদা হয়ে যাক, এই জন্য করে আমি বিয়ে শাদী করবো না, আমার মেয়েরে নিয়ে আমি সারা জীবন বাইসা থাকবো। মানুষ থাকতেছে না, মানুষের যে জামাই মইরা দাইতাছে, বাপ মইরা দাইতাছে, কই বাচ্চা মানুষ করতে পারতাছে না?
1: দর্শক, এটা হচ্ছে মাতৃত্ব, মানে আমরা যে মায়ের ভালোবাসার কথা বলি, তার বাকি জীবনটা, মাত্র 22 বছর বয়স, সে পুরো জীবনটাই তার সন্তানের জন্য স্যাক্রিফাইস করতে সে প্রস্তুত, এবং আমরা যদি তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, আমার মনে হয় যে লিমা ঘুরে দাঁড়াতে পারবে, সে তার বাচ্চাকে নিয়ে, বাচ্চাকে লেখাপড়া, এখন তো বাচ্চা তো কিছু আপনি স্কুলও দিতে পারছেন না খরচের জন্য, তাই না? কিছু একটা করতে পারলে, একটা যদি খাবারের দোকান দিতে পারে কিংবা একটা মুদি দোকান, কিছু একটা, আপনি কোন এলাকায় দিতে চান যদি আপনার করে? আপনার ওই
0: ওই এলাকায় দিলে আবার ঝামেলা আছে, কারণ পোলা পায় না, যা খায়া টায়া যাইব, এমনিতেই তো মানুষজনে মানে ওইখানকার লোকজন কইতাছে যে
1: সবাই চিনে ফেলছে আর কি আপনাকে, যে এতদিন
0: চিনে ফেলছে, তার ভিতর আবার বলতাছে যে ভাইরাল হইছি না, তো ভাইরাল হওয়ার কারণে বলতাছে কি তুই বলে 10 লাখ টাকা পাইছস, 11 লাখ টাকা পাইছস, কেউ কয় 50 লাখ টাকা পাইছস, এদিকে কিন্তু আমি এগুলো কিছু পাই
1: না,
0: কিন্তু ওরা এসে কয় আমাকে খাওয়াবি না, আমাকে খাওয়াবি না, মানে সবার মুখে এক কথা, আমি এদিকে কিছুই পাইলাম না, আর ওরা আমার কাছ থেকে আগে থেকে যায় আইছে। তাহলে এই জায়গায় যদি দোকানটা দেই আমি, আমার দোকানটা এক মাসও যাইব না,
1: সবাই
0: বাকি খেয়ে চলে যাবে, যেহেতু আমার বাবা প্রতিবন্ধী, আমার তো চুল বড় হইতে অনেক টাইম লাগবে, তো এই কারণে আমি চাইতেছি আমার গ্রামের বাসায় গিয়ে,
1: আপনি রংপুর চলে যেতে চান?
0: জি, বগুড়ায়।
1: বগুড়াতে?
0: হ্যাঁ,
1: মানে বাবার সাথে থাকবেন?
0: হ্যাঁ,
1: সুন্দর।
0: আমার বাবা দোকানদারি করলো, ওইখান থেকে মনে করেন যে যা লাভ আসবে ওটা দিয়ে আমার জন্য খাবার নিয়ে আসবে, আমি আমারও দোকানে বসতে হইলো না, যাতে ওটা দিয়ে আমার বাবা
1: হেল্প করলেন, অসুবিধা কি? আপনি
0: আমি রুটি টুটি সবকিছু বানাইতে পারি, ধরেন আমার বাবা সবকিছুই করলো, আমি দরকার হলে ঘর থেকে বের হইলাম না, চুল যতদিন না বড় হইতেছে একটা স্বাভাবিক মেয়ের মতো, যখন না হইতেছে যতদিন না, ততদিন আমি ঘরের ভেতরে থাকলাম, এতে মনে করেন আমার বাপও চলতে পারবো আমার উপর দিয়ে, আমিও চলতে পারবো সারা জীবন, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না।
1: ওকে, আজকে আমরা লিমার গল্প শুনলাম, আমরা শেষ করতে চাই এবং বারেবারেই বলি যে জীবন গল্প এমনই আর কি, যে গল্পের আসলে শেষটা কেউ জানে না। আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের জীবনে নানা রকম ঘটনা ঘটতে পারে। তা লিমা আমাদের তার ফোন নম্বরটা দিয়েছে, তা আমরা ঢাকা FM এর সাথে আমরা কোনো কিছু দায়ী নই। লিমাকে যদি আপনারা কেউ হেল্প করতে চান, আশা করব যে আপনারা অনেকেই রয়েছেন, প্রবাসীরা অনেকেই রয়েছেন, লিমাকে একটা কিছু করে দিলে ও তার বাচ্চাটা নিয়ে ও রংপুরেই তার পঙ্গু বাবার সাথে থাকলো, একটা দোকান চালালো, কিংবা রংপুরে গেলেও আপনি তো এখন তো অটোগুলা রংপুরেও চালানো যায়, ওটা চালাবেন না মনে হয়, দোকান হলেই মনে হয় ভালো হয়।
0: হ্যাঁ, দোকান হলেই ভালো হয়, সুবিধা হয়।
1: হ্যাঁ, কারণ আপনি একটা মেয়ে মানুষ, ওটা চালানো কষ্ট, আপনার বাচ্চাকে দেখবেন, তাই না? ওকে, তা আজকের মতো আমরা শেষ করব। লিমার কি কিছু বলার আছে শেষ সময়, দর্শকদের উদ্দেশ্যে যদি আছে?
0: শেষ সময় দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলা আছে যে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।
1: আচ্ছা, আপনার জন্য দোয়া করতে হবে, আপনিও কষ্ট করছেন, মন খারাপ করবেন না। এই কম বয়সে জীবনটা আসলে অনেক বেশি দেখে ফেলেছেন, মানে অনেক কষ্ট, আর বাবা মার ওই ভালোবাসাটা পেল। আমি আশা করি যে আপনার বাবা তো পজিটিভ না আপনার ব্যাপারে, মা হচ্ছে একটু কত রকম গল্প জীবনে। হ্যাঁ, আমাদের মানে আমরা 22 বছর বয়স একটা মানুষ, মানে কল্পনা করতে কেমন লাগে, একটা বাচ্চা বাইরে বসে আছে, আমি দেখলাম 4 বছর বয়স বাচ্চাটার, হাজবেন্ডের সাথে এখনো সেপারেশন, হাজবেন্ডও দেখাশোনা করছে না, আর আমি তো তাকে ফেসবুকে দেখি পেয়েছি, ভাইরাল হয়ে গেছে, এলাকার লোকজনও তাকে জ্বালায়, এখন সে আর ছেলের বেশে থাকতে পারছে না। তো আশা করি যে আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন, তাহলে লিমা তার নারীত্বে আবার ফিরে আসুক, তার বাবার সাথে থাকুক এবং সুন্দরভাবে তার জীবনটা শেষ করুক, আমাদের জীবন তো শেষ হবেই, আর জীবন গল্প আপনারাও আসবেন। ওকে লিমা, আজকের মতো তাদের বিদায় নিচ্ছি, আপনার প্রতি শুভকামনা রইল, এবং অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন এত ইয়ার মধ্যে, আর আপনার গল্প শুনে আসলেই আমারও খারাপ লাগছে, দর্শকদেরও মনে হচ্ছে যে তারাও ফিল করবে আপনার কষ্টগুলা, এবং অনেকগুলো কাহিনী আপনি বললেন ধাপে ধাপে, সবগুলোর মধ্যে জড়িত, তো কম বয়সে এরকম জিনিস সামাল দেওয়া আসলে কঠিন ব্যাপার, কারণ আপনার বয়সটাও তো এরকম হয়নি। ভালো থাকবেন আপনি। হ্যাঁ,
0: আচ্ছা।
1: প্রিয় দর্শক, জীবন গল্প সিজন 2 আপনারা আজকের এপিসোডটা দেখলেন, এরকম নানা রকম গল্প নিয়ে আমরা হাজির হব, এবং আপনাদের কাছে আমার প্রত্যাশা রইল যে আপনাদের দায়িত্ব এই জীবন গল্পে আসা, এরকম অদ্ভুত সব গল্প আমাদেরকে সমৃদ্ধ করবে, আপনার সাফল্যের গল্প হলেও আমাদের সাথে এসে শেয়ার করবেন, যে গল্পটা শুনে আমরা অনেকেই হতাশগ্রস্ত রয়েছি, আমরা অনেকে অনেক লেখাপড়া করে চাকরি পাচ্ছি না, আমরা আপনার সাফল্যের গল্পটা শুনে অনুপ্রাণিত হব, আপনার দুঃখের কিংবা ব্যর্থতার কোনো গল্প যদি বলেন সেটা থেকেও আমরা অনেক কিছু শিখতে পারবো, লিমার গল্প থেকেও কিন্তু আমরা অনেক কিছু অনুধাবন করলাম, এই যে কষ্টগুলো দেখেন যে কেউ সুযোগ নিয়ে, তার বাবা পঙ্গু হয়ে গেছে, তাকে চিকিৎসার জন্য টাকা দিল, ধর্মের বোন বানালো, এরকম করার পর তারপর সে দাবি করে বসলো যে তাকে বিয়ে করবে। তা আমাদের জীবনে এরকম হতে পারে যে আমাদের কোনো বন্ধুরূপী কোনো একটা মানুষ আমাদের জীবনে আসলো কোনো একটা সাহায্য সহযোগিতা করার জন্য, তা কোনো একটা পর্যায়ে দেখা গেল সে আমাদের কাছে এমন কিছু দাবি করে বসলো যেটা আমাদের পক্ষে সম্ভব না। তা লিমার জীবন থেকে আমরা দেখলাম, তা আমরাও একটু সচেতন থাকবো এই জিনিসগুলো নিয়ে যে কখন কি কার ঘটে কেউ কিছু বলতে পারে না, এবং আসলে আমি এই কথাগুলো এবং আগেও এপিসোড করলাম, দেখলাম আসলে সৃষ্টিকর্তা কখন কাকে কি করে কেউ বলতে পারে না, এই কারণে কখনোই মানে আমাদের অহংকার কিংবা লোভ করা, কাউকে হিংসা করা, এই জিনিসগুলো আমাদের সবারই উচিত একটু পরিহার করা, কারণ এই জিনিসগুলো জীবনটা আসলে একটা কি বলবো, এটা একটা আমরা যে অনেক সময় বলি না যে এটা একটা সিনেমা তৈরি হচ্ছে, আসলে জীবনটা আরো ব্যতিক্রমী, মানে এটা কি কখন কে কি ঘটে যায় আপনি বলতে পারেন না, এই কারণে বলি যে এই জীবন গল্প যার মানে শেষটা কেউ জানে না। ওকে, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও বলছি যে এই গল্প অংশগ্রহণ করতে চাইলে আমাদের একটা নাম্বার রয়েছে 01841904904, এই নাম্বারে আপনারা SMS করবেন, প্রথমে জীবন গল্প লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার লোকেশন লিখে পাঠিয়ে দিবেন 01841904904 এই নাম্বারে, আর আপনারা এই অনুষ্ঠান একযোগে দেখতে পাবেন আমাদের ফ্রিকোয়েন্সি 90.4 এবং ইউটিউব চ্যানেল ঢাকা FM 90.4 এবং ফেসবুক আই লাভ ঢাকা FM, ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে আই লাভ ঢাকা FM, সেখানে গেলেও আপনারা একসাথে প্রতি বুধবার রাত 11টায় জীবন গল্প দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, আবারও নতুন কোন কারো গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
2: জীবন গল্প সিজন 2, যার শেষটা কেউ জানে না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Taka FM 90.4.

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: ঢাকা
1: এবং শুনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

101.4 FM.

0: Act Nation, Act Station.
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে সবার সাথে।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4 Nation, X Station.

101.4 FM.